আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। আজ রবিবার, 20শে বৈশাখ 1948 শকাব্দ, 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 45 সেকেন্ড।

এটি ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, সকাল 6:25। ককবরক অনুষ্ঠান হায়নি খরাং, সকাল 7:05। রবি কিরণ, শিল্পী দেবব্রত বিশ্বাস, সকাল 7:35। স্থানীয় বাংলা সংবাদ, সকাল 7:40। ককবরক সংবাদ, সকাল 7:45। ও বিজ্ঞাপন, সকাল 8:40। কাকলি, সকাল 9:10। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্ধনা, সকাল 9:15। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30। বাংলা আধুনিক গান, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। আমাদের প্রথম অধিবেশনের প্রথম পর্বের অনুষ্ঠান সূচি এতক্ষণ শুনলেন।

আকাশবাণী আগরতলা আমাদের আজকের প্রথম অধিবেশনের প্রথম পর্বের অনুষ্ঠান সূচি হল সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:15

আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: Deepa Das Munshi, General Secretary Organization K.C. Venugopal, and Senior Kerala Leaders Ramesh Chennathalia and V.D. Satishan. The party said Mallikarjun Kharge and Rahul Gandhi will take the final decision on the new Kerala Chief Minister and the name will be announced very soon. Defence Research and Development Organisation, DRDO, has successfully conducted an extensive long-duration test of its actively cooled full-scale scramjet combustor in Hyderabad. Ministry of Defence said that the test achieved a runtime of over 1,200 seconds, surpassing the earlier 700 seconds test held in January this year. The successful test positions India at the forefront of advanced aerospace capabilities and continuously emerging war technologies. It also validates both the combustor design and the capabilities of the state-of-the-art test facility, strengthening India's hypersonic cruise missile development program. The centre has moved to significantly strengthen protections for outsourced and contractual workers engaged across central ministries, departments, autonomous bodies and central public sector enterprises through a new set of procurement-linked compliance measures for the labour codes. The Ministry of Labour and Employment said the reforms aim to ensure timely payment of wages, mandatory remittance of social security contributions, greater accountability of contractors and principal employers, and stronger enforcement mechanisms against violations of labour laws. The US has proposed to increase the minimum wages paid to hire an employee under the H-1B visa program by 30% over the previously fixed limits, a move the administration claims will help prevent foreigners from undercutting salary of US nationals. India's under-15 girls delivered commanding performances in the semi-finals at the Asian Boxing Under-15 and Under-17 Championships, with nine boxers advancing to the finals across weight categories in Tashkent yesterday. In IPL cricket, Gujarat Titans defeated Rajasthan Royals by 77 runs at the Sawai Mansingh Stadium in Jaipur last night. Today, Chennai Super Kings and Lucknow Super Giants will clash at M.A. Chidambaram Stadium. And that is the end of this news bulletin.
1: Akashbani Agartala, ekhon shunben Shubhashito Anushthane. রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: সম্মিলিত জাতীয় হৃদয়ের মধ্যে যখন সাহিত্য আপন উত্তপ্ত সুরক্ষিত নীড়তি বাঁধিয়া বসে, তখনই সে আপনার বংশরক্ষা করিতে ধারাবাহিকভাবে আপনাকে বহুদূর পর্যন্ত প্রসারিত করিয়া দিতে পারে। সেই জন্য প্রথমেই বলিয়াছি, সহিতত্বই সাহিত্যের প্রধান উপাদান। সে বিচ্ছিন্নকে এক করে এবং যেখানে ঐক্য সেখানে আপন প্রতিষ্ঠাভূমি স্থাপন করে। যেখানে একের সহিত অন্যের, কালের সহিত কালান্তরের, গ্রামের সহিত ভিন্ন গ্রামের বিচ্ছেদ, সেখানে ব্যাপক সাহিত্য জন্মিতে পারে না। আমাদের দেশে কিসে অনেক লোক এক হয়? ধর্মে। সেই জন্য আমাদের দেশে কেবল ধর্মসাহিত্যই আছে। সেই জন্য প্রাচীন বঙ্গসাহিত্য কেবল শাক্ত এবং বৈষ্ণব কাব্যেরই সমষ্টি। রাজপুতগণকে বীর গৌরবে এক করিত, এই জন্য বীর গৌরব তাহাদের কবিদের গানের বিষয় ছিল। আমাদের ক্ষুদ্র বঙ্গদেশেও একটা সাধারণ সাহিত্যের হাওয়া উঠিয়াছে, ধর্মপ্রচার হইতেই ইহার আরম্ভ। প্রথমে যাহারা ইংরাজি শিখিতেন তাহারা প্রধানত আমাদের বণিক ইংরাজ রাজের নিকট উন্নতি লাভের প্রত্যাশাতেই এ কার্যে প্রবৃত্ত হইতেন। তাহাদের অর্থকরী বিদ্যা সাধারণের কোনো কাজে লাগিত না। তখন সর্বসাধারণকে এক শিক্ষায় গঠিত করিবার সংকল্প কাহারও মাথায় উঠে নাই। তখন কৃতি পুরুষগণ যে যাহার আপন পন্থা দেখিত। বাংলার সর্বসাধারণকে আপনাদের কথা শুনাইবার অভাব খ্রিস্টীয় মিশনারিগণ সর্বপ্রথমে অনুভব করেন। এই জন্যে তাহারা সর্বসাধারণের ভাষাকে শিক্ষা বহনের ও জ্ঞান বিতরণের যোগ্য করিয়া তুলিতে প্রবৃত্ত হইলেন। কিন্তু এ কার্য বিদেশীয়ের দ্বারা সম্পূর্ণরূপে সম্ভবপর নহে।

0: নব্যবঙ্গের প্রথম সৃষ্টিকর্তা রাজা রামমোহন রায়ই প্রকৃতপক্ষে বাংলাদেশে গদ্য সাহিত্যের ভূমিপত্তন করিয়া দেন। ইতিপূর্বে আমাদের সাহিত্য কেবল পদ্যেই বদ্ধ ছিল, কিন্তু রামমোহন রায়ের উদ্দেশ্য সাধনের পক্ষে পদ্য যথেষ্ট ছিল না, কেবল ভাবের ভাষা, সৌন্দর্যের ভাষা, রসজ্ঞের ভাষা নহে, যুক্তির ভাষা, বিবৃতির ভাষা, সর্ববিষয়ের এবং সর্বসাধারণের ভাষা তাহার আবশ্যক ছিল। পূর্বে কেবল ভাবুক সভার জন্য পদ্য ছিল, এখন জনসভার জন্য গদ্য অবতীর্ণ হইল। এই গদ্য পদ্যর সহযোগ ব্যতীত কখনো কোনো সাহিত্য সম্পূর্ণতা প্রাপ্ত হইতে পারে না। খাস দরবার এবং আম দরবার ব্যতীত সাহিত্যের রাজ দরবার সরস্বতী মহারানীর সমস্ত প্রজাসাধারণের উপযোগী হয় না। রামমোহন রায় আসিয়া সরস্বতীর সেই আম দরবারের সিংহদ্বার স্বহস্তে উদ্ঘাটিত করিয়া দিলেন।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি।

এতক্ষণ শুনলেন শিল্পী মিতা হকের কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠানে প্রথম গান কেন বঞ্চিত হব। এবারে শুনবেন শিল্পী অনুপ জলোটার কণ্ঠে আরও একটি ভক্তিমূলক গান।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানের পর শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং তারপর হিন্দি সংবাদ।

যতনন ফুংকাহাম তেই লামসব তিনি হায়ুংনি খরং পান্ডাও তিনি ককটিশাল তালতুং তালনি শালনি চি শালমারি চিব্রিরা থামচিবা তিপ্রা বিশি মে তালনি শালচি শালমারি নিশাই নিচি দক ইংরেজি বিশি নেইরা থামচি দক পয়েন্ট ব্রেমিটার শাসাই নেইরা দক চিচুক কিলোহার্জ এবা সারাশা পয়েন্ট দক মেগাহার্জ অপান্ডা এ এম তে এফ এম নিবু খাক্তি বাক্সাকে আওয়াই খাই জাগাই তঙ্গ

পাণ্ডানি পুলাওন চুংখানে লায়ানো ককাহাম তিনি ককাহাম নাহার জাখা মাদার তেরেসা সালংমা ককরক নুকজাক টংনাই বরকন হামজাক মানিয়া হিনকে নুকজাক ইয়া ঈশ্বরন বাহেকে হামজাক নাই তুমং নরকন আমজকনা থাকে হামজাকনানি জরা মানগলাক উফিলেই বুঝাদি খা কতর তেই রাক অংদি বেবাক বারজা শাকনিয়া গতিশাই নাহারনানি ওয়ান সুকমং সনামদি হাইখে সেনুক

বিভাগ সমঙ্গ নংকপ্লাই তুমং নং খরক সারা বরকনো এবার একশো জন বরকনো চারি মায়াহীনকে খরক সানো ফানো চারি দি নিন যেখানি ফানো বেচা দি হামজাক মানো পীর দি যেতি কে বনি নিয়ারো ফাই খা খামুই গিফিল যেতি খে তং কচাং কাইশা মনিমানি বিশিংতি সে চেং যাব চেং যত বরক সামুং কতর খাইমাইয়া ফিয়া সামুং চিকন রকলে হামজাক মানি বিশিংতি খাইমানো সাইসুং তেই মুচুং ইয়াহিনে ওয়ান সুকমুং ওখা যত্ন নিশাই কিরিমা সিচা বিগ্রা এবা গরই আসে জোড়া খানাবাইকা মাদার তেরেসা নি সালাংমা কক্রক

kan hy toe nie rangsak nie takke bukhu. Lai thang nie shalo, tini tini shalo. Chiri hai ungo tam tam pati mongdo pati kha, aro ni bising muito shatan jak nai ro. Ni bising, chung kisasak muito shatan ni ayan hai, tabuk ne ojara ho. Tini shal si me, nai shait nai jido. তিনি নিশালো যিনি ভালো থাকতনি মন্ত্রী বখরক ব সুমনাথনি অমৃত মহোৎসব থাঙ্গেই সগই নাই তেই নাই নাই আপনার কারিব লাই থাঙ্গে বিশিনী পাতিমুরকনি বিশিঙ্গ তঙ্গ চিবারা খ্রিস্ট বিশিঙ্গ ক্রিস্টোফার কলম্বাস কেমান দ্বীপপুঞ্জ ও এবা কেমান দ্বীপপুঞ্জ পুইলা সনাম মানে এবার আজাগাও থাঙ্গি সকি পানি তাই আরো নিপুমুং দেন লাস টুটুগাস আজাগাও ব সকি মানে সাল চিশ্রীরা স্নেচি চার খ্রিস্ট বিশুও সুরস লুই ব মারি আতুয়ানেত আজাগাও ফ্রান্স নি রাজাতে রানী অংমানি শাল তিনি চিচারা বাচিসনি খ্রিস্ট বিশু মিরাট ভারত নি যতনিসলাই কতর বিদ্রোহ এবা চবা হরিমানো সিপাহী বিদ্রোহ অব ব্রিটিশ শাসনী উকলগ কৈসা পুইলা সংসা জাকমানি এবা থাপিং জাকমানি শাল নেই মানো তিনি শালনো মৃত্যু সতন জাকনি রকম বিশৃঙ্গ তঙ্গ চিচারা দকচিচকু খ্রিস্ট বিশু গোল্ডেন স্পাইক অব মার্কিন যুক্তরাষ্ট্রনি পুইলা আন্তমহাদেশীয় রেলপথ আব পুইলা স্নাম জাগবাই পুইলা ইয়াফার জাকমানি শাল আপনু কারিব মৃত্যু সতন জাকনি রকমী বিশৃঙ্গ তঙ্গ আবংখা চিচকুরা ব্রিজি খ্রিস্ট বিশু উইলস্টন চার্চিল আব মার্কিন যুক্তরাষ্ট্রনি মন্ত্রী বখরক উংমানি শাল তাই আপন কারিব জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস আমতে হাই থাইও ব পুইলা চপ্রমানি এবা চবা খ্লাইমানি শাল মৃত্যু শতন জাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচকুরা বাচি ব্রি খ্রিস্ট বিশু বিল হেলি অ্যান্ড হিজ কমেন্টস আব অ্যারাউন্ড দ্য ক্লক অব পুইলা হায়ংনি ফাসিঙ্গ ইয়াফারমানি শাল তেব তঙ্গ কিসাসক মৃত্যু সাধন জাকনে রকনি বিশৃঙ্গ আবংখা চিচুকুরা চকুচি ব্রি খ্রিস্ট বিশু নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকানি পুইলা সাক কসমরক নি বিশৃঙ্গ বন পুইলা রাষ্ট্রপক্ষরক নি বরম মানমানি শাল তিনি শাল যদাখলাই পালাই যাক নাই তাকলাই নেই সাই নেই

বিদগ্নে অপিসীয় আবরকম খাতিনী শালনু ইউরোপ দিবস নিব পালাই যাক নাই আবো আপনার কারিব সীসামুনি কাইসা হাতি হনিব অপন পালাই যাক নাই রেড ক্রস সপ্তানি বিশিঙ্গ খব যাকই অব অবন কাইসা জোদা সাল খাই পালাই যাক নাই হনাই সাকলাই যাকা আশাক চড়া লাই থাকাই বিশি রক তিনিতে সালো পাতি থাকমানি তাই তিনি সালটি মোলা যা রাখন যেন খানাওই নাহার লাগা

आओ जंग ताबो खाना लाई नहीं तांग बीती तिनी नहीं तांग बीती और जंग मो शौकाई मनोती किसा शाही मन लाया ना मो शौक थांगो कबांगो विटामिन सी ते कैल्शियम रोग मान थोगो मो शौक थांग जा खाइन के बुखोग रोगो कशारोग इंडिया जंग चीनी सालब्रुम नी मुशंग थानी ते सेलात स्नाम थानी रोगो बो मो शो नांगो মশনো কারেই চিনি চামুংশেং ইয়া আপনি বাগি ন মশ কাই খাইহিনকে নগ চামাবারা হাতি রগব ফালেই রাংপুশা আজি মানো ভাইদিকে বব হাই থাই রগবা মশ কাহাম অঙ্কু আবরকন কিসা শিলায়ান নবার সাতুং নাংথানি তে তে গসা থায়া থাই রগন মশ হামকু গ তে বেবাক তালন মশ কাই মানো এবা হামু জাবরা স্রাই স্রাই খলাই ওয়াইব্রি ওয়াইবা আলবাই তে চকাম সৌই মশ বসা মাকাই থাই ফাং বসা কাইমানি বতাং বাই বতাং চালমানি ডক চিনি সিমি স্নিচি সেন্টিমিটার তৈ ফাং বাই ফাং চালমানি হিংকে থাম চিনি সিমি ব্রিজি সেন্টিমিটার অংনানি নাংনাই ফাং বসা সারিগো কাইকা হিংকে ন হামকো গো তৈ কাইমানি সালনি সালথাম ফুং সারি খাই দৈমা লুনাই মশো কাইমা হাও হেক্টর থগৈ মুসকি চিতন ইউরিয়া সেল নৈরা বাচি টিএসপি সেল নৈরা এমওপি সেল সারা বাচি মারিনাই মশোয়া ফাং ক্রান নুখাহিনকে তৈ মারিনাই তৈ তৈ অংখরনানি লামা মাতংনাই জাবরা ববরা নুকজাকে অবন স্রাই স্রাই মাখলাইতাই তে সারিফ্রু হিনকে ইয়াফাঙ্কি দিঙ্গই হান খুরসাওই মারিনাই জং তে কেসা খেলমানারথাই মশবুবার বারমা নুকজাখা হিনকে তৈ গবাং খে মারিথাই তামনি হিনমালে অবিক্রৈ জরি কেলাই আনি বাগৈ বুবার বারমানি সালচি বানিসিমি সালনিচি সালনি বিশিঙ্গন মশবথাই থাইনানি চেঙ্গ বুথাই রাখা হিনকে খাগৈসিনানি নাঙ্গো হাইকেসে তৈব বুবানি বুথাই থাইমানি নুকজাগো হাইকে জং আশ্চর্যরা তাং বিদিও মশকাই মানতে পক থাইসা থাইনি খালাইকা

নিরগ্নি ককনি বিশিংতেই তঙ্গই জেসকে ফানো বিথিবরাই জানানি রাংলাই আপনো কারিব নগমান থকমানি রমদি বাসক বলাই তুলসী বলাই শিরতানি বলাই গুলঞ্চ কটকি তৈ খেট পাপরানি বলাই রুই লিটার কাইসা তুই রুই মুথুম কাহানকে আবো সারা গ্রাম অঙ্গি তংসানি সানি আপনো কারিবই নারগেই সালবুলুম্বুম আপনো গজাং রুই সালব্রুম্বুম ফুংসারি কাপ আদা খাই মধু সাপলই আবো নাহানকে মেলেরিয়া ব্যাপারে বাকি বেলাই চাওনি সাজাগ ডাক্তি গেলেনাই মানই মা চানাই আর বিং মাই চায়ই আটানি রুটি রকচা খাহানকেন মেলেরিয়া ব্যামারফরু বেলাইন চাকুগো হই সাজাগ রুটি ডাল তৈ গুবুনি মৈখদং থাইগদং দালো সামব্রা রকব চাউই মানো মেলেরিয়া অংগিয়াউই টংরানি বাকি দাম দাম খাই থাই আবংখা আগুলিও লাবি সাইটে আবা কামি আমচাইও ডিডিটি স্প্রে খাইনানি থাংপুরু স্প্রে খাইনানি থাংনাইন জেসকে ফানো গালাই কাহামকে চোবানানি নাংনাই ডিডিটি স্প্রে খাইমানি হাতি চিনি বিশিঙ্গ নক এবা দেওয়াল রক তালেপাদি অংগিয়া খেবা রং রক তারদি টায়ার কচাম তুক কচ বাল্টি কবাই খুমনি টপ কবাই নারিকেরা মালা কবাই আমতি হাই মানি রকো কিসা মিশা তৈ বাথাকানি তারদি ন গানতিনি গানগিনি রক তুমুং হাকর রক তংখানকে আবনো মুথুবই খিবিদি ন গানতিনি গানগিনিও তুই কেলেক এবার তুই বাথাক জাকনাই জাগারক তাতো নিদি সালতে হর জেফুরপানো থুপুরু গুন্ডা সঙ্গেই থুনানি খাইদি লুমখাহনকে থুই আঞ্চকই নাহাতি তুমুং মেলেরিয়ানি ইয়ং মানজাখাহনকে সাকনাইনি রকনি ককনি বিশিংতেই দঙ্গি বিথিবরাই জানানি খাইদি নকনি ন গান্দিনি গানাগিনি সাফ সুতরা খাইতন্দি তৈতা বাথা গ্রদি হাকর চিকন চিকন রকনো মুথুবুই খিবিদি তুই কেলেক তুমুং ন অংখাহনকে আজাগাও থামপুই এরো তৈ থামপুই এনোফিলিস নেই থামপুই বুড়িবাই ওয়ার জাখাহনকে মেলেরিয়া ব্যামার অঙ্গ আশুকচরা তিনি সাকামক্রাইনি কগ মেলেরিয়া ব্যামার নরগে কক থাইসা থাইনি খোনাবাই খেয়াল।

বা তিনি নিশিমি। ফার্স্ট শিফ্ট নাই ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড এ জরাহিনকে ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তামা জরা থাইংখা টিআইটি নরসিংগড় এয়ারপোর্ট রোড আগরতলা। সেকেন্ড শিফ্ট নাই ম্যানেজার ইলেকট্রিক্যাল গ্রেড বি দীপর দামথাম নিশিমি শারিকনি দাম্বা তাম্মা জরা অবব উংনাই টিআইটি নরসিংগড় এয়ারপোর্ট রোড আগরতলা ত্রিপুরাও। তাই তিনি সালন ফার্স্ট শিফ্ট ম্যানেজার মেকানিক্যাল গ্রেড বি উংনাই ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তাম্মা জরা ভবন শ্রীপুরা বিদ্যা মন্দির নরসিংগড় এয়ারপোর্ট রোড আগরতলাও। সেকেন্ড শিফ্ট উংনাই ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ দীপর দামথাম নিশিমি শারিক দাম্বা তাম্মা জরা থাইহিনকে ভবন শ্রীপুরা বিদ্যা মন্দির নরসিংগড় এয়ারপোর্ট রোড আগরতলা। তাই কেসা সালংখা 17 মে 2026 ও সালো ফার্স্ট শিফ্ট উংনাই ম্যানেজার সিভিল গ্রেড এ ফুংনি দামচিসা নিশিমি দীপর দামসা তাম্মা জরা ভবন শ্রীপুরা বিদ্যা মন্দির তেই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মহেশ খোলাও। ও সালন ও সেকেন্ড শিফ্ট অংনাই ম্যানেজার সিভিল গ্রেড বি দীপর দামথাম তামফ্রুনিশিমি শারিকনি দাম্বা তাম্মা জরা ভবন শ্রীপুরা বিদ্যা মন্দির তেই টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং মহেশ খোলাও। ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে ভারত বাংলাদেশ আর আমচাইও বড় রকমের থাংলাই সুখলাইথানি কিসা রায়দা বক্সিন জাখা লোকরকনি লাংমাও টংকচাংতেই সাক্ষা তিমুং মথাংনার বাকি গন্ডা তিসা মহকুমানী রসাবাড়ি হাতি আমচাইকারী ধলাই ডিস্ট্রিক্ট নি বিশিং খবজাক বেবাক সাব ডিভিশন নি ভারত বাংলাদেশ আর আমচাইনি সা কিলোমিটার আমচাইও সানজা দামদক তামফ্রুনি সিমি তেন দিন ফুংনি দামদক তাম্মা জরা টংকসং টংনাই বড় রক থাংলাই সুখ হাইমানী সাকা কিসা রায়দা বক্সিন জাখা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নি সমাহর্তা বিএনএসএস 2023 নি 163 নং ধারানোর গেই ও রায়দা বক্সিন কা 22 জুন 2026 এবার জুন তালনি সাল নিচিনি শালমারি জরা অদাকিমুং বজাক টংনাই ফিয়া কেরং রায়দা মথাংনাই সামুঙ্গ গধালজাক সিপাই সেঙ্ক্রাকতেই হাসতে নাইমথাং বাহিনী বড় রক ধলাই ডিস্ট্রিক্টনি পুলিশ সুপার ধলাই ডিস্ট্রিক্টনি ডিএম বাই গোসিমুং লাইমানজাক বড় নাংকুকমা হাফাংনি সামুঙ্গ থেপাজাক হাফাংনি সামুং তাংনাই রক তেই দদর সাক নাইজাকনা নাঙ্গ অবহাই বড় রকনি সাকা অদাগিমুং টংলাক অদাগিমুং ন খানাইয়া বড় রকন বিএনএসএস 2023 নি 223 নং ধারানোর গেই মাজরা বেরজাকনাই হাইনহাই বড় রকনি লাংমাও টংকচাং তেই সাকা তিমুং নম থাংনারকনা বাগেই সিপাইজলা ডিস্ট্রিক্টনি বিশালগড় তেই সুনামগুড়া সাব ডিভিশননি ভারত বাংলাদেশ আরিনিসিমি বারা মিটার আমচায় হর দামচার তামফ্রুনিসিমি তেন দিন ফুং দাম্বা তাম্মা জরাও টংকসং টংনাই বড় রকনি থাংলাই সুখলাইনানি সাকা কিসা রায়দা বক্সিনকা বিএনএসএস 2023 নি 163 ধারানোর গেই সিপাইজলা ডিস্ট্রিক্টনি ডিএম ও রায়দা বক্সিনকা অদাগিমুং টংনাই 12 জুন 2026 এবার জুন তালনি সাল চিনি শালমারি জরা অদাগিমুঙ্গ সিপাই সেঙ্ক্রাকতেই হাসে নাইমথাং বাহিনী বড় রক পুলিশ সুপারতেই এস ডি এম বাই রিজাক সৈগ সিমুংলাই মানজাক বড়ক নাংকুকমা হাফাংনি সামুঙ্গ থেপাজাক হাফাংনি সামুং তাংনাই তেই দদর সাক নাইজাকনা নাঙ্গি টংখা অবহাই বড় রক অ মানা খাইমুং রায়দানি ফাতার টংনাইহিনী সাজাখা অদাগিমুং খনায়া রকন বিএনএসএস 2023 নি 223 ধারানোর গেই মাজরা বেরজাকনাই আসে জোড়াচেন খনালাইকা কক থুম রক তাবো খনালাইনাই সেবক বরক লামানি কক। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন নিব খাকতেই অনলাইন নি বিশিংতে ভারত তংসকনাই বড় রকনি থানি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গ্যাজেটে টেম্পোরারি আছুক থাই ডিপার্টমেন্ট খা ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ডিরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি নি বাকতেই কিসাসে বরক লাংজাকনাই অর এস টি তঙ্গ বেবাগৈ খরকসা এক সার্ভিসম্যান নক হবৈ 68 এবা কাইদক চিচার কাই নুচিথাম ব্রিরকনি বাগৈ খাতিজাক এস সি তঙ্গ বেবাগৈ 38 এবা থামচিচার 13 এবা চিথাম ব্রিরকনি বাগৈ খাতিজাক ই ওয়ার তঙ্গ বেবাগৈ 114 হরকনৈ এক সার্ভিসম্যান নক

0: হবই তে 38 এবার 34 বরই রকনি বাগৈ খাতি যাক হাইকে বেবাক ন খবই তলাং জাগনাই 220 কাইচুকো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ন খবই রংমারি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বি বিটেক কম্পিউটার সায়েন্স এবার ইনফরমেশন টেকনোলজি ও ব্যাচেলর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ন তি AICTE UGC বাই গসিজাক ইনস্টিটিউট নি ব্যাচেলর খাইজাক আংনানি নাংনাই মানমারি পে ব্যান্ড 3 পে স্কেল রাংরেম ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট নিবাকি ভারত তংসুনায় বড় রকনি থানি অনলাইন বিশিংতে অবব সুপুংজাকি বাকি সাকলাই জাকা আচুক থাইনি মূ রকমা ফরেস্টার অর তো SC রকনি বাকি বেবাগৈ কাই 44 এবার 44 এক্স সার্ভিসম্যান তৈ কাইচিবা 4 রকনি আচুক থাইন খবৈ SC রকনি তঙ্গ 21 এবার কাই 26 4 রকনি কাইসনি খাতিজাক আচুক থাইন খবৈ ইউআর রকনি তঙ্গ বেবাগৈ 39 এবার কাই থামচিচুকু এক্স সার্ভিসম্যান তৈ 4 রকনি বাকি খাতিজাক কাইচি থাম ন খবৈ হাইকে বেবাগৈ ফরেস্টার আচুক থাইনি বাকি খাতিজাক সারা 4 তৈ কাইসা আচুক থাই তঙ্গ ফরেস্ট গার্ড অর তঙ্গ SC রকনি বাকি কাই ডকচি ডক এবার 66 এক্স সার্ভিসম্যান কাইসা তৈ 4 রকনি বাকি খাতিজাক কাই 22 আচুক থাইন খবৈ SC কাই 26 4 রকনি বাকি খাতিজাক কাইসনি ন খবৈ ইউআর তঙ্গ বেবাগৈ কাই 40 এবার 80 কাইনি এক্স সার্ভিসম্যান তৈ 27 এবার কাই 27 4 রকনি বাকি খাতিজাক ন খবৈ হাইকে বেবাগৈ ফরেস্ট গার্ড তঙ্গ বুক চা আচুক থাই সারা ডকচিসনি এবার 167 অনলাইন তৈ কইলাই ইয়াফানানি সাল চেঙি রিজাকা তে পাইথাক সাল তংনাই 31 May 2026 সারিকনি দাম বাতামই সতি থামচি জরা সেমং আম জকমংনি সাল ফিজিক্যাল টেস্ট রি সাল থাই তে জরা এডমিট কার্ড ডাউনলোড খাইনানি সাল ফিজিক্যাল টেস্ট রি আম জকমংনি জরা থাই উল সাকলে জাকনাই হিনি সাজাখা এডভার্টাইজমেন্ট নরগৈ তেই অববাই করঞ্জা কবুন ককথুম স্রাই স্রাই খে সাইমান্নানি বাগৈ ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টনি অফিসিয়াল ওয়েবসাইট নাইনানি বাকি সাজাকা ওয়েবসাইট ইংখা https://forestrecruitment.tripura.gov.in তেকেশা ইংখা এবা তেকেশা হিংকে https://forest.tripura.gov.in খনাবাইকা সেবক বরক লাংমানি কক
1: তাবু খনাবাইদি তিনিনি নকপার্তিপার্নি ককতমা আগুলি বিরখলাতে গানাগিনি আমসাইনি নকপার্তিপানি ককতমা ও সাকলাই জাখা নখা চুমুই গান তগনাই ফেরাঙ্ককি ওয়াতে ভাই পানমানো জাগা জাগা আমচাইও তুঙ্ককমানি মারিও তুংসা মারিও নুকজাগানো 35 ডিগ্রি সেলসিয়াস তৈ তুংখ্লাই মারিও নুকজাগানো 24 ডিগ্রি সেলসিয়াস নবারো তৈ হকনি মারি সাকাও নুকজাগানো 7.5% তৈ খামও নুকজাগানো 22% হজাকমঙ্গ ওয়েস্ট ডিস্ট্রিক খোয়াই সিপাহীজলা গুমতি তেই সাউথ ডিস্ট্রিক্টও ফেরাঙ্ককি ওয়াতেই ফাই পানমানো আপনি বাকি হজাক তংনানি বাকি ও আমচাইনি লুকুরকন ককমকাংশ খুচার জাক্ষা আসুকজরা খানা পাইখ্যা তিনি নকপার্তি পার্নি ককতমা
0: আও তিনি হায়ুংনি খরাং পান্ডা আসক্তেই ন তিনি অ পান্ডানো সংসাখা তেই কমথিংকা আং সীমা
1: তাই আং উষা দেবর্মা
0: যতন ন সাল কাহামনা থাকবাই তো ফাইদি চাই থাকো রেচাবং খালায় তিনি রেচাবঙ্গ খরাং রিমানো উষা দেববর্মা

শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনছেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় সকাল 7:17 হয়ে 40 সেকেন্ড, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.1।

এতক্ষণ শুনলেন রবি কিরণ অনুষ্ঠান আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত করা হবে বাংলা সংবাদ, তারপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। সংবাদের পরপরই আপনারা শুনতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অভিজ্ঞাপন।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তাঁর প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। আগামী 13ই মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোনো ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টা নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই

শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিবিকের আরও নজন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকের দুজন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, ডিআইজি, আইজি, এডিজি এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআরের ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সী, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং ভি ডি সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে তাদের

0: ক্ষেপণাস্ত্র ও ড্রোন, এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরীতে বিস্ফোরণে আহত 11 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরীতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন কমিশন গতকাল ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল 11 মে। খসড়া তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলোর ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী NDA সরকারের 11 বছর আগে শুরু করা PM জীবনজ্যোতি বীমা যোজনা, PM সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। তিনি বলেন, এই উদ্যোগগুলো দেশবাসীর জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, PM জীবনজ্যোতি বীমা যোজনা এবং PM সুরক্ষা বীমা যোজনা সাধারণ মানুষের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দেশে সামাজিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করেছে। অটল পেনশন যোজনার সুবিধাগুলোর উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই যোজনাটি দেশবাসীকে তাদের বার্ধক্যকালে আরও সুরক্ষিত জীবনযাপনে সক্ষম করেছে এবং এটি সরকারের সামাজিক নিরাপত্তা সহজলভ্য ও অন্তর্ভুক্তমূলক করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার আওতায় মহিলাদের অংশগ্রহণ এবং প্রাপ্ত সুবিধা বৃদ্ধির বিষয়েও সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রকল্পের সাফল্যে নারী শক্তির অবদানের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে যে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে 9 কোটি জেলার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়।

লোক আদালতের 46টি বেঞ্চে নিষ্পত্তির জন্য 25,514টি মামলা তোলা হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব জানিয়েছেন, 10,000-এরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে লোক আদালতে। এর মধ্যে ত্রিপুরা হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহরের 9 কোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস প্রমুখ। সাবরুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা গতকাল থেকে সাবরুমের মেলার মাঠে শুরু হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনু চাকমা 10 দিনব্যাপী এই মেলার সূচনা করেন। মেলায় 13টি সরকারি দপ্তরের প্রদর্শনী মণ্ডপ সহ প্রচুর দোকানি পসরা নিয়ে বসেছেন। মেলার প্রথম সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে হয় কবি প্রণাম অনুষ্ঠান। দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের কুশারঘাটে মুহুরী নাট্য সংস্থার অফিস প্রাঙ্গণে গতকাল এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্থার 5ম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। প্রবীণ যাত্রাশিল্পী প্রতুল সরকার, মুহুরী নাট্য সংস্থার সভাপতি প্রাঞ্জীব সরকার, সম্পাদক কুমুচন্দ্র দাস প্রমুখ নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। ডক্টর বাবাসাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এর উদ্যোগে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হবে বানাই কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। গতকাল সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি প্রিয়নাথ দাস। তিনি বলেন, এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৌশলী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজকর্মী, নীতি নির্ধারক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। ত্রিপুরা ও আসামের মধ্যে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে গতকাল জয় পেল রাজ্য দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় গতকাল ত্রিপুরা 6 উইকেটে জয় পায়। আসরের উদ্বোধন করেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা, কক্তুমা পুরীয় নির্মলেন্দু আচার্য। হাস্তেনি চংবাড়ি কমিশন এডিসি নি ভিলেজ কমিটি চংবাড়ি নিবাগী মিয়া নিসিমি তিয়ারুমান সামুক চেংরেখা। চংবাড়ি কমিশন মিয়া ভিলেজ কমিটির অগ্নি ভোট ইয়া চাকমা কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং কারিনান বাগৈ ককমুং কারিখা অ ককমুং রুগৈ ভোট কেন্দ্র অগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং খনা কারি জাগান অ বুমুং বুতাং নতিয়ই সানমুং তাই কক কাসমুং ইয়াচাক জাগান অ মেতালনি বুসকাং সালচি বা জরা আবুনি কক পাইসুক জাগান মেতালনি বুসকাং সালচি দক সালমারিব। ভিলেজ কমিটির অগ্নি ভোট কেন্দ্র অগ্নি পাইথাক বুমুং বুতাং কারি জাগান মেতালনি বুসকাং সাল চিচার সাল মারিব। মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তিনিসিমি সালনৈনি বেড়াইমাব গুজরাট তাই তেলেঙ্গানাব থাঙ্গান। মন্ত্রী বক্রক নাইখংনি বুখাক্তি সাজাখা বেড়াই থানি সালনৈনি সালব মন্ত্রী বক্রক সোমনাথ মান্ডব সুনাম ফিরমানি বিসি স্নিচি বা পুংসুক মানরগুই সংসাজাক সোমনাথ অমৃত মহোৎসব তেরো মানজাগান। বেড়াইমা জরা মন্ত্রী বক্রক ভাদুদরাব থাঙ্গান আরো ব সারদা ধাম হোস্টেল ন চেঙরুয়ান তাই লুকুথুম কাইসাব কক নারগান। তেলেঙ্গানাও মন্ত্রী বক্রক খক সা সাই বারা থাম চিবার রাজাক রাংনি রেল বেখ্রেবনি তাংবুতাং ন হাকতনি লুকুরগনি ফাইসিং ইয়াভারান। সানজাবো মন্ত্রী বক্রক সেকেন্দ্রাবাদনি প্যারেড গ্রাউন্ড লুকুথুম কাইসাব কক নারগান। পশ্চিমবঙ্গনি মন্ত্রী অক্রা অঙ্গুই মিয়া সুমাই তাংখা শুভেন্দু অধিকারী হাস্তেফা আর এন রবি বন সুমাই তাংরেখা বিনলগি তাইব খরকবা মন্ত্রী সুমাই তাংখা কলকাতানি ব্রিগেড প্যারেড।

রাউন্ড সুমাই তাংমান পান্দাব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমং নাইমুথাং মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রনি মন্ত্রী জেপি নাড্ডা বিজেপি নি বসং বেরেমনি কাসকুন নীতিন নবীন ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানো খবুই জুদা জুদা হাস্তেনি মন্ত্রী অক্রা সং মানজা খা খোর্চা উইমানো শুভেন্দু অধিকারী অঙ্কা পশ্চিমবঙ্গনি বিজেপি দলনি পুইলা মন্ত্রী অক্রা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতর উংথতক তুইতর্মা তাই তুমফ্লামা তংমুন কাসুথানি ইয়াপ্রি রমনানি বাগৈ তিয়ারুংমান তিয়ই তিনি দিল্লি গতাল কুজুক বেরমনি পান্ডা কাইসব আসুপাঙ্গন পান্ডব কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী আকাবিকা দেরামা চরাব কেবনি জান আরিয়াতৈ তাই মানিখনৈ দারাইয়াতৈ সামুং স্রাই স্রাই খ্লাইনান বাগৈ কেন্দ্র হাফাংনি জুদা জুদা মথানি তিয়ার উংমা সামুংন চেরি নায়ন হায়ুং কগলব সৈগ্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি ফিল্ড ছাড়া দোক জিবা আচাইমা সালনো মিয়া হাস্তে গনাঙ্গই জুদা জুদা মেলনি বিসংতি সংসাদাখা ফুঙ্গ ককতুম হুকুম নাইকংনি চেতন বাই আগরতলানি রবীন্দ্র কানন আইচুগনি মেইল জুদা জুদা রবীন্দ্র রুজাব করুং রক রুজাবমং মুসামং তাই ককল পরিমাণে বিসংতি বিনি ফাইসিং খুলমং ইয়াফারকা আর সুনাম খরতাই পানীয় মন্ত্রী সান্তনা চাকমান খবুই কুবুন রক্ত মাইখা আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংসাদাখা বিনি ফাইসিং খুলমং ইয়াফারমান মেইল বাংলা সংস্কৃতি বলনি বখাক্তে মিয়া ফুঙ্গ আইচুগনি হিমবতক আউলনি জুদা জুদা লামাতই লাইসুখা মিয়া হাস্তে বেরেমনি ককলপ নাইন খুলুমুং ইয়াফারমান মেল যুগালি জাখা কৈলাসহরনি উনকোটি কলাক্ষেত্র আবনকারী হাস্তেনি যত হাঙ্গর হায়ুং বেরেমনি ককলপ শ্রীগুরুং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালন যাই যাইখে বরমরুই পালাই জাখা হাস্তে ও মিয়া বসং লুক দরবা সংসাদাখা হাস্তে কেরংনি সেবসাব মানথাগ্রনাই তাংসংনি তাংক্রা ইয়াকচু রাজর্ষী চক্রবর্তী সাকা হাইকোর্টনি বেঞ্চ কাইসানো খবুই বেবাগুই কাই ব্রুই চিবা বেঞ্চ কাই নুই চিবা সাই বারা চিব্রুই দরবানি কক চর নান বাগে তিসা জাখা হাইকোর্ট কাইনুইনি দরবানি কক চর জাখা সানজা জরা কাই চি সাই নিব কবাং দরবানি কক পাইসর জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কমথিং জাক তপন মুকুমু অরণি নক আউট ক্রিকেট বাতাইমুং মিয়ানসিমি চ্যাংখা মিয়া পুইলা সাল থুমুং কাইথামুংখা এমবিবি স্টেডিয়ামও সংসাদাক থুমুঙ্গ চলমান সঙ্গ উইকেট কাইবা বাই ইউনাইটেড বিএসটি ন মেচানখা নরসিংগড়নি পিটিএ থুংখলাব সংসাদাক থুমুঙ্গ হারবে ক্লাব রান কাইসা বাই ওল্ড প্লে সেন্টার ন মেচানখা তাই নরসিংগড়নি টিআইটি থুংখলাব সংসাদাক থুমুঙ্গ মৌচা ক্লাব উইকেট কাইব্রুই বাই পোলস্টার ক্লাব ন মেচানখা বয়ারখকনি ককতুমা তিনি দিবরদরা বয়ারখকনি সুকাংবারিয়া ককতুমাও সাজাখা নকা কিসাসুক চুমুই কবলজাক তঙ্গন হাস্তিনি যত থাই ফেরাং কগুই কিসামিসা ওয়াতি ওয়াইফান মান তিনি সালনি সাকানি তুংমারি তংমিমান থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুগো আগরতলানি খামাও তুংমারি তংমানি নুইচি দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পরিমুং তাবক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই অঙ্গানো তিনি হর দামসনি তামুই সতী বৃচি বাবা

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, শুরু হলো আজকের অভিজ্ঞাপন পর্ব। আজকের অভিজ্ঞাপন পর্বে আপনাদের সঙ্গে আছি আমি শিল্পী,
1: আমি গোপা।
0: আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং আমাদের অভিজ্ঞাপন পর্বে আগাম শুভেচ্ছা।

আজ 10ই মে। সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ, আজকের দিনে 1857 সালের বর্তমান পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিদ্রোহে একটি বিদ্রোহ। ক্রমশই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে, বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। এসব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ এবং 1858 সালের গণ অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়।

যাচ্ছি আজকে দিনে ঘটে যাওয়া অন্যান্য ঘটনার দিকে নজর রাখছি। জানিয়ে দিচ্ছি কয়েকটি ঘটনা বন্ধু আপনাদের। 1773 সালে আজকের দিনে গ্রেট ব্রিটেনের সংসদে চা আইন পাশ হয়। 1888 সালে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং সম্পাদক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1891 সালের আজকের দিনে নোবেল বিজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন। 1905 সালে প্রখ্যাত বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1994 সালের আজকের দিনেই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। 1985 সালে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং রাজনীতিবিদ প্রমথনাথ বিশিকে আমরা হারাই আজকের দিনে। আজকের দিনেই ভারতের প্রথিতযশা ঊর্ধ্ব কবি, সাহিত্যিক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব কৈফি আজমিকেও আমরা হারাই 2002 সালের আজকের দিনেই।

অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায় পর্বে রয়েছি আমরা। গতকাল ছিল বিশ্ববরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ আপনাদের পাঠানো প্রথম চিঠি দিয়ে। চিঠিটি লিখেছেন শিশির দাস, দেবী ঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। যদি এমন হতো, বাক্যটি ছোট হলেও এর পেছনে লুকিয়ে আছে আমার অসংখ্য না বলা আশা ও হৃদয়ের অনুভূতি। বর্তমান যান্ত্রিক কোলাহলপূর্ণ জীবনে আমি কিছু অসম্ভবকে সম্ভব করতে চাই, যদি সময়টা সত্যি একটু থেমে যেত তাহলে হয়তো প্রিয়জনদের সাথে আরেকটু সময় কাটানো যেত।

ব্যস্ততার জন্য আত্মীয় পরিজনের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে তা প্রকৃত ভালোবাসায় ভরে উঠত। সম্পর্কের মাধুর্য অনেকটাই বাড়ত। যদি শৈশব আবার ফিরে আসত, যদি আবার যৌবনের উপবনে ফিরে যেতে পারতাম, ব্যর্থ প্রাণীর সঞ্জীবনী ফিরে পেতাম, হারিয়ে যেতাম সেই রূপকথার জগতে যেখানে হিংসা হানাহানি জাতপাতের ছলনা কিংবা বঞ্চনা নেই। যদি ধুলো মাখা খেলার মাঠে কখনো সেই দিনগুলো ফিরে আসত, তাহলে নির্মল আনন্দ পেতাম। যদি মানুষ মানুষকে আরো একটু বেশি ভালোবাসত, জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে যদি সবাই মিলেমিশে থাকতে পারতাম, মানুষ যদি জাতিবিদ্বেষ ও আগ্রাসী না হয়ে মানবিক হতো, তাহলে পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় থাকত। যদি যুদ্ধের বিভীষিকা

আরও একটু বেশি ভালোবাসত। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে যদি সবাই মিলেমিশে থাকতে পারতাম, মানুষ যদি জাতিবিদ্বেষ ও আগ্রাসী না হয়ে মানবিক হতো, তাহলে পৃথিবীতে শান্তি সম্প্রীতি বজায় থাকতো। যদি যুদ্ধের বিভীষিকা আর অকারণে রক্তপাত না হতো, তাহলে মানুষ শান্তিতে বাঁচতে পারত। আমার সবচেয়ে বড় স্বপ্ন, মানুষের মন থেকে স্বার্থপরতা দূর করে সেখানে সহানুভূতির বীজ বোনা। যদি পৃথিবী থেকে সব যন্ত্রণার অবসান ঘটত, আমার কল্পনার শান্ত স্নিগ্ধ পৃথিবী যদি ভালোবাসায় ভরে উঠত, তাহলে যদি শব্দটি আর কোনো আক্ষেপ নয় বরং বাস্তবে পরিণত হতো। শুভেচ্ছা আনতে শিশির দাস, দেবীজোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

পরের চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমাদের দেশে একজনও নিরক্ষর নেই। প্রত্যেকেই সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে সরকারি স্কুলে পড়াশুনো করে। বেসরকারি স্কুল শূন্য। পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়া প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করেছে সরকার। দেশে একজনও বেকার নেই। বেসিক পড়াশুনোর পাশাপাশি সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদিতা আর কুসংস্কারহীন হওয়ার পাঠ। ফলে একটি মানুষও আর কুসংস্কারাচ্ছন্ন নয়। কাউকে খুঁজেই পাওয়া যাবে না যে সে ধর্মান্ধতা করে, ধর্মীয় উন্মাদনা করে। ধর্মকে কেন্দ্র করে কোনো প্রকার অশান্তি নেই। প্রত্যেক মানুষ প্রত্যেকের প্রতি পরস্পর সম্প্রীতি, ভালোবাসা আর শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ একে অপরের যেন কত আপনজন। কি সুন্দর সহাবস্থান, হৃদয়ের আন্তরিক ভালোবাসার বন্ধনে সবাই কি সুন্দর জীবন যাপন করেন। জাতিগত কোনো শ্রেণী বিন্যাস নেই, একটাই জাতি আমরা, মনুষ্য জাতি, ভারত মাতা, আমরা সবাই সন্তান, কোনো বৈষম্য নেই। প্রত্যেকেই দেশের মৌলিক অধিকারের সমান অধিকারী। চুরি, ডাকাতি, দুর্নীতি, প্রতারণা, খুন, ধর্ষণ, এসব শব্দগুলো যেন সবাই ভুলে গেছে। ছোটরা তো এসব শব্দ কখনোই শোনেনি। সমগ্র দেশে তন্ন তন্ন করে খুঁজলেও একটিও জেলখানা খুঁজে পাওয়া দুষ্কর। তদন্ত, বিচার, আদালতও নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনো অপরাধী ঘটে না, তো এসবের প্রয়োজন কি? প্রত্যেকটি মানুষ মানবিক গুণ সম্পন্ন, শ্রদ্ধাশীল। কি সুন্দর ব্যবহার, আচরণ প্রত্যেক দেশবাসীর। বিশ্বের দরবারে আজ আমাদের দেশ শান্তিতে, সহনশীলতায় আর বিরাট মানবিকতার কারণে শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হয়েছে। সারা বিশ্ব আমাদের দেশকে, দেশবাসীকে বাহবা দিচ্ছে, ধন্য ধন্য করছে। আজ আমরা বিশ্বের দরবারে সার্বিক মহত্বে, কর্মে, সু আচরণে শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিগণিত হয়েছি। সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ এক মডেল দেশ হিসেবে পরিচিত। কত দেশ আমাদের মতো এমন মহৎ হবার চেষ্টা করছে, করুক না, দেখি কেমন পারে। আমাদের টপকানো এতই সহজ। মাঝরাতে ঘোর কালো নিশীথে হঠাৎ ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন দেখছিলাম তবে? হ্যাঁ, আমার কপাল, মনে মনে ভাবলাম এই স্বপ্নের মতো যদি এমন হতো আমার দেশটা, কি ভালোই না হতো। চিঠিটি লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর চব্বিশ পরগনা থেকে।

আপনারা রয়েছেন লিখছি তোমায় পর্বে। আমাদের এই মুহূর্তের যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছেন তাপস কুমার বালা, জেলা খুলনা, বাংলাদেশ থেকে। গ্রাম ও ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ। লিখছেন আশাবাদী অভিজ্ঞাপন। পৃথিবীতে ঝরে যাওয়া ফুল আর নিভে যাওয়া তারার মতো নিয়তির সুতোয় বাঁধা মানব জীবন যেন এক পুতুল নাচের ইতিকথা, তবুও মনের অনন্ত বাসনা কল্পনার রঙিন পাখায় ভর করে সে ভেসে বেড়াতে চায় সুদূর নীহারিকায়। কল্পনা প্রিয় মানুষ বাস্তবতার গণ্ডি পেরিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে হতে চায় কঙ্কাবতী ডালিম কুমার, কিন্তু বাস্তবতা তো মুদ্রার এপিঠ ওপিঠ। আমাদের কল্পনার কলেবর চাওয়ার পরিধির থেকে বেশ বড়। আমরা যখন অসুস্থ পৃথিবীর রুগ্নাবাসের দিকে তাকাই তখন মনটা হু হু করে ওঠে, ডুকরে কেঁদে ওঠে হৃদয়ের তারগুলো। মানুষের ভিতরকার স্বররিপু যখন আমাদের পঞ্চেন্দ্রিয়ের চোখে ধুলো দিয়ে সত্য ন্যায়ের টুটি চেপে ধরে তখন মুখ থুবড়ে রক্তাক্ত হয় আমাদের বিবেক, আমাদের মূল্যবোধ স্খলন হয় আমাদের নৈতিকতার। তাই মনে হয় যদি এমন হতো পথের কানাগলিতে দাঁড়িয়ে থাকা বখাটে যুবক কোনো মেয়ের শ্লীলতাহানির ঠিক পূর্ব মুহূর্তে সাময়িক সম্বিত ফিরে পেয়ে গেয়ে উঠবে, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। বৃদ্ধাশ্রম কথাটি থাকবে না কোনো কুলাঙ্গারের অভিধানে, ধরবে না কলম নচিকেতা, কাঁদবে না তার কণ্ঠ, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশাত এই স্বর্গীয় বাণী ধরনের প্রতিটি সন্তানের হৃদয়ে মন্দিরে স্থান পাবে সুদৃঢ়।

পাবে। দুনিয়ার সমস্ত একান্নবর্তী পরিবারের হেসেলগুলো হেসে উঠবে। এক আবেগ ঘন ভালোবাসার আনন্দ উচ্ছ্বাসে, যেখানে মাছের টুকরোটা ছোট হলেও অনাবিল হাসি আনন্দের হোলি খেলায় জীবন্ত হয়ে উঠবে পরিবার। যদি এমন হতো, অমাবস্যার তিমির রাত্রিটাও হবে আবাল বৃদ্ধ বনিতার, প্রাণ ভরে শ্বাস নেবে মানুষ, মধ্যরাত্রে অটোচালক ভাইটাও ভাতৃত্ব বোধে উজ্জীবিত হয়ে বিশ্বাস, নির্ভরতা আর মানবতার রথে চেপে পৌঁছে দেবে তার পরিবারে, যেখানে ঘুমহীন বৃদ্ধ পিতামাতার উৎকণ্ঠা, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সহধর্মিনীর ব্যাকুলতা, ছোট্ট শিশুর নিরেট নিটোল আধো আধো বাবা ডাকের কাছে। নমস্কার আন্তে, তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকোপ, জেলা খুলনা, বাংলাদেশ।

এবারের যিনি চিঠি লিখেছেন তিনি হলেন রুণ ঘোষ, ধবনী বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে। তিনি কিন্তু ছন্দে ছন্দে লিখেছেন তার চিঠি। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো একটা প্রদীপ পেয়ে যেতাম আলাদিনের মতো, সবার মনের মতো বাড়ি গড়ে দিতাম রং বাহারি, মনের সুখে থাকতো সেথায় বাস্তু হারা যত, যদি এমন হতো, যদি এমন হতো খাদ্য পেত সব প্রাণীরা যা চাইতো যত, থাকতো না কেউ আর কারো অধীন, সবাই নিজে নিজের স্বাধীন, নিজের কার্য সবাই হতো ভালোবেসে রত, যদি এমন হতো, এমন হতো যদি দুনিয়ার সব যুদ্ধবাজদের কেড়ে নিতাম গদি, জাতপাত সব ঘুচিয়ে দিয়ে দ্বন্দ্ব বিভেদ মুছিয়ে নিয়ে মানুষ পরিচয়ে সবাই বাঁচত নিরবধি, এমন হতো যদি, এমন যদি হতো থাকতো না আর কারো মনেই কোনো রকম ক্ষত, যা সব ভবে ক্ষতি আনে সুখকে ভাষায় দুঃখ বানে, প্রদীপ থেকে জিন বিধি করতো ওদের হত, এমন যদি হতো, এমন যদি হয় রোগে শোকে হবে না আর কারো জীবন ক্ষয়, একে অন্যের ভালোই মেতে শতবর্ষ পেরিয়ে যেতে, নিজে নিজেই মরবে মানুষ করবে জীবন লয়, এমন যদি হয়। যদি এমন হতো শিক্ষা পেয়ে উদার মানুষ, জন্মে শত শত আমির কথা ভুলে তারা, আমরাই হতো আত্মহারা, পরস্পরকে শ্রদ্ধা করে করত মাথা নত, যদি এমন হতো, এমন হতো যদি আপন ধারায় বাঁচত পাহাড় সাগর মেরু নদী, শহর ও গ্রাম থাকত মাটি গাছগাছালির হয়ে সাথে, সোনার সেদেশ গড়া যেত লুঠেরাদের বোধি, এমন হতো যদি, যদি এমন হতো শৈশবটা বইয়ের ভারে না হয়ে থতমত, শিশুরা সব হেসে খেলে প্রতিভাদের ডানা মেলে, উড়ে চলতো ফুলে ফুলে প্রজাপতির মতো, যদি এমন হতো। চিঠিটি লিখেছেন বরুণ ঘোষ, ধবনী বাঁকুড়া, পশ্চিমবঙ্গ থেকে।

0: শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের পর আমরা চলে এসেছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি নিয়ে। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমা বল এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে স্পোর্টস কোটা 2026 কনস্টেবল পদে 404 শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম কনস্টেবল, স্পোর্টস কোটা, বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 3, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে, ম্যাট্রিকুলেশন বা তৎসম। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন www.recruitment.ssb.gov.in অথবা www.ssb.gov.in।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সবকটি জেলায় আগামী 8ই মে থেকে 8ই জুন 2026 মধ্যে গ্রীষ্মকালীন ছুটির মরশুমে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিদ্যালয়ের এবং নাট্য সংস্থার নাট্যদল অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, রাজ্যস্তরে এই প্রতিযোগিতা বিজয়ীদের নিয়ে পরবর্তী পর্যায়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। জেলা স্তরে নাটক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ বয়সসীমা হবে 16 বছর। শিশুদের উপযোগী যে কোনো বিষয়ের উপরে নাটক করা যাবে। প্রতিটি দলে অংশগ্রহণকারীদের সংখ্যা ন্যূনতম 5 জন এবং সর্বাধিক 10 জন হতে পারবে। নাটকের সর্বনিম্ন সময়সীমা 20 মিনিট থেকে সর্বোচ্চ সময় হবে 30 মিনিট। ইচ্ছুক বিদ্যালয়ে নাট্য সংস্থাগুলির নাম নথিভুক্ত করার আবেদনপত্র স্ব জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা এবং মহকুমা কার্যালয়ে আগামী 14ই মে 2026 পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন। আবেদনপত্র যেসব বিষয়গুলো থাকতে হবে: বিদ্যালয়ে নাট্য সংস্থার নাম, নাটকে অংশগ্রহণকারীর সংখ্যা, নাটকের বিষয়, নাট্যকারের নাম, পরিচালকের নাম। আবেদনপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এবং নাট্য সংস্থার ক্ষেত্রে সম্পাদক বা সভাপতি স্বাক্ষর সহ যোগাযোগ নম্বর থাকা আবশ্যক। আগামী 14ই মে 2026 ইংরেজি তারিখে বিলোনিয়া মহকুমা হাসপাতালে আয়োজন করা হবে বন্ধাত্মকরণ শিবির। পরিবার পরিকল্পনা কর্মসূচিতে অংশগ্রহণে উৎসাহ দিতে প্রণোদনার ব্যবস্থাও রাখা হবে। এক্ষেত্রে প্রতি বেনিফিশিয়ারিকে নিয়ে আসার জন্য আশাকর্মীরা পান 300 টাকা করে এবং প্রত্যেক মহিলা লিগেশন করলে এককালীন 2,000 টাকা প্রণোদনা পান বলে দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এ তথ্য জানিয়েছেন। ভবিষ্যতে প্রতি মাসে জেলা হাসপাতালে নিয়মিতভাবে এই পরিষেবা চালু রাখা হবে বলেও তিনি জানান। আগামী 16 এবং 17ই মে আগরতলায় বসছে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ওপেন অ্যান্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ। নাগরদোলাস্থিত অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 6 রাউন্ডের এই প্রতিযোগিতা থেকে জাতীয় অনূর্ধ্ব 13 চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্যদল গঠন করা হবে। এন্ট্রি ফি 600 টাকা। নাম জমা দেবার শেষ তারিখ আগামী 15ই মে বিকেল 4টে পর্যন্ত।
0: এতক্ষণ শুনলেন বেশ কিছু বিজ্ঞপ্তি। এবারে আমরা রয়েছি একেবারে অন্তিম পর্যায়ে। অন্তিম পর্যায়ে আপনারা জানবেন আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস, আর 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.0 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 51%। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হচ্ছে ত্রিপুরা রাজ্যের 1-2 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে

0: বিদ্যুতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আজকের এই অভিজ্ঞাপন পর্বে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শিল্পী ভট্টাচার্য,
1: আমি গোপা দে।
0: আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ,
1: নমস্কার।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর উত্তর পূর্বাঞ্চলীয় শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

যেখানে মনের মুক্তি, যেখানে জ্ঞানের আলো অবাধ, যেখানে মানবতার দীপ কখনো নিভে যায় না, সেই চির আলোকিত প্রাঙ্গণের মহান স্থপতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণাম। আজকের এই সুন্দর প্রভাতে আমরা স্মরণ করব বাংলা সাহিত্যের আকাশে ধ্রুবতারার মতো জলজ্বলে এই মহামানবকে, যিনি আমাদের চেতনার সুর, বাংলা ভাষার অহংকার, বিশ্ব সাহিত্যের এক অনন্য বিষয়।

0: তার জন্মজয়ন্তীতে ছোটদের অনুষ্ঠান কাকলির এই ছোট্ট প্রয়াসে থাকবে কবিগুরুর কবিতা গান আবৃত্তির মাধুর্যে ভরা কিছু সুন্দর পরিবেশনা। সুরের কোমল ছোঁয়ায় আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব বাংলা সাহিত্যের চিরন্তন দেশারিকে।
1: নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে আষাঢ়। নিহিল নবক্ষণে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদুলির থারা ছড়ে ছড় ছড়, আউশের ক্ষেত জলে ফর ফর, কালিমাখা মেঘে ওপারে আধার খনিয়েছে, দেখ চাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলির আনো গোহালে, এখুনি আধার হবে বেলাটুকু পোহালে, দুয়ারে দাঁড়ায় ও গো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি, রাখাল বালক কে জানি কোথায় সারাদিন আজ খোয়ালে, এখুনি।

0: বেলাটুকু পোহালে। শোনো শোনো, ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাছি রে? খেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে। পুবে হাওয়া বয়, কোলে নেই কেউ, দুকুর বাহিয়া উঠে পড়ে ঢেউ, দর দর বেগে জলে পড়ি জল, ছল ছল উঠে বাজি রে। খেয়া পারা পার বন্ধ হয়েছে আজি রে। ও গো, আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে, আকাশ আঁধার মেলা বেশি আর নাহি রে। ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল, খাটি যেতে পথ হয়েছে বিছল, ওই বেনু বন দুলে ঘন ঘন, পথ পাশে দেখ চাহিরে। ও গো, আজ তোরা যাসনি ঘরের বাহিরে। নমস্কার।
1: ১৮৬১ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন এক অলৌকিক প্রতিভা, সকলের প্রিয় রবি। শিশু রবির চোখে ছিল আকাশ ভরা স্বপ্ন, মনে ছিল প্রকৃতির প্রতি অপার মুগ্ধতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম, বইয়ের গণ্ডির বাইরে প্রকৃতিই ছিল তার শ্রেষ্ঠ বিদ্যালয়। গাছের পাতা, আকাশের মেঘ, ভোরের আলো, নদীর কলতান, সবকিছুই যেন তার কাছে কথা বলত।
0: বিশ্বকবি রবি ঠাকুরের রচনা থেকে দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধে বেলায় চেয়ে মালাটি গলায় ছিঁড়ে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারি যাবে চলে, ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে, তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি, তরুণ আলো জানলা বে পড়ল তোমার শয়ন ছে, ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী, নয় মালা নয় থালা গন্ধ জলের ছাড়ে, এ যে ভীষণ তরবারি, তাই তো আমি ভাবি বসে এ কি তোমার দান, কোথায় রে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান, ও গো এ কি তোমার দান, শক্তিহীনা মরিলা যে হে ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে বেদনার মান নিয়ে তোমারই এই দান, আজকে হতে জগৎ জুড়ে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়ব সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়, তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়, তোমার লাগে অঙ্গ ভরে করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ও গো হৃদয় রাজ, আমি করব না আর সাজ, ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ, তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। নমস্কার।
1: ক্রমে সেই ছোট্ট রবি হয়ে উঠলেন বাংলার সাহিত্যের সূর্য, কবিতা গান

0: ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার অমর সৃষ্টি নেই। কবির ভাষা কখনো নদীর মতো শান্ত, কখনো বজ্রের মতো দীপ্ত, আবার কখনো শিশির ভেজা ফুলের মতো কোমল।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্তুভিনী নাদে। হায় ছায়া বৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে, বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যুপায়ে কাটামারা জুতোর তলায়। বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্রপারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এই সৌযুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বল ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। নমস্কার।
0: ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি লাভ করেছিলেন নোবেল পুরস্কার। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। শুধু সাহিত্য নয়, মানবতা, দেশপ্রেম, প্রকৃতিপ্রেম সবকিছুর মধ্য দিয়ে তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। আজ তার গান আমাদের কাঁদায়, সান্ত্বনা দেয়, আনন্দে উচ্ছ্বাস জাগায়, অন্ধকারের আলোর পথ দেখায়।

রবীন্দ্রনাথের জীবনের প্রথম জন্মদিন পালিত হয় 1887 সালে, যখন তার বয়স 26। সেই আয়োজন করেছিলেন তার ভাগ্নি সরলা দেবী। নিজের আত্মজীবনী জীবনের ঝরা পাতাতে সরলা দেবী লিখেছিলেন কিভাবে খুব ভোরে তিনি বকুল আর বেল ফুলের মালা সঙ্গে ধুতি চাদর নিয়ে পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে রবি মামাকে প্রণাম করে জাগিয়ে তুলতেন। সেদিন থেকেই ঠাকুরবাড়ির অন্দরমহলে শুরু হয় রবীন্দ্রনাথের জন্মদিন পালনের রীতি। তবে সার্বজনীনভাবে রবীন্দ্র জয়ন্তী প্রথম পালিত হয় 1910 সালে শান্তিনিকেতনে। কবি তখন 49 থেকে 50-এ পদার্পণ করেছেন। আশ্রমিকরা দিনটিকে উদযাপন করেছিলেন আত্মীয়দের উৎসব নামে। তারপর 1912 সালে প্রথমবার বৃহৎ আকারে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী। কলকাতার বিশিষ্টজনেরা অংশ নিয়েছিলেন সেই আয়োজনে। উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত, সুকুমার রায়, রামানন্দ চট্টোপাধ্যায় প্রমুখ। কিন্তু কবি নিজে কখনো দেবতার আসনে বসতে চাননি। তাই নেপাল চন্দ্র রায় সেদিন বলেছিলেন, তোমরা সকলে গুরুদেবকে ভক্তি করো, তাকে কখনো যেন ঈশ্বরের স্থানে বসিয়ে দিও না। কবিও লিখেছিলেন, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। রবীন্দ্রনাথ মানেই গান। 2000-এরও বেশি গানের স্রষ্টা তিনি। রবীন্দ্রসঙ্গীত শুধু সুর নয়, এ যেন জীবনের প্রতিটি অনুভূতির ভাষা। ভালোবাসা, বিরহ, পূজা, প্রকৃতি, দেশপ্রেম, মানব মনের এমন কোনো অনুভূতি নেই যা রবীন্দ্রসঙ্গীতে ধরা পড়েনি।

রবীন্দ্রনাথ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত উভয়ই তার রচনা। এক বিরল সম্মান যা পৃথিবীর ইতিহাসে খুব কম সাহিত্যিকের ভাগ্যে জুটেছে। আজকের এই সুন্দর আয়োজনে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছি গান, কবিতা, আবৃত্তি এবং হৃদয়ের অনুভূতির মাধ্যমে। কিন্তু সত্যিই কি রবীন্দ্রনাথকে কোনো একটি দিনের মধ্যে বেঁধে রাখা যায়? না, তিনি আছেন প্রতিটি বাঙালির শ্বাসে, প্রতিটি ভালোবাসায়, প্রতিটি ভোরের আলোয়, প্রতিটি নিঃসঙ্গ সন্ধ্যায়। যখন মন ভেঙে যায় তখন তার গান সাহস দেয়, যখন হৃদয় আনন্দে ভরে ওঠে তখন তার কবিতা সুর হয়ে বাজে।

রবি ঠাকুরের জীবনের শেষ জন্মদিনের মাত্র দুদিন আগে 23শে বৈশাখে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কবির কলমে ধ্বনিত হয়েছিল নবজীবনের আহ্বান। হেনতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ, এই পংক্তিতেই যেন ধরা আছে রবীন্দ্রনাথের চির নবীন আত্মা।

মৃত্যুকে অতিক্রম করে আজও বেঁচে আছে বাঙালির হৃদয়ে। শেষে কবিগুরুর অমর সৃষ্টির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ছোটদের কণ্ঠে আজ আবার বেজে উঠেছে মানবতা, সৌন্দর্য, ভালোবাসার চিরন্তন সুর।

এতক্ষণ শুনলেন কচি কাচাদের অনুষ্ঠান কাকলি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্ধনা।

0: আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কর্ণাটক ও তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইনশৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। টিটিভির প্রতিষ্ঠাতা সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। তাশকান্দে এশীয় অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯ জন ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দির উদ্বোধন করবেন। এ উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ৩টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড্ডে বেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়কের ৪ লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও ৯ মন্ত্রী শপথ গ্রহণ করবেন। ২৩৪ সদস্য বিশিষ্ট বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল, যাদের প্রত্যেকে ২জন করে বিধায়ক রয়েছে, সেই দলগুলোর পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়েছে। অসমে বিজেপির পরিষদীয় দল আজ গুয়াহাটিতে তাদের নেতা নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসছে। নবনির্বাচিত বিজেপি বিধায়করা আজ সকালে অটল বিহারী বাজপেয়ী ভবনে মিলিত হচ্ছেন। এদিকে আসামে টানা তৃতীয়বারের মতো এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জগৎ প্রকাশ নাড্ডা এবং সহ পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। এই বৈঠকের পরপরই একই স্থানে এনডিএ বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে আগামী ১২ই মে খানপাড়ার ভেটেরিনারি কলেজ খেলার মাঠে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আইনশৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর এই বৈঠক হওয়ার কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। নির্বাচনের জন্য গত ২ মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নব মুখ্যমন্ত্রী হিসেবে গতকাল শপথ

0: নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকালই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচ বিজেপি বিধায়ক। এরা হলেন খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুটু, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপর পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন তিনি। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর বাসভবনে ডাকায় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি প্রমুখ। বিদেশমন্ত্রী ডক্টর এশিয়াশঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে যৌথভাবে দক্ষিণ ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ হস্তান্তর করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে ভারতের সিডস উদ্যোগের আওতায় এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র মাঝারি উদ্যোগের পরিবেশকে আরও মজবুত করবে। তিনি ত্রিনিদাদ ও টোবাগোর পেনাল এলাকায় একটি স্থায়ী কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কেন্দ্রেরও উদ্বোধন করেন।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতা থেকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে সরকারি কাজের বরাদ বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে মূল শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ করা এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে জমা নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। এছাড়াও সমস্ত পেমেন্ট কেবল ব্যাঙ্ক ট্রান্সফার এবং ইলেকট্রনিক মাধ্যমে করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো ঠিকাদারি সংস্থা এই নিয়ম লঙ্ঘন করে বা বেতন দিতে দেরি করে, তবে তাদের সরকারি কাজ থেকে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত করা হবে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO হায়দ্রাবাদে তাদের অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কম্বাস্টারের দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথ আরও প্রশস্ত হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কম্বাস্টারটি টানা 1200 সেকেন্ডের বেশি সময় সচল ছিল, যা গত জানুয়ারি মাসের 700 সেকেন্ডের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই বিশেষ সাফল্যে DRDO এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলা জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা আঘাত করা হবে। হরমুজ প্রণালীর ভেতরে এবং সংলগ্ন এলাকায় ইরানি এবং মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু এবং নৌযানগুলিকে নিশানা করেছে। হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত ক্রুজের সমস্ত যাত্রী ও নাবিককে অতি ঝুঁকিপূর্ণ সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে বিবেচনা করার এবং তাদের 42 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে। WHO জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো যাত্রী বা নাবিকের শরীরে উপসর্গ দেখা যায়নি। IMD আজ কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু স্থানে আজ বজ্র

0: বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাসখান্দে এশিয়ান অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব সতেরো বক্সিং চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্স করেছে ভারতের অনূর্ধ্ব পনেরো বালিকা দল। বিভিন্ন ওজন বিভাগ মিলিয়ে মোট নজন ভারতীয় বক্সার ফাইনালে জায়গা করে নিয়েছেন। 30-33 কেজি বিভাগে অক্সিতা, 37 কেজিতে আঞ্জি, 40 কেজিতে সোনিয়া সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থানকে পরাজিত করেছে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দুপুর 3:30 চেন্নাই সুপার কিংস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কর্ণাটক তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হায়দ্রাবাদে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। দাবি ও আপত্তি গ্রহণ করা হবে 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। কেন্দ্রীয় সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সেরা জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। এর পুরস্কার মূল্য 5 কোটি টাকা। রাজ্যে গতকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। লোক আদালতে গতকাল 10,000-এরও বেশি মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থাৎ PMJSY এর 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপনের এবং PMJSY 4 এর জাতীয় সূচনা অনুষ্ঠান গতকাল মধ্যপ্রদেশের সেহর জেলার ভেরুন্ডায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিলেন। রাজ্যপাল RN রবি তাঁদের শপথ বাক্য পাঠ করান। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয়, যা ভারত মহাসাগর অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM জীবনজ্যোতি বিমা যোজনা, PM সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা ও পেনশন স্কিমগুলোর প্রভাব তুলে ধরেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই উদ্যোগগুলি দেশের মানুষের জন্য মর্যাদা, নিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের প্রথম অধিবেশনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সূচি। সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান বুখারি বাদল, বেলা 12:30।

মিনিটে খানিমাড়ি, বেলা 1:05 অঙ্গনা, বেলা দুঃখিত দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী উৎপলেন্দু চৌধুরী, দুপুর 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়, সন্ধ্যে 6:05 কল্যাণী অনুষ্ঠানে কর্মক্ষেত্রে মহিলাদের অবস্থান সম্পর্কে সোনালী চক্রবর্তীর সাক্ষাৎকার, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জানা অজানা অনুষ্ঠানে বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কথা বলবেন বিশ্বরূপ ভট্টাচার্য, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী প্রবীর কর, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী সবিতা চৌধুরী এবং তারপর শ্যামল মিত্র।

আপনারা শুনছেন আধুনিক গান, এতক্ষণ শুনলেন শিল্পী শ্যামল মিত্রর কণ্ঠে আধুনিক গান, এবারে শুনবেন শিল্পী সন্ধ্যা মুখার্জি ও শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

এতক্ষণ শুনলেন শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, এবারে শুনবেন শিল্পী সাগর সেনের কণ্ঠে আরও একটি আধুনিক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানে এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান।

যতরণ ককটিশালনি ফুঙ্কচাং জরাও খাকুফুর বাই লামসগ আও চং তাবু খালাইনাই কক বরক বাই কম থিংজাক দাল বিদাল হিন্দি তকে নি নাহার জাগ রেচাপুরক হাইডি চং পুইলানি অ রেচাপুং খালাইয়ানা ফির তেরি কাহানি আদায়ী অ তকে নি রেচাপুংন

খনারি জাগৈ টঙ্গ কুমার শানু বাই আলকায়াগ্নি খরাঙ্গ অরুচাপমুং তকে নিবুমুং উংখা উড়ান।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন, অমিত কুমার এবং অনুপমা দেশপাণ্ডের দ্বৈত কণ্ঠে তুমি কত সুন্দর, ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: খুলুমকা তিনি ককটি সাল কিফিলি ফাইপিও কাবা সং হাইনহাই চাই রংনি পান্ডা বখ্রি বদল নতুবুই নরংনি বস্কাঙ্গ ফাইসক পাইপিওকা গাই সং থাই হাতি রংনি হাইন তিনি বহাইনহাই নরংনি বস্কাঙ্গ কবং মা খনাতক খনাতক ককটাং রচাব মং তাই কথমা বসারক তুবুই ফাইসক পাইপিওকা হাইকে সঙ্গ পান্ডানি চেংনা সকাং ন রেডিও গান আচুক টংনাই যত চেরাই খনাই তাই অকরা চাকরা রং নিনি খানি হামজংমাইয়া ফরই সিন পান্ডা ন চেংলায়ন সঙ্গতিনি অজাগা নকজাখা বেলাইন নাইথক নাইথক খাইনাই কামচিলি রক সুমলাই বরক বতিয়ার অংলাইনাই অর ফাই সকাই বাইকা বরংনি বিশঙ্গ টঙ্গ অন্তরা ত্রিপুরা থিনাং দেববর্মা তিনি দেববর্মা মেহেলি দেববর্মা হাই বরক তিনি সঙ্গন কবং মান খনাতক খনাতক ককটাং রেচাব মং তাই কথমা বসারক বহাইন বেলাই নাংকুমানী কথমা বসারক সঙ্গন সাই খেলা নাই হাইকে সঙ্গ তিনি বইলানি ফাশিং ন রেচাব মং খানালাইমানী বিশিং তৈ সিনিয়র চেরাই রংনি পান্ডা ন সঙ্গচ্যাংলাইমা ফাশিং থাংলায়ন হাইকে সঙ্গন তিনি বইলানো রেচাবই খেলারবান অন্তরা ত্রিপুরা হাইকে অন্তরা নি খরং কতই বাইকে সঙ্গন রেচাব মং টাংসা খেলারলা হাইকে
1: আনি মূ অন্ত্রা ত্রিপুরা আং রেচা মূ খনারি নাই আনি রেচা মুনি মূ গায়ে সিচা দি তাকুর

0: খানা রেখা হাইকে বি রেচা মূন যতন খান টক জাকবাই খেয়ে হানে আংখা খাই হাইকে সেই খা তো খা রেচা মূল তঙ্ক হাইকে ফাইডে আবুনি কচা রাবু ককটং কাইসা খাই না সঙ্গ ককটং সাইখানাই চিনি পালনি বিশন বেলাই চিকুন তেখাই নাই বহাই ককটং ভেলাই সানা গ্রং বি মূখাই থিনাং হাইকে থিনাং নি ককটং সুন্ন সাইখানারলা
1: আনি মূখে থিনাং দেবরমা আংটাও ককটং সানাই আনি ককটং মূখায় নখা নখা নখা নখা নামাশ জুখা সামন কিরে বাসলে চালখা সাত জোড়া নি নখা পিলারা সাইচুঙা সুখে নোমা সুখে গবং মা সুমা ফাই তাল সাল আথু কিরে ফেরাং ওয়াতে চুমুই বড় পাইন তাম হালকটং সাউজা মানো কিসা আনি ককটং নপাইখা
0: বাহ বিনি ককটং বেলাই নখনা তক্কা নখাপো বিনি ককটং মূখাই হিঙ্গে নখা নসং বেলাই ন কুচু খে নহরু নখাও আথু কিরে নগ তাল নগ হরং খেসং আথু কিরে রক বুঝক নাইথক হিঙ্গে ব আর নখান তৈ ন বজে ওয়ান সুকমানী সঙ্গ যে নখানো সং যতন মুসং চুমুই বুদুল বুদুল কেনে কবনী তংখাঙ্কে সঙ্গ আর চুমুই সাকাও আচুকই রক নাই নাইনে মুসঙ্গ তাঙি রং নাই নাইনে মুসঙ্গ বাহাই আবো আসে নাইথক হাইন নখা কচিং ফুরঙ্গে সঙ্গ হরকে বা আথুকিরি সালকে বা চুমুই বুদুল বুদুল হাই নখা নসং চারাই ফাংসিনি নসং নাহারে সিমিন লগুই তঙ্গ কে বাবা তাঙি সিমাইয়াখো হাই আবোন বিনি ককটংখা নখা হে বেলাই নখনা তো সকা হাই ককটং খানা লাগে আর চামুং খানা লাগে হাইকে তাবো তাই ওই সের চামুং ন খালায় সঙ্গ রচাম্বং রচাবি খার নাই তিনি হাইকে তিনি নি চামুং সঙ্গ রচাবি খারলা
2: আনি বুমুং তিনি দেবরমা আংন রঙ রচামুং খারি নাই আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো হু খলায় জাদু হু খলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মাই কাইলায় জাদু মাই কাইলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মা হোক টাংলায় জাদু হোক টাংলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মায়রা লায় জাদু মায়রা লায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো মায় হলায় জাদু মায় হলায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো দই সালায় জাদু আরম লায় আগিনি জুংনি বড় রো আগিনি জুংনি বড় রো বলং বেড়ায় জাদু বলং বেড়ায় আনির সামু অরণ পাইখা
0: বাহ বিনির চামুং ব বেলাই নখনা তো সক্কা ক বিনির চামুং খা সিনি আগিনী দিন নিং যে তাং বিটি নই নাই সঙ্গ বড় চাবই খেনা রেখা আগিনী দিন তো সঙ্গ যাগ হোগ থাঙ্গে নাই হোক খাইমা রক হোগ সাম তাম মান আবো তো সঙ্গতন সাইমা ন হোগ সঙ্গ মাই কায়ো খোল কায়ো হাই আবার বিশিং বিশিং থাইসু মূরক চাজাং কবং মানো কায়ো সঙ্গে মগ দাম রক সঙ্গ মগ দাম রক বেলাই নাই নিথেকে অকরা বুড়া যতন সে সঙ্গ থক যাগো মগ দাম রক বাই ব সঙ্গ বিনির চামুনে বিশিং তৈ আগিনী দিন সঙ্গ বাহাইকে হোক রক্ষাই আমরং ব সঙ্গ রচাবই খেনারেকা হাইকে বিনির চামুনি আগুলো ফাইডে হাইকে সঙ্গ তাংসা রচামুং খালায় সঙ্গ রচামুং রচাবই খেনারবানো মেহেলি হাইকে মেহেলি নি রচামুং সঙ্গ রচাবই খেনারেলা
1: খুলুমকা রে মুং খা মেহেলি দেবর মাং তাবর তাংসা রচামুং রচাবই খেনারি নাই

0: রিজার্ভ মনে পাইখা।
1: বাহ, বিনির চামুং বো বেলাই নখনা তক শোকা। এখাই বিনির চামুং খানা মানে ইয়াগুলো হাইকে ফাড়িসং হাইকে কথমা বসা কাইসা খালায় আং নরক ন কাইসা কথমা বসা সাই খার এখাই নরক যত ন খাই নাই বেলাই নখনা তক যাকবেন সালচা হন্তা কাইসা বলংক থু গ কাইসা মায়ুং টংফু ব এ বেলাই ন সাক সাক সিমি ন চানা নি নানসগু বই বই কাহাম দাঙি তং বই হামিয়া দাঙি তং বইনি চায়া দাঙি তং বাবরক মূসা ওয়ানসগিয়া হন্তা এ সালচা হে ন বলংক থু গ মায় খুই বেলাই ন আদাও খুঁজাকা হন্তা এ আদাও খুঁজাং মানে ইয়াং ইয়াং ইয়াং ইয়াং নাইতং নাই মানে আইন তামচানাই তামচানাই বত বেশি থালেক বলাই রক আমদের রক থকজাগ এখে বফাং বলাই রক চাও বত এগা বত নরক যত সাইমান না এখে ব হিমি থাংতে থাংতে কাইসা বফাং বলাইনি বফাং নি বলাই ন চা না বাকি বিনিবুসন দিয়ে বাইকে ফান হরকা হান্তা এখে ফান হরকা হাঙ্কা এখে ন বফাং বলাই চা না নাই দমপুর বফাং বেদেক বল রিজাক্তে ইঙি নাই আ বফাং বেদেক খেব কাইসা টক বতই তৈ নাই খুমাই না বাকি না সিং আচকই দং মাজা আর টক নি গ ও বো বতই লড়ি যাকতে ইংরেজ সেবা সবই নাই নাইতং খাবো আপ্র কেন টক সাকা হান্তা ও মায়ুং মায়ুং ও বুফং বেদেক নি বলাই নতা চাষি দে সিনি টক বতই দঙ্গ আর সিনি বতাই বতই খুমবাই নাই দংখা এখাই সিনি বতই কলাই থাকে সিনি বতই বাই থাঙানো ক ছং ন কিসা খাইরক সিদি মাসে মায়ুং কক সেখানায় ওলা কেন ব আ বুফং বেদেক ন ওয়াইসে সবাই সে ব আ বলাই ন চাখা হিঙ্কে ন টক বতই বলাই বাই নে হাও ওয়াই সবাই নষ্টং থাকবাই হিঙ্কে ন কাপলাই খেতে টক রক বিনি বতই ন সবাই রেখা মায়ুংলে হই নাই ব খেবা টংটক জাগৈ নাই আদা অকুপলুং খে মাচা তৈরি নাই তেসর থাঙে উ সাতং গিরিং গিরিং বা বুফাং তলাব খে থুই দঙ্গই দিখাতা এগে টক রক গানবা কাপলাই যাবই দংখাতে এগে আবু নরক বাংলি দো ইংলিশ বাইক সেলফিস হন্তা সেলফিস রক তাংলি তা নিজে নি শাক নি চানানো সিমিতা ওয়ানসুক দি বইনি কক নব গিসা বইনি অসুবিধা এগে দো বইনি যাতে কাহাম মংথং আবার যত্ন নাই দিদ কথমা বসাবো আমন ফরং মানে সং সরং মানে কলাইও যে সং বইনি জেসপানো খাইনে থাঙ্গে বইনি তা দেরাথং আম হাইন ওয়ানসুকই নসং জেসে সামুব খাইনে নাঙ্গো হাইকে কথমা বসানি ইয়াগুলো সঙ্গে হাইকে কক টং খাই নালেন হাইকে সঙ্গে তাবো কক টং সাই

0: খেনারানাই তিনি হাইকে তিনি নিনি ককটাং না সঙ্গনা সাই খেনারালা
1: আনি বুমুং তিনি দেবরমা আংনার অন্য ককটাং সাই খেনারানাই আনি ককটাং বুংখাই চবা লংমা ন চবা চবা ন লংমা চা থানি বাগুই টংথাইমা টংথানি বাগুই মানথানি বাগুই চবা সাকনি বাগুই লুকুনি বাগুই ডফানি বাগুই থিনাংনি বাগুই চবা আসাই ফুরুনি সিমিং থিয়াস্তাক জরা চবা চবা খেলা নমা থাংনাই চবা তৈনি নি মানথাইব নংসিগি মানাই হামবাই
0: বাহ বি ককটাং বেলাই নখনাতক সুখা হাইকে জরা তো ইয়ং পাইরেক পাইরেক বা সঙ্গে কথমা তাই রচা মূ রক্তংখ হাইকে ফাইলি তাবুক সঙ্গ তাই থাইসা ককটাং খাই নালাই না সঙ্গ ককটাং সাই খেলারায় মেহেলি হাইকে মেহেলি নি ককটাং সঙ্গে সাই খেলারা
2: খুলুমখা আনি মূখা মেহেলি দেবর মাং তাবু নাইসা ককটাং সাই খেলারে না আনি ককটাং নি মূখা কুচু খেরেন বাদবুবার ও কুচু খেরেন বারবুবার তাবু নুবিয়াং থাংখা হাফুং থাইশিনি বাড়ি মতমই বিয়াং নুকমাই থাংকা আসিকে মতম তঙি মানিয়া বাই বুড়িমা খাজুব বেড়ে থাংলঙ্কা হুলক যাবই বংনি গালনে নং বমান যাবই থাংজাকা মতম সারিবই ও কুচু খেরেন বারবুবার নিনি কথামা সিমি খনাও বাহাইলে মান লংলিয়া নিনি মতমা তাবুক সুখ টংকে বসমাতিন বার সারিতে রে খলি আং নাইটি খামু খাজুগুড়ি ওই খেরেন বারবরে মতম সাই টংটি খামু আনি কক তাওয়া নপাইখা
0: বাহ বিনি ককটাং বেলাই নখনাতক সুখা হাইকে সঙ্গ তাবো তাই কেসা কথমা বসা খাই নালায় হাইকে মেহেলে নিয়াগুলো কথমা বসা সাই খাই সঙ্গন থিনাং
3: আনি কেন কথমানি মুংখাই মশাবাই মায়ুং সালসা হান্তা মশাকাই মায়ক পুংজাক মুসেনি যাওই গাই মায়ুং খে আরামাসায়া সাতন গিরিং মা হিম হিমতা গাই মশা সাকাতা ও ইয়ার নুজাং থাং তা সাতজে দে ইয়ার আংখে মায় খুইমাসে চাং নাংলিয়া অ ইয়ার আংন মাইরতক রুনে হারে আনলগে বলঙ্গ হুলুং কেরি রেখাই বেঙ্গু চকজা খাতা
0: মাইং বেং রং চকজা খাতা
3: ইহি মশাসে
0: অ মশা চকজা খাতা
3: অ আংকাই মডু ফুলকা এলোপরা ফুলকা গাই চুয়াক ফুলকাতা আংকাই পিস্তান বাইয়ে লুংখাতা ডক্টর থাঙ্কা ইঞ্জেকশন খা গে হামকাতা বং নং নিবরক রক টংথকজাগৈ নক কিফিলি ফাইকা আনি কেরেন তোমার নপাইখা
0: মশা নগ কিফিলি থাঙ্কা সরি কাহামগৈ হিঙ্গাঙ্ক সাক খামিনে থাঙ্কাকে বি নং নিবরক টংথকজাগাতা না ইয়াবো বলং কুথুক রগ বেলাই বেড়াই মানে থাংমারক যায় আর থাঙ্গে ব্যাং রক ফানো সিন্দ্রাই রক ফানো ওয়ার জাগে মানো না সঙ্গব আমাগৈ ন সঙ্গরক বহাই ন বলং রক থাংমানি চায়া ওখাই বিনি গেরাম কথমা তো চিকন ফানো বেলাই নাকুকমানি তাই বেলাই নাতক কুখা বিনি কথমা বসানি ইয়াগুলো ফাইদে হেগে সঙ্গ সিনে ইয়াগ জরা বকরি খেবা সঙ্গ রচামুং টাংসা খানামানি বিচিং তে সিনে পান্ডানি পাইমানি ফাইচিং থাংলাইনে সঙ্গন রচামুং রচাবে খেলানাই মেহেলি
2: খুলুমখা আনে মুংখা মেহেলি দেবরমা আং তাবুং নতাংসা রেচামুং রেচাবে খেলারি নাই ও ফি

বিনির চাপ মং বেলাই নখনাতক সোকা এগাই খা খাইও সিনি তিনি নি পান্দান খানাই টংাই রক বেলাই নখনাতক জাখানা সং ফাইনাই পান্দা রক বাহাইনি হাই মহাই কথমা বসানি বিশিং দি গবাং মা সরং মং নি কক রক্তাই খনাতক খনাতক রচা মং রক্ত বুই নরংনি বসকাং ফাই সক পাই পিনাই হাইকে সং তিনি আশো কক কচারি ন নরংনি ফাজিং খা নি হামচং মাইয়া ফরে সিন পান্দান মথাক লাইসিবানে যতন ন খুলমকা

0: Asigurate, Sinkanalaka, Sredokni Panda, Bakri Bodol, O Pandano Comtinka, Donoja de Burma Akasmani Agortola, Biniagolo, Tabu Kanavadi, Kanimari Panda, Kanimari Panda o Kanavadi, John Ardon de Burmani Korangbai Risabza Grisamuro, Deo Pandano Compier Kane Hayakeva Comtinka, Usha de Burma.
1: Shogui, Katal Sijarui, Naitoke Bersarui, Kasha by Kasha, Halok Manjuri, Korang Tishawi, Kani Marile, Kifili Faika, Haino Hainong Nibagui, Wayin Kilite Kilite, Mukti Tangsugi Bayu, Mario Kifili Fake, Muani Nang Shugui Tango, Abonka, Rizamun Gurungi Muani, Faiditini, Rizamun Besebo, Hapnani Shugang, Shawi Ruana, Dinini. Rizab Muni Nagarayanka, Jonardon de Burma, Faidi Hake, Kaham Tongmani Bishinti, Jung, Henry Tishawana, Kunato Korang Rokno, Bini Rizab Muni Koktai, Ruxalai Tanglayana, Ijukni Nogbar, Okumbar, Okumbaroni Nimotomani, Govoni Faye, Ani Bukano, Surang Rui, Metep Sugui, Anotishaka, Tuya Tongsak, Langma Shoshawi Tongsak, যে খুমবারো আংনন নুখা যে সুক নাইত খুমবার বাই আংনন সুজাখা যে সুক হামজাখা যে সুক ককথাই খাতি জাখা আবু বেবাক নু নিনি আবু বেবাক নু নিনি থানি নিনি খাপাংনি হামজাক মানি কিসাসা আনর জাজাদি আনি বখানি ককনো আংলে ননন স

কমর লাং সিতং ই হানি হামজাকমা কমাই থাং সিতং ও আনি লংমা হাই হই সাক সাক বাসাও সুখে মা সরাই তা মুখাইনানি জমুই কুফুরনি ওয়াতে গলাইয়া জমুই কসমনি সে ওয়াতে গলায়ু বখানো বুজগৈ দঙ্গই ব মকলকে বুঝিনা নাইয়া টেক্টনি মারি অঙ্গি মুক্তই অঙ্গি অরু ইমাং গনন নুগৈ আংলে মুক্তরি থাঙ্গিয়া ইমাংনি সিটাওই খামাচিং চাউই নন নাইব গানাও নন মাইয়া

ডাল ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ছাড়াও শর্করা, চর্বি ও খনিজ রয়েছে। মুগ, মুসুর, মাসকলাই, ছোলা, মটর যে কোনো ডালই হোক না কেন, তা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী। অন্যান্য ডালের আবাদ কমলেও কিন্তু মুগের আবাদ বাড়ছে। এর কারণ হলো মুগই একমাত্র ফসল যা শীতকালীন ফসল কাটার পর চাষ করা যায়। কিন্তু মুগ চাষের প্রধান অসুবিধাগুলো হলো মুগের ফল একই সাথে পাকে না, ফলে একাধিকবার ফল সংগ্রহ করতে হয়, যা শ্রম ঘন কাজ। বর্তমানে প্রচলিত জাতগুলোর ফল একই সাথে পাকে না। মুগের ফলগুলো যেন একই সাথে পাকে সে উদ্দেশ্যকে সামনে রেখে বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলগুলো প্রায় একই সাথে পাকে এবং ফলনও ভালো হয়। নতুন জাতগুলো হলো বাড়িমুগ 5, বাড়িমুগ 6, বিনামুগ 5, বিনামুগ 7, বিনামুগ 8 এবং

মুগের ফলগুলো যেন একই সাথে পাকে সে উদ্দেশ্যকে সামনে রেখে বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলগুলো প্রায় একই সাথে পাকে এবং ফলনও ভালো হয়। নতুন জাতগুলো হল বাড়িমুগ ৫, বাড়িমুগ ৬, বিনামুগ ৫, বিনামুগ ৭, বিনামুগ ৮ এবং বিউমুগ ৪। জাতগুলোর বৈশিষ্ট্য হল গাছের উচ্চতা খাটো থেকে মাঝারি, জীবনকাল কম, বীজের আকার মাঝারি ও উজ্জ্বল সবুজ, আর গ্রীষ্মকালে চাষের উপযোগী হয়। হেক্টর প্রতি গড় ফলন ১.৮ টন এবং পাতা হলুদ মোজাইক ভাইরাস সহ্য ক্ষমতা সম্পন্ন। বৃষ্টির জল জমে না এমন জমিতে দেশের অন্যান্য অঞ্চলে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত বীজ বপন সম্পন্ন করতে হবে। জমির অবস্থাভেদে ২-৪টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে এবং শীতকালীন ফসল তোলার পর মুগ চাষের জন্য ১-২টি চাষই যথেষ্ট, তবে পতিত জমির জন্য ৩-৪টি চাষ লাগে। জমির উর্বরতার উপর নির্ভর করে সারের তারতম্য করা যেতে পারে। এক্ষেত্রে স্থানীয় সারগুলো হল ১২-১৫ কেজি ইউরিয়া, ২৮-৩০ কেজি টিএসপি, ১৫-২০ কেজি এমওপি ও ৫-৫.৫ কেজি জিপসাম সার শেষ চাষের সময় প্রয়োগ করা যেতে পারে। মুগ কালাই সাধারণত ছিটিয়ে বপন করা হয় এবং বপনের পর ভালোভাবে মই দিয়ে বীজগুলো ঢেকে দিতে হবে, তবে সারিতে বপন করলে ব্যবস্থাপনায় সুবিধা হয় ও ফলনও বেশি হয়। তবে সারি থেকে সারির দূরত্ব অবশ্যই ১০-১২ ইঞ্চি করতে হবে এবং চারা গজানোর পরে জমিতে আগাছা দেখা দিলে ১৫-২০ দিন পর নিড়ানি দিয়ে হালকাভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, এতে ভালো ফলন পাওয়া যায়। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল মুগ ডাল চাষ।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আপনার কাছ থেকে কিন্তু বিস্তারিত জানব।
1: নমস্কার ম্যাডাম, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং আমাকে কিছু সুযোগ দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আজকের যে টপিকটা সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কি করে আমরা প্রত্যেকেই যারা যারা মারা আছি এটাই আমরা চিন্তা করি যে আমাদের বাচ্চা কি করে সুস্থ থাকবে বেসিক্যালি এই সময়টা যখন আমাদের এতটা হিটের প্রকোপ চলছে। এখনো বর্তমানে স্কুলে আমি অ্যাডভাইস করি কয়েকটা ছোট ছোট নিয়ম যদি আমরা বাচ্চাদের সাথে জাস্ট অ্যাপ্লাই করতে পারি, আমার মনে হয় অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বাচ্চাদের একটু রিলিফ দেওয়া যেতে পারে। ফার্স্ট অফ অল, এখনো প্রত্যেকেই যারা মর্নিং স্কুলে পড়ে বাচ্চারা বা নুন স্কুলে পড়ে, মোটামুটি টাইমটা ধরতে গেলে খুব লাইক ইট ইজ নট টু মাচ, মানে একটু মানে ডিফারেন্স নেই। তো আমি প্রত্যেকে অ্যাডভাইস করব, যখনই স্কুলে পাঠাবেন কাইন্ডলি স্নান করিয়ে পাঠাবেন। প্রথমেই আমি বলবো যে স্নান করে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে পাঠানো উচিত, তাহলে অনেকটাই টেম্পারেচারটা আমাদের বডি মানে টেম্পারেচারটা একটু কুল ডাউন থাকে। কারণ মানে বাচ্চারা গিয়েই তো মানে স্কুলের মধ্যে তারপরে যে ড্রেস থাকে আরশার ড্রেস থাকে ওটা নিয়ে অনেকটাই আমাদের একটু আনকমফোর্টেবল, অনেকটা ইজ কন্ডিশনে চলে আসে। তারপরে বলবো যে বাচ্চাদেরকে আমি অ্যাডভাইস করব, যদিও বইয়ের ব্যাগ আমাদের অনেকটাই ভারী থাকে, তার মধ্যে মানে যতটা সম্ভব দুটো জলের বোতল দেওয়া উচিত, এর মধ্যে একটা নর্মাল জল আর একটা একটু ঠান্ডা জল দেওয়া উচিত। তো বাচ্চাদের আমরা বলি যে যখনই তোমরা স্কুলে যাবে, যখনই তোমরা বাথরুমে যাবে, ঠান্ডা বোতলটা থেকে মল একটু ভিজিয়ে গলাটা একটু ভিজিয়ে নেবে, তাহলে অনেকটাই একটু সুদিং এফেক্ট থাকে। আর জল তো অবভিয়াসলি অ্যাডভাইস করব যে জলটা একদম পুরো যেতে কমপ্লিট করে খেয়ে আসে, এটা আমাদের একদম। এবং এটা স্কুল কর্তৃপক্ষকেও আমি বলবো যে যারা আছেন ওনারাও মানে ছোট এরা যেতে এই জিনিসটার দিকে অন্তত যেন একটু মানে লক্ষ্য রাখে যে যে স্কুলের যেন
2: নিয়ম চালু করে বাচ্চারা যাতে এই সময় জল খেয়ে নেয় বা জল খাওয়ার যদি একটা ব্রেক বা এই সময়টা যদি এরকম কিছু একটা নিয়ম চালু করা যায়,
1: ওটা যদি হয় এটা খুবই ভালো হয়। টিফিন, তারপরে যেটা একটা বড় হয় যে আমরা স্কুলে যখন বাচ্চাদেরকে পাঠাই, অনেক মায়েরাই যে এই জিনিসটা ভুল করে যার নিয়ে অনেক মানে কমপ্লেন এটা নিয়ে আসে, যেরকম স্কুলে যাওয়ার সময় খুব হেভি কিছু খাইয়ে দেয়, দুধ বা অনেক লাইক প্রোটিন ডিম বা অনেক কিছু, মানে মনে হচ্ছে যে অনেকক্ষণ তো থাকবে তো অনেকটাই মানে খাইয়ে দেয়, কিন্তু তাতে কি হয় উল্টোটা হয়, কারণ বাচ্চা তো আর গিয়ে স্কুলে মানে বসে থাকে না, ওখানে গিয়েও তো কিছু মানে ছুটাছুটি করতে থাকে, তো ওই সময় কি হয় এটা কিন্তু একটা বদ হজমের কারণ হয়ে যায়। ওই সময় কো আমি বলবো যে একটু হালকা আমি অ্যাডভাইস করব যে যখনই স্কুলে পাঠাবেন কাইন্ডলি ফ্রুটস খাইয়ে পাঠাবেন, আর ফ্রুটস বা মিল্ক প্রোডাক্ট যাতে না খাওয়ানো হয়,
2: মানে এটাকেই গরমের জন্য
1: এটা, হ্যাঁ হ্যাঁ এটা একটু মানে গরমের জন্য যাতে ফ্রুটস খাইয়ে পাঠানো হয়। এর মধ্যে অনেক আমাদের মানে সিজনাল ফ্রুটস থাকে, অ্যাভেলেবল থাকে, তাহলে আমাদের যেরকম কলা বা একটু আপেল, একটু ওই সময় একটু হেভি খাওয়ালে ম্যাডাম কলা বা অ্যাপেল ওগুলো। আর টিফিনের মধ্যে আমি অ্যাডভাইস করবো যেরকম আমাদের মানে ওয়াটারমেলন আছে, এই ফ্রুটস গুলো টিফিনেও দেওয়া হয়, কারণ অনেক সময় আমরা দেখি যে মানে টিফিনের মধ্যে ম্যাগি বা অন্য পাস্তা বা বিভিন্ন কিছু মানে ফাস্ট ফুড গুলো হয়, হ্যাঁ হ্যাঁ মানে রুটি সবজি অনেকে ভাতও দিয়ে দেয়, ঠিক আছে কিছুটা, কিন্তু ওটার সাথে যে ক্ষেত্রে ফ্রুটস
2: ব্যালেন্স করে, যেমন ভাত একটু খুব লাইট যদি একটু মানে ভাত জাতীয় কিছু বা রুটিও দেওয়া হয়, পাশাপাশি কিন্তু
1: ফ্রুটসটা যাতে থাকে, ওটা যে ক্ষেত্রে অবশ্যই থাকে, কারণ এই টিফিনটা হচ্ছে ম্যান্ডেটরি। আর কি খাচ্ছে এবং কি মানে দেওয়া হচ্ছে, এবং আসার সাথে সাথেই আবার অনেক সময় কি করে মানে বাচ্চারা আবার ফট করে কিছু না কিছু একটু ভাত টাত খাইয়ে দেয়, ওই সময় আমি বলবো যে প্রথমে একটু কিছু একটু ড্রিঙ্কস হালকা একটু মানে একটু শরবত টরবত খাই, বডিটাকে একটু নর্মালাইজ করুক, তারপরে ভাত খাওয়া বা রুটি যেটা আমাদের লাঞ্চ আছে ওটা খাওয়ানো উচিত। তো আমি এটা করলে অনেকটাই বোধহয় একটা বাচ্চা অনেকটা মানে সুস্থ থাকবে এই সময়টাতে। আসার পরেও বলবো যে আবার যেতে একটু স্নানের হ্যাবিটটা করানো হয়, একটু মানে গ্রীষ্মকালে যদি একটা মানে বাচ্চা, শুধু মানে বাচ্চা না প্রত্যেকের ক্ষেত্রে যদি দুবার অন্তত মিনিমাম টু টাইমস মানে স্নান করানো হয়, তাহলে অনেকটাই আমাদের বডি যে, কারণ আমাদের বডির মধ্যে মানে 70% মানে ওয়াটার থাকে, তো ওয়াটারটা যদি ওই সময় খাওয়া এবং উপর দিয়ে দেওয়া এটা যদি হয় তাহলে কিন্তু আমাদের বডিটা অনেকটাই এই যে
2: ডিহাইড্রেশনের যে বিষয়টা অনেকটাই কিন্তু কমে আসবে,
1: অনেকটাই কমে আসবে। স্কুল কর্তৃপক্ষকেও বলবো যে ওরাও যেন একটা মানে রুটিনলি ডেইলি বা আফটার মানে টু ডেজ ওরা যে যাতে একটা ওয়াটার বিভিন্ন ধরনের

0: হয়, ওয়াটার একটু দিল, যে খেলো একটু, মানে শরবত, যে একটা হেলদি জুস, হেলদি জুস একটু খাওয়ানোর একটু হ্যাবিট, ফ্রুটি বা এগুলো না খাইয়ে,
1: জুস গুলো নয় অবশ্যই,
0: একটু খাইয়ে আমি অ্যাডভাইস করবো একটা, মানে ওয়াটারমেলনের একটা একটা মানে টুকরো করে, তাহলে একটা হ্যাবিট হলো, একটা হেলদি হ্যাবিটের মধ্যে একটা,
1: সত্যি মানে স্কুলে যেটা করানো হয় সেটা কিন্তু বাচ্চারা খুব অ্যাকসেপ্ট করে,
0: অ্যাকসেপ্ট করে। তাহলে এটা যদি করা হয়, তাহলে স্কুল থেকে যদি ইনিশিয়েটিভটা হয় নেওয়া, তাহলে বোধ হয় অনেক আমার মনে ভালো হবে।
1: এটা কিন্তু একেবারেই একটা দারুণ সাজেশন, অবশ্যই যারা শিক্ষক শিক্ষিকা বা যারা স্কুলের সাথে যুক্ত আছেন অবশ্যই কিন্তু বিষয়টা মন দিয়ে শুনবেন, ছেলে মেয়েদের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা টিপস। এছাড়াও কি কি সমস্যা হয়?
0: অনেক সময় কি হয়, সাধারণত মেয়ে বাচ্চারা বলবো, অনেক সময় ইউরিন ইনফেকশনের চান্স কিন্তু এই সময়টা খুব বেশি থাকে। ওই সময় কি হয়, মানে বাচ্চারা হয়তো টয়লেট পেয়েছে, ওরা হয়তো বলছে একটু ক্লাসটা একটু পড়ে যাচ্ছে, বা একটু মানে খেলার ছলে হয়তো মানে করছে না, ওই সময় বেসিক্যালি মেয়েদেরই হয়, কিন্তু আবার মানে ছেলেদেরই হয় ইউরিন ইনফেকশনের মানে চান্সেসটা কিন্তু এই সময় অনেকটা মানে বেশি হয়ে যায়। যারা মেয়ে বাচ্চারা আছে, আমি মাদেরকে একটু অনুরোধ করব, ওরা যাতে মানে রেগুলার একটা মেয়েদের প্যান্টি বা এগুলা যেহেতু প্রপারলি দেখে, অনেক সময় এই সময় মেয়েদের যারা গ্রোয়িং স্টেজে আছে 8, 9, 10 হোয়াট এভার, ওদের কিন্তু একটু হালকা হালকা হোয়াইট ডিসচার্জ হওয়ার একটু প্রবণতা থাকে। এই এরিয়াটা মেইনলি আমাদের ইউরিনারি এরিয়া, মেয়েদের যদি পরিষ্কার, আমি বলবো না যে সাবান ইউজ করতে হবে, সাবান ইউজ করা আমি একদমই বলি না, এটা সাবান ইউজ করা উচিত, এমনিতেই গরম জল দিয়ে একটু মানে রেগুলার ভাবে মানে ছেলেদের ব্যাগে ওয়েট টিস্যু পেপার কিন্তু দেওয়া উচিত, কারণ ইউরিন করে ম্যাক্সিমামই মানে বাচ্চারা কিন্তু এটা যদি মানে ছোটবেলা থেকে আমরা হ্যাবিট করাই যে আফটার ইউরিনেশন টু ওয়াশ আউট দ্যাট এরিয়া, কারণ আমরা জল ইউজ না করেও যদি আমরা মানে টিস্যু পেপার দিয়ে যদি ইউরিনারি এরিয়াটা অনেকটা কিন্তু ইনফেকশন থাকে, কারণ এই কি একই প্যান্ট অনেক সময় মানে পরে থাকছে তো করছে, তারপরে একটা মানে ওরা মানে শিশু বাচ্চা
1: একটাই টয়লেট সেটা ব্যবহার
0: হ্যাঁ করছে, তো এখানে কিন্তু আমার মনে হয় যে যদি মানে টিস্যু পেপার ইউজ করা, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাগের মধ্যে মানে টিস্যু পেপার ইউজ করে, এবং এটাও আমি বলবো যে অবভিয়াসলি আমাদের টিচার্সদের কিন্তু এই ইনিশিয়েটিভটা নেওয়া উচিত, ওনারা যেহেতু প্রপারলি যে টু ওয়াশ দ্যার ইউরিনারি এরিয়া প্রপারলি অ্যান্ড টু গো ইন দ্যাট টয়লেট, ওটা জায়গাতে প্রপারলি ওরা হাইজিনটা মানে মেনটেন করে, তারপরে খাওয়ার সময় বা যে কোনো একটা খাইলো হাত ধোয়া, কারণ ওই সময় স্কিন র্যাশেস কিন্তু মানে বেড়ে যায়, স্কিন ইনফেকশনটাও কিন্তু এখানে খুব মানে কমন, কিন্তু মানে প্রথমেই কিন্তু হারপিস হয় না, যা ফার্স্ট অফ অল একটু ইচি র্যাশ হয় মানে রেডনেস হয়, ওগুলো যেহেতু অ্যাভয়েড না করে জাস্ট একটা ব্যাগের মধ্যে মানে স্যানিটাইজার ইউজ করা, টিস্যু পেপার দিয়ে যদি হাত বা নেক এরিয়াটা একটু মানে পরিষ্কার করে নেয়, তাহলে কিন্তু স্কিন ইনফেকশনটা থেকে অনেকটাই
1: রেহাই পাওয়া সম্ভব। কিন্তু এই ছোট ছোট সতর্কতা গুলো কিন্তু অবশ্যই মেনে চললে পরে কিন্তু অনেকগুলো বিষয় থেকে রেহাই পাওয়া সম্ভব অনেক সমস্যা থেকে।
0: আর আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা ফার্স্ট প্রাইমারি আমরা যেরকম প্রেয়ারে অ্যাসেম্বলি হলে যে যেন টিচাররা প্রত্যেক দিন একটা ছোট ছোট টপিক করে এই জিনিসগুলো যদি একটু মানে বলে দেয় হাউ টু মেনটেন দ্য হাইজিন, আমার মনে অনেকটাই ভালো হবে। আমি যতটা দেখেছি আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা বোধ কিছুটা হাইজিন মানে মেনটেনে বোধ একটু মানে পিছিয়ে আছে, ফের চায়না জাপান ওইখানে যেরকম মানে শিশুরা অনেকটাই আমরা মানে সতর্ক, কিন্তু আমরা কিন্তু এখানে এখনো সেই হাইজিন মানে মেনটেন করাটা যেখানে সেখানে যেরকম ইউরিন করা টয়লেট করা বা থুতু ফেলা, আমরা কিন্তু এখনো কিন্তু সেভাবে আমরা অ্যাডভান্স হইনি বা অনেকটাই
1: অনেকটাই আরো পথ হাঁটতে হবে।
0: হ্যাঁ
1: অবশ্যই এই নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে কিন্তু ওষুধের উপর অতটা ডিপেন্ড হতে হয় না।
0: আমরা ইউটিউব বা মানে বিভিন্ন আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে দেখি যে এখনো মানে জাপানে কিন্তু মানে বাচ্চাদের একটা মানে রুটিন থাকে, ওরা কিন্তু স্কুলের গিয়ে টয়লেট বা এভরিথিং কিন্তু ওরা নিজেরা পয় পরিষ্কার করে, তো পয় পরিষ্কার করার উদ্দেশ্য ইট ইজ নট ইট ইট ইজ এ মানে পানিশমেন্ট ওদের জন্য, কারণ ওরা যদি করে ওরা ভাববে যে আমরা যে যেতে পরবর্তীকালে নোংরাটা আমরা না করি, এবং এই জিনিসটা ওরা যেতে বাড়ি ঘরেও এই জিনিসটা করে
1: একদম মানে নিজের করে নেওয়া নিজের মতো।
0: হ্যাঁ এবং ইউরিন করে একটু মানে ফ্ল্যাশ আউট করা বা এগুলো করা এই জিনিসগুলো করা। আর দ্বিতীয়ত হচ্ছে ওইটা তো অবভিয়াসলি বলবো যে প্রতিদিন স্কুল থেকে আসার পরে ডে টু ডে ড্রেসড গুলো যেতে এভরিডে ধোয়া হয়, অনেক সময় কি করে আমরা রোদে কিন্তু শুকিয়ে পরের দিন এটা পরিয়ে নিই, কিন্তু ঘামটা কিন্তু থেকে যায়, পাল্টে পাল্টে বললে অনেকটাই ভালো হবে,
1: যেমন স্কিন র‍্যাশেস বা এইগুলো এই সমস্যাগুলো থেকে রেহাই
0: পাওয়া। একজনের টিফিন এগুলা শেয়ারিং অন্যদিকে ভালো, বাট শেয়ারিং ওই দিকে আমি এতটা অ্যাডভাইস করি না যে

0: টিফিন একজনেরটা খাওয়া বা অনেক সময় জল একজনেরটা একজনে খাচ্ছে, থুতুটা ওর মুখে যাচ্ছে, এ বলবো যে যারটা ক্যারি করো বা টিস্যু পেপারও যার যারটা ক্যারি করো, আমাদের মানে হ্যান্ডকারচিপও যার যারটা মানে ক্যারি করো, ইট শুড বি আমার বলবো ইন্ডিভিজুয়াল হলেই ভালো,
1: মানে সুস্থ থাকার একটা টিপস।
0: হ্যাঁ টিপস এটা বলবো।
1: এই সময় আর কি কি সমস্যা, একজন চিকিৎসক হিসেবে আপনি তো দেখছেন যে সমস্যাগুলো নিয়ে আসছে আপনার কাছে, আর কি বড় ধরনের সমস্যা হতে পারে আর কিভাবে?
0: এটা এখন তো এগুলো মেনটেন করলে এখন যে যে মানে সমস্যাগুলো অনেকটাই, যেরকম এখন ফুড পয়জনিং এর একটু হতে পারে চান্স, যেরকম কিছুতে কারণ উল্টা পাল্টা খেলে তো হবেই, মানে আপনার মানে ফাস্টফুড, কিন্তু যদি যে যে টিপস গুলো বললাম যদি মানে একটু মানে বডিকে ফ্রুটস এবং মানে ভেজিটেবলস দিয়ে একটু যদি হাইড্রেটেড, তাহলে ফুড পয়জনিং হাত থেকেও আমরা অনেকটা মানে ভালো থাকবো। ওয়াটার যদি খান তাহলে আমাদের ইউরিনারি ইনফেকশন থেকে ভালো থাকবো। আমরা যদি স্কিনটাকে প্রপারলি আমরা যে এভাবে আমরা মানে মেনটেন করি তাহলে বোধহয় আমাদের মানে স্কিন মানে র্যাশের থেকে অনেকটাই আমরা ভালো থাকবো। তারপরও তো অনেক প্রবলেম থাকে, যেরকম হঠাৎ করে জ্বর আসলো, অ্যাজ এ হোমিওপ্যাথিক মানে ডক্টর বা ডক্টর দেখিয়ে ওষুধ খাওয়ানো উচিত। তারপরে যেরকম মানে ছোটখাটো যে জিনিস আপনারা বাড়িতে যেরকম হঠাৎ করে একটু মানে স্নিজিং হলো, হাঁচি হলো, একটু ড্রাই হিট হয়ে গেল, সিম্পল ফার্স্ট স্টেপে একোনাইট 30 বা একোনাইট 200টা ওষুধটা প্রাইমারি স্টেজে
1: ঘরে রেখে দেওয়া।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ 30টা আপনি দিনে 3-4 বার অ্যাকর্ডিং টু দ্য মানে সিভিয়ারিটি, হঠাৎ করে ড্রাই হিট, হঠাৎ করে মানে স্কুল থেকে আসলো, হঠাৎ করে মানে গাটা একটু গরম গরম লাগছে, কিছুই নেই কিন্তু একটু গরম, একটু গরম কিছুই নেই, মানে কোনো একটা মানে সর্দি
1: হাতে না গেলে কিন্তু আমরা এই ওষুধটা রেখে দিই।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একো নাইট। তারপর হঠাৎ করে মানে স্কুলের থেকে আসলো, একটু মানে স্নান টান করার হাত পা একটু মানে মেজমেজ করছে, একটু মানে ব্যথা করছে, রাস্টক্স 30, এটাও দিনে অবস্থা বুঝে 30 দিনে 3-4 বার যদি মানে খাওয়ানো হয় অনেকটাই ভালো থাকবে। তারপর হঠাৎ করে রানিং নোজ হচ্ছে, একদম মানে ওয়াটারি একটু মানে ডিসচার্জ হচ্ছে, একটু নাক দিয়ে পাতলা জল পড়ছে, হঠাৎ করে মনে হলো হুট করে অন্য একটা বড় একটা লম্বা কোর্স অফ অ্যান্টিবায়োটিক কোর্সটা মানে শুরু করা।
1: অ্যান্টিবায়োটিক এর তো একটা নিয়ম রয়েছে, যদি শুরু করা হয় তাহলে এটা অবশ্যই পুরো কোর্সটা কিন্তু
0: কোর্সটা কমপ্লিট করতে হবে। কারণ হোমিওপ্যাথি আমি দেখেছি প্রাইমারি, কারণ হোমিওপ্যাথিতে আমাদের এটা বলবো যে অ্যাজ এ হোমিওপ্যাথিক আমার প্রায় আমার মানে 16-17 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হোমিওপ্যাথিতে আসে মানুষ কিন্তু অনেকটা ঘুরিয়ে আসে, কিন্তু হোমিওপ্যাথিতে কি হয় আমরা যদি প্রাইমারি ম্যানেজমেন্ট করি তাহলে বোধ হয় অনেক ধরনের বড় বড় মানে রোগের থেকে কিন্তু হোমিওপ্যাথি আমাদেরকে বাঁচাতে কিন্তু হেল্প করে।
1: আমরা সাধারণত দেখছি মানে যে রোগগুলো ট্রিটমেন্ট মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সম্ভব নয়, সব জায়গা থেকে যখন মানে নিরাশ করে দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা যে দেখি এর মধ্যে দিয়ে কিছু হয় কিনা
0: কিন্তু এটা যদি উল্টোটা যদি হতো মানে
1: হোমিওপ্যাথি
0: ফার্স্ট স্টেজে যদি হোমিওপ্যাথি হতো তাহলে কিন্তু অনেক কয়টা বড় বড় হাতের থেকে, কারণ হোমিওপ্যাথি বেসিক্যালি আমরা কিন্তু ইমিউনিটির উপরে মানে কাজ করি, আমরা শুধু ইমিউনিটির, কারণ ফার্স্ট স্টেজে যে কোনো একটা রোগ শুরু যখন হয় ওই সময় উইদাউট একটা কোনো অ্যাডাল্টিয়েশন হলো না ওষুধ দিয়ে বা অ্যান্টিবায়োটিক দিয়ে, ওই সময় যদি হোমিওপ্যাথিটাকে হয় দেওয়া তাহলে কিন্তু অনেক ধরনের বড় বড় মানে রোগের থেকে নিরাময় হয়, এবং টোটালি হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনই হয়তো ওই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে না। তো ওই জিনিসটা আপনাদের মানে মাধ্যমে আমিও প্রত্যেককে এটা অ্যালার্ট করতে চাই, আপনারা
1: মানে আমরা শুরুতেই যদি মানে সেটা দেখি সেটা চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা কিন্তু ভালো ফলাফল হতে পারে। এই বিষয়টা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি, আশা করি আপনার আমার শ্রোতা বন্ধুরা শুনেছেন। অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু
0: স্টার্টিং এ যেতে আসে মানুষ, যেতে স্টার্টিং এ আসে যে এরকম বললাম আর্সেনিক রাস্টক্স, তারপরে হঠাৎ করে প্রচন্ড ফিভার, হঠাৎ করে মনে হলো 101-এর উপরে জ্বর, আমরা প্রচন্ড আমরা মানে ভয় পেয়ে যাই যে কি হবে, আমরা কিচ্ছু না, কারণ হোয়াট এভার এটা যদি এট দ্য ফার্স্ট স্টেজ এট দ্য প্রাইমারি স্টেজে যদি হোমিওপ্যাথিক মানে মেডিসিন যদি পড়ে, অনেক আমি দেখে গেছি 102-103 জ্বর, একদম কিছু বলা নেই, হঠাৎ করে মানে স্কুলের থেকে মানে শিশু আসলো বা কেউ আসলো, আসে বলছে কিছু না আমার মানে মাথাটা প্রচন্ড মানে ব্যথা হচ্ছে, চোখ টোক লাল হয়ে আছে একদম মানে প্রচন্ড, ওই সময় আমরা
1: জাস্ট থার্মোমিটারও ধরা
0: পড়লো, তো ওই সময় আমরা যদি আমরা মানে বেলোডোনা 30 যদি আমরা মানে দিতে পারি অ্যাকর্ডিং টু দ্য মানে সিভিয়ারিটি লাইক 3-4 টাইমস, আমার মনে হয় অনেকটাই ভালো হবে,
1: রিলিফ পাওয়া যাবে। আর এই সময় একটা বিষয় দেখা যাচ্ছে যে মানে অনেকে মাইগ্রেন বলছে বা এরকম একটা সিভিয়ার পেইন কিন্তু অনুভব করছে সানে যাবার পর থেকে,
0: ওই ওই ক্ষেত্রেও কিন্তু মানে বেলাডোনা মানে 30 খুব ভালো আমাদের।

0: ওখানে কাজ করে। এবং অনেকের এই সময়ে যারা আমাদের সিনিয়ররা আছে, মানে শুধু প্রত্যেকেরই হয়, যারা আমাদের মানে প্রেশারের মানে প্রবলেমে ভোগে, ওই ক্ষেত্রে ঘাড়ে প্রচন্ড ব্যথা, মানে রোদে মানে যাওয়ার পরেই মানে ঘাড়ে প্রচন্ড ব্যথা, মনে হচ্ছে এক্ষুনি মানে মাথা ফেটে যায়, কিছুই না, আপনি জাস্ট গ্লোনোইন থার্টি দিনে 3 থেকে 4 বার দিন, বা আপনি অ্যাজ ইউজুয়াল ইউজ করে ইমিডিয়েটলি রিলিফ পাওয়া যায়। হ্যাঁ, গ্লোনোইন থার্টি ইজ মানে কি বলবে, মানে হোমিওপ্যাথি অনেকে আগে বলতো যে মানে ম্যাজিকের মতো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখন ম্যাজিকটা অনুভব করতে পারছে না, হয়তো বা আমরা সেইভাবে সুযোগ পাই না, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এখনো সেই সুযোগগুলো পাওয়া যায়, হয়, কারণ ওরা কিন্তু এখনো
1: হোমিওপ্যাথিকের
0: উপরে কিন্তু ডিপেন্ড করে এখনো। কিন্তু গ্রামাঞ্চলের মানুষরা বলবো, আমরা যারা মডার্ন বা থাকি বা আমরা আরবানে থাকি, আমরা বলবো আমাদের থেকে কিন্তু অনেক বেশি, আমার কারণ অভিজ্ঞতাতে বলছে, আমার মানে প্র্যাকটিসের অভিজ্ঞতা বা আমার মানে চাকরির মানে সুক্ষেত্রে আমার মানে বিভিন্ন জায়গায় যাওয়ার মানে সুবাদে আমি বলছি, দেখেছি যে গ্রামের মানুষ কিন্তু অনেকটা মানে চিকিৎসার
1: মধ্যে নির্ভর করছে,
0: হ্যাঁ, এবং অ্যাডভান্স
1: গ্রহণ করছে,
0: হ্যাঁ, এবং গ্রহণ করছে, যার জন্য কিন্তু গ্রামের মানুষের কিন্তু এই যে আমাদের মানে শহুরে মানুষের যাদের একটা মর্নিং একটা রুটিন থাকে, মানে সকাল থেকে মানে রাত্র পর্যন্ত যদি হিসাব করা যায়, ঘুম থেকে উঠার পরে থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ, মানে মেডিসিন ইজ এ ওয়ান পার্ট অফ দ্য লাইফ, কিন্তু গ্রামের মানুষের কিন্তু সেভাবে কিন্তু করতে হয় না, কারণ ওরা অনেকটাই হোমিওপ্যাথি প্রাইমারি মানে স্টেজে কিন্তু হোমিওপ্যাথিটাকে গ্রহণ করে এবং হেলদি লাইফটাকেও গ্রহণ করছে। হেলদি লাইফ, প্রপার ফুড অ্যান্ড উইথ দ্য প্রপার ইনটেক অফ দ্য মানে মেডিসিন যদি হয়, আমার মনে হয় হোমিওপ্যাথি ক্যান অ্যাক্ট অ্যাজ এ মানে মিরাকল, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।
1: অবশ্যই, কিন্তু সেই সঠিক নিয়ম মেনে চললে পরে কিন্তু অনেক প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমাদের বেড়ে যায়।
0: হ্যাঁ হ্যাঁ,
1: অবশ্যই, আপনি যেটা বললেন একেবারে সুন্দর করে বুঝিয়ে বললেন যে হেলদি লাইফস্টাইল, সেই যেমন আমাদের হাঁটা চলা বা ঘুম থেকে দেরিতে ওঠা, খাওয়া দাওয়া টাটকা, শাক সবজি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, ফাস্ট ফুডের উপর অনেকটাই হয়ে যাচ্ছি, তো সেই থেকে কিন্তু রোগব্যাধির প্রকোপটাও অনেকটাই বেড়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে ইমিউনিটি আপনি যেটা শুরু থেকে বলছেন সেই ইমিউনিটিটাও কিন্তু অনেকটাই কমে আসছে,
0: কারণ আমরা প্রত্যেক মারেই কম বেশ এখন আমরা মানে চাকরি করি বা কোথাও না কোথাও একটা জব রিলেটেড, বাচ্চাদের ফার্স্ট আমাদের মানে লাইফের সাথে ফুড গুলো কিন্তু আমরা ফাস্ট ফাস্ট করে দিই, মানে আমার বাচ্চার সাথে অনেক ক্ষেত্রে আমি দেখি মানে টিফিন নেয় যে মানে প্যাকেটিং একটা ফুড দিয়ে খেয়ে দিল, আগের দিন একটা খাওয়া আসলো, পিজা আনলো, ওটা মানে প্যাকেট করে র‍্যাপ করে এনে, বলতে পারে যে অন্য কিছু মানে ম্যাগি এগুলো হেলদি না, ইট শুড বি টোটালি অ্যাভয়েডেড ইন স্কুলস, বেসিক্যালি স্কুলস, কারণ একটা বাচ্চাকে দেখে আরেকটা বাচ্চা কিন্তু তারপরে করছে, তারপর পিজা বার্গার এগুলো আরো কি কি যা যা আছে এগুলো,
1: মানে বাচ্চারা কিন্তু স্কুলেই ওদের অনেকটা সময় কাটে, আর অবশ্যই স্কুল যদি সেটা মানে একেবারে নিয়ম করে দেয়, একেবারে হেলদি ফুডই শুধু করা হবে, সেক্ষেত্রে এটাই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, বাচ্চাদের কিন্তু সেই হ্যাবিটটাও গড়ে উঠছে।
0: প্রত্যেকটা বাচ্চার সাথে আমার মনে হয় এক একটা মানে ক্লাসের মধ্যে ক্লাস টিচার আছে, উনি একটা রুটিন করে দিক যে আগামী দিন এটা আনবে, তো এটা পার্টির মতো হলো, এটা খেলো, এটা হলো প্রত্যেকে, তো ও যদি কালকে একটা পিজা আনে, ও কিন্তু মানে অটোমেটিক একটা মানে বায়না করছে আমারও কিন্তু একটা পিজা লাগবে, তো এই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড, স্কুল শুড বি ভেরি মাচ স্ট্রিক্ট ইন মানে রিগার্ডিং অল দোজ মানে মেইনটেইনিং দিস মানে হেলদি হ্যাবিটস অফ দিস মানে চিলড্রেন।
1: অবশ্যই, আর অবশ্যই ঘর থেকেই আমরা মায়েরাই তো মানে গুরু দায়িত্বটুকু পালন করব, অবশ্যই ছোটবেলা থেকেই সেই হ্যাবিটটা কিন্তু আমাদের করাতেই হবে। সময় একেবারেই শেষ করে কাটা বলছে, অনুষ্ঠান শেষ করতে হবে, সব শেষে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এই সময় আমাদের ছেলে মেয়েদের বিশেষত আমাদের ছেলে মেয়েদের সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে একেবারে অল্প কথায়।
0: আমি একটা কথাই বলবো যে আমি মাদেরকে অনুরোধ করব, কারণ মারাই আমাদের বলবো যে দে আর দা আমাদের পিলার্স অফ আওয়ার মানে সোসাইটি, আমি মাকে অ্যাজ এ মা হিসাবে মাকেই বলবো, তো আপনারা বলবো যে আপনারা প্লিজ একটু মানে সতর্ক হন, আপনাদের যে মানে শিশু আছে প্রত্যেকটা জিনিস যেটা খাওয়ার যোগ্য, যে জিনিসটা বডি অ্যাকসেপ্ট করে, বা যেটা আপনার মা আপনাদেরকে দিয়ে ছোটবেলার থেকে বড় করেছে, ওই জিনিসটাই করুন, কোনোভাবে প্যাকেটিং ফুড, প্যাকেটিং জিনিস, প্যাকেটিং মানে বেভারেজেস থেকে প্লিজ বাচ্চাদেরকে একটু দূরে রাখুন। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাভয়েড ফ্রম মোবাইল অ্যান্ড দ্য স্ক্রিন, যেটা হচ্ছে আমার মনে হয় ওটা করোনার থেকেও মহামারী, করোনা তো মানে চলে গেছে, কিন্তু করোনার যে মহামারী, এই যে আমাদের যে স্ক্রিনটা মোবাইলটা, ওটা হচ্ছে আরেকটা, কারণ ওটা হচ্ছে আরেকটা মাধ্যম আমাদের এই বিভিন্ন আর্টিফিশিয়াল খাওয়ার প্রতি যে নাম, যে মনে মন কিছু কিছু খাওয়া, যে জিনিসগুলো আমরা কোনোদিন হয়তো নামও শুনিনি, আজকে টিভি কার্টুন বা বিভিন্ন জিনিস থেকে এগুলো হয়তো মানে লোভনীয়

0: কিন্তু ওটা যে কতটা আমাদের মানে বিষাক্ত আমাদের বডির জন্য হচ্ছে, ওই জিনিসটা বলবো ইউ শুড বি অ্যালার্ট, মারা অ্যালার্ট হওয়া উচিত, অবশ্যই বাবারও অ্যালার্ট হওয়া উচিত, বা স্টিল তারপরে আমি মাদেরকে বলি, কারণ সব দোষ হলো তো মারি হয়, আবার ভালো হলো যাই হতো, তো এটাই
1: এবার একটা মন্ত্রের কথা বলেছেন, যাই হোক মায়েদের হাত ধরেই তো শিশুটি মানে প্রথম মানে সেই মায়ের মুখের কথা দিয়েই কথা বলতে শেখে, তাই মায়েদেরকেই বাচ্চারা বেশি শোনে আর মেনেও চলে অবশ্যই মা বাবা দুজনকেই, কিন্তু এখন সমান দায়িত্ব নিতে হয়, কারণ মায়েরাও যেমন বাইরে বেরোচ্ছে কাজের জন্য বাবারাও বেরোচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সমান দায়িত্বই পালন করব। তবু আবারও মায়েদের নামটাই প্রথমত চলে আসে, আমাদের কিন্তু সুঅভ্যাস আমরা গড়ে তুলবো, যাতে করে সেই হেলদি, সুঅভ্যাস বলতে সেই হেলদি লাইফস্টাইল আপনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন কথাটা, অবশ্যই আশা করি আমার শ্রোতা বন্ধুরা মন দিয়ে শুনেছেন, অবশ্য আমিও কিন্তু একেবারেই মন দিয়ে শুনেছি এবং কিছু কিছু জায়গায় নোট করেও নিয়েছি, এই নিয়মগুলো অবশ্যই মেনে চলবো, তাহলে পরে কিন্তু শুধু গ্রীষ্মকালেই নয় সারা বছর জুড়েই কিন্তু আমাদের সন্তানটি ভালো থাকবে, সুস্থ থাকবে,
0: সুস্থ থাকবে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মকালে ছেলে মেয়েদের বিভিন্ন রোগের প্রকোপ থেকে রেহাই পেতে কি কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। স্টুডিওতে আমার সঙ্গে এতক্ষণ যিনি ছিলেন চিকিৎসক ডক্টর নীলাঞ্জিতা চন্দ, আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো অঙ্গনার আসর থেকে। নমস্কার।

এতক্ষণ শুনলেন গ্রীষ্মের তাপ ও প্রবাহ থেকে নিজেদের সুস্থ রাখতে কি কি করণীয়, এ সম্পর্কে বললেন ডক্টর নীলাঞ্জিতা চন্দ। সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ ভারতের মহিলা রিকাভ দল স্বর্ণপদক জিতেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচনে বিজেপির জয় তা সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকেই প্রতিফলিত করে।

0: বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের দলটি মাত্র 3টি আসন দিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটে পৌরসভা নির্বাচনে দলটি অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: কংগ্রেস দেশ কি মহিলাও কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হে। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে হি সহযোগী দলো সে ইসকা বিরোধ করবাতি থি। বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খতম কিয়া। মহিলাওঁ কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিও, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হ্যায়। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-এর গুড্ডে বেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটে সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবের অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান।
2: শ্রী জোসেফ বিজয় এনম নান তামিলনাড়ু அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
0: মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী 13ই মে এর মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 234 শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবের সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে

0: রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে 102 জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যেই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরের মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে, পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র H1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2-এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহদের দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফে শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MS চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাগা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও NDA পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী উৎপলেন্দু চৌধুরী।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন উৎপলেন্দু চৌধুরী। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি ও হিন্দি সংবাদ।

দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে ঝড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎপাতের বৃষ্টিপাত হতে পারে, রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্ত হবে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের, দুঃখিত প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 2:32 হয়ে 40 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। আজকে প্রথম গানখানি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে ফার্স্ট ছবি থেকে।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সরস্বতী চন্দ্র ছবি থেকে। এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। পরের গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে প্যার কা মৌসুম ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি, আজকের শিল্পী সোমনাথ চট্টোপাধ্যায়।

0: खेलों में आईपीएल क्रिकेट में चेन्नई में लखनऊ सुपर जायंट्स ने चेन्नई सुपर किंग्स को 204 रन का लक्ष्य दिया है। जवाब में ताजा समाचार मिलने तक चेन्नई सुपर किंग्स ने चौथे ओवर में एक विकेट पर 45 रन बना लिए हैं। लखनऊ ने पहले बल्लेबाजी करते हुए निर्धारित 20 ओवर में 8 विकेट खोकर 203 रन बनाए। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला এখন শুরু হচ্ছে অনুষ্ঠান কল্যাণী। আজকের বিষয় কর্মক্ষেত্রে মহিলাদের অবস্থান।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কল্যাণী। বন্ধুরা, আজকের কল্যাণীর এই পর্বে আমরা কথা বলতে যাচ্ছি নারীদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিক, তা হল অর্থনৈতিক স্বাধীনতা। কর্মক্ষেত্রে সমান সুযোগ, এই কথাটা কতটা বাস্তবায়িত হচ্ছে। অর্থনৈতিক স্বাধীনতা, এই শব্দটার ভেতরে লুকিয়ে থাকে আত্মমর্যাদা, আত্মবিশ্বাস এবং নিজের জীবন নিজের মতো করে গড়ে তোলার অধিকার। একজন নারী যখন নিজের আয় উপার্জন করতে পারেন, তখন তিনি শুধু নিজের প্রয়োজন মেটান না, বরং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও অর্জন করেন। আর আজকের যুগে আমরা দেখতে পাই নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। কর্পোরেট দুনিয়া থেকে শুরু করে স্টার্ট আপ, শিক্ষা, স্বাস্থ্য, এমনকি প্রশাসন, প্রযুক্তি, সব জায়গাতেই নারীর উপস্থিতি ক্রমশ বাড়ছে। কিন্তু তার সঙ্গেই যুক্ত হয়ে যায় আরও একটা প্রশ্ন, এই যে উপস্থিতি, তা কি সত্যিই সমান সুযোগের প্রতিফলন? আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই থাকবে। আমরা সামগ্রিকভাবে কথা বলছি নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, কর্মক্ষেত্রে সমান সুযোগ কতটা বাস্তবায়িত হচ্ছে। আর এই বিষয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই চলে এসেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা তথা বিশেষ অতিথি শিক্ষিকা শ্রীমতী সোনালী চক্রবর্তী মহোদয়া। নমস্কার, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের এই কল্যাণীর পর্বে।
3: নমস্কার।
2: প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করছিলাম সেটার রেশ ধরেই আপনাকে জিজ্ঞেস করতে হয় যে আজকের সময়ে এই যে নারীর অর্থনৈতিক স্বাধীনতার কথাটা বলছি, তার সংজ্ঞাটা ঠিক আপনার কাছে কী দাঁড়ায়?
3: হ্যাঁ, দেখো, আজকের সময়ে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমি যেটা মনে করি, এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে একজন নারী তার নিজের আয় যেমন সে উপার্জন করতে সক্ষম, ঠিক তেমনি নিজের আর্থিক সিদ্ধান্ত নিজে নিতে পারবে এবং জীবনের যা কিছু প্রয়োজনীয় খরচ বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অন্যের ওপর নির্ভরশীল সে হবে না। আর এটা শুধু উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে আমি মনে করি যে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যেমন, সে নিজের পছন্দমতো কাজ বা পেশা বেছে নিতে পারবে, এটা তার অধিকারের মধ্যে থাকা উচিত। উপার্জিত অর্থ কিভাবে ব্যয় বা সঞ্চয় করবে সে বিষয়ে তার স্বাধীনতা থাকবে। আর হচ্ছে, পরিবারে ও সমাজের যেটা অর্থনৈতিক অবদান সেটা তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুবিধে হবে। আর আর্থিক নিরাপত্তা ও আত্মসম্মান সে অর্জন করতে পারবে। তাই এটা আমাদের মনে মানে বুঝতে হবে যে বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু চাকরি করাটাকেই বোঝায় না, বরং স্বনির্ভরতা, আত্মবিশ্বাস এবং ক্ষমতায়ন, যার মাধ্যমে নারী নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে পারে আর সেই সাথে সমাজের উন্নয়নেও সে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
2: একদম, মানে মোদ্দা কথা এটাই দাঁড়াচ্ছে যে শুধুমাত্র উচ্চ বেতন পেয়ে যে চাকরির কথা আমরা উল্লেখ করে থাকি বিভিন্ন সময়, সেটাই নয়। একটা মেয়ে যদি নিজের পরিশ্রমে বা নিজের দক্ষতা দিয়ে ছোট্ট একটা হাতের কাজ করেও যদি রোজগার করতে পারে, সেটাকেও আমরা তার অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে ধরব। আর এই যে কর্মক্ষেত্রে, আপনিও মানে বহু বছর ধরে কর্মক্ষেত্রে রয়েছেন, আপনি শিক্ষকতার পেশায় রয়েছেন, সেখানে আপনি কাঁধে কাঁধ মিলিয়ে নারী পুরুষ একসঙ্গে কাজ করছেন, এই যে সমান সুযোগ, তার বাস্তবতাটা সেটা আমরা কি বুঝি?
3: দেখো, যোগ্যতা আর পরিশ্রম আমি মনে করি যেটা, সেটাই হবে একমাত্র সাফল্যের মানদণ্ড। এখানে লিঙ্গ বৈষম্য বা অন্য কোনো পরিচয় কিন্তু থাকবে না। অর্থাৎ এখানে আমাদের যে এই যে ধর্ম বলো, জাত, মানুষ, সামাজিক অবস্থান বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য এখানে না করে সকলকে সমানভাবে কাজের সুযোগ দেওয়াটা দরকার। এখানে থাকবে যেমন নিয়োগের ক্ষেত্রে যেমন সমতা থাকবে, ঠিক তেমনি সমান বেতন, সমকাজে সমান বেতন আমরা প্রত্যাশা করব। উন্নতির সুযোগ থাকবে, একটি নিরাপদ পরিবেশ প্রোভাইড করতে হবে।

0: হবে, আর সেই সঙ্গে অবশ্যই বলবো যে আমাদের কাজের স্বীকৃতি দিতে হবে। শুধু কাজ করে গেলাম, স্বীকৃতি পেলাম না, তাতে কিন্তু উৎসাহটা চলে যায়। তো এগুলোই আমি মনে করি যে এখানে সমান সুযোগ বলতে আমরা যা বুঝি।
1: আসলে যে বাস্তবতার কথাটা আপনিও বললেন, সে তার সঙ্গে একটু যোগ করতে চাই যে আমরা আমাদের এই যে সমাজ ব্যবস্থায় দেখি, হ্যাঁ সরকারি ক্ষেত্রে আমাদের নিয়ম মেনে আমাদের কিন্তু সমান সুযোগ দেওয়া হয়, কোনো লিঙ্গের সেখানে ভেদ থাকে না বা অন্য কোনো বিষয়, কিন্তু বেসরকারি ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়টা বা ছোট ছোট আমরা যে কাজ দেখতে পারি, দৈহিক কাজ যেগুলো রয়েছে তাতেও দেখতে পারি এই যে মহিলা এবং পুরুষদের মধ্যে যে সম কাজে সম বেতন, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায় না। এটা নিয়ে আমরা আসবো পরবর্তীতে, এই বিষয়ে আলোচনা হবে। তবে এই মুহূর্তে আপনার থেকে একটু জানতে চাইছি যে শহর এবং একটু যদি শহর থেকে আমরা দূরে যাই, গ্রাম্য যে পরিবেশটা রয়েছে সেইখানে কি নারীর অর্থনৈতিক স্বাধীনতার চিত্রটা ভিন্ন রকমের?
0: হ্যাঁ, কিছুটা তো অবশ্যই ভিন্ন রকম, এটা আমার মতে আমি মনে করি। শহর আর গ্রামে নারীদের যে অর্থনৈতিক স্বাধীনতা সেটা একটু আলাদা শহর থেকে গ্রামে। দেখো, স্বাভাবিকভাবেই তো শহরে নারীরা তুলনামূলকভাবে একটু বেশি সুযোগ পায়। যেমন এখানে শহরের কথা যদি আমরা বলে থাকি, তাহলে এখানে বিভিন্ন চাকরি ব্যবসার সুযোগ অনেকটাই বেশি, এরপর আছে উচ্চশিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ, এখানে খুব সহজেই পাওয়া যায়। আবার আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তির ব্যবহার অনেকটাই এখানে সহজলভ্য। যেমন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি ব্যাংকিং সেক্টরে বা অনলাইন যে ট্রানজ্যাকশনগুলো, এগুলোর ক্ষেত্রে অনেকটাই আমরা সুবিধে পেয়ে থাকি। আর এর ওপর আছে পরিবার ও সমাজে দৃষ্টিভঙ্গি, সেটা তুলনামূলকভাবে অনেকটাই আধুনিক। আবার গ্রামের ক্ষেত্রে যদি আমরা ধরি না, তাহলে দেখব যে নারীদের সামনে কিছু বাধা অবশ্যই আসছে। যেমন সেখানে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কম, আবার সেই সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের অভাবও রয়েছে, আবার সামাজিক রীতিনীতি ও রক্ষণশীল মানসিকতার একটা প্রভাব তো এখানে থাকেই। এছাড়া আর্থিক যে সম্পদ বা প্রযুক্তি, সেটার প্রবেশের অধিকার ওখানে কিন্তু অনেকটাই কম। তবে আবার এটাও ঠিক যে বর্তমান সময়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলো, আমাদের যেগুলো স্বসহায়ক দল আমরা জানি, এগুলোকে ক্ষুদ্র ঋণ ও বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ, এগুলোর ফলে কি হয়, গ্রামের মহিলারাও কিন্তু ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এমনটা নয় যে আগের মতো এখন ওরা পিছিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে এসেছে। আবার তাই এই যে অনেক সীমাবদ্ধতা তো থাকবেই, তো সেগুলো পাশাপাশি পরিবর্তন কিন্তু অবশ্যই হচ্ছে, যদিও ধীর লয়ে হচ্ছে, তবু হচ্ছে কিন্তু পরিবর্তন,
1: আর সেটাই একটা শুভ দিক,
0: সেটাই একটা শুভ দিক।
1: পরবর্তীতে একটু জানতে চাইবো, আসলে আমাদের মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি বা তার পেশা নির্বাচনই সবটাই না কোনোভাবে নির্ভর করে তার পারিবারিক যে পরিবেশটা রয়েছে তার উপর। যদি কোনো মেয়েকে ছোটবেলা থেকে তার মা বাবা শিখিয়ে তোলে যে তোমাকে বড় হয়ে চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে, তাহলে সে ছোটবেলা থেকে এটা নিয়েই বড় হবে। আবার কোনো মা বাবা যদি তাতে উৎসাহ না দেয়, তাহলে কিন্তু তার প্রভাবটা থেকে যাবে। তো সেই দিক থেকে একটু পরিবার এবং সমাজের দৃষ্টিভঙ্গি আসলে কী রূপ হওয়া দরকার নারীর স্বাধীনতার জন্য, সেটা একটু জানতে চাইব।
0: এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে দিক এটা। অনেক ক্ষেত্রে এটা যেমন সহায়ক হয়ে থাকে, তেমনি আবার অনেক ক্ষেত্রে বাধাও কিন্তু সৃষ্টি করে। যেমন মানসিক সমর্থন, যেটা সাপোর্ট, মেন্টাল সাপোর্ট একটা বিশাল ব্যাপার। পরিবার যদি একটি মেয়ের শিক্ষা ও কর্মজীবনকে উৎসাহ দেয়, তবে সে খুব সহজেই কিন্তু স্বনির্ভর হয়ে উঠতে পারে, বাধাটা অনেক কাটিয়ে সে উঠতে পারে। এরপর রয়েছে সামাজিক কিছু ধারণা, মানে আমাদের সমাজে তো কিছু কিছু ধারণা আছে যে মেয়েরা শুধুমাত্র ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ওরা বাইরে যেতে পারবে না, তাহলে তার বাইরে কাজ করার সুযোগটাই তো কমে গেল, তাই না? আসল কথা হচ্ছে পরিবার ও সমাজের যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মেয়েদের স্বাধীনতাকে সেটা শক্তিশালী করে তোলে, আর যেগুলো নেতিবাচক দৃষ্টিভঙ্গি সেগুলো সেই মেয়েটির পথ চলাতেই কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়, সে সামনের দিকে এগিয়ে যেতেই পারে না।
1: একদম, আর সেই ক্ষেত্রে মনে হয় পরিবারকে আরো একটু বেশি
0: সাপোর্টিভ হওয়া দরকার,
1: একদম ছোটবেলা থেকে,
0: একদম।
1: তার পরবর্তীতে একটু জানতে চাইব যে এই যে গ্রামীণ নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন কিন্তু হচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন, তার মধ্যে প্রধান প্রধান দিকগুলো কি আপনি একটু উল্লেখ করবেন?
0: ওই তো বললাম যে মানসিকভাবে সমর্থন, হ্যাঁ ওটা একটা কিন্তু বাধা প্রাপ্ত হয় এক্ষেত্রে, যে অনেক ক্ষেত্রেই পরিবার থেকে ওরা সেই সাপোর্টটুকু পায় না। এছাড়া রয়েছে কুসংস্কার।

0: কুসংস্কার, এটাও কিন্তু একটা মানে বিশাল ব্যাপার যে আমাদের অনেকেরই মন তো আমাদের কুসংস্কারে আচ্ছন্ন থাকে, বিভিন্ন ফ্যামিলিতেই সেটা দেখা যায়, বিশেষ করে গ্রামীণ পরিবার যেগুলো আছে সেগুলোতে তো এখান থেকেও কিন্তু মেয়েদের বেরিয়ে আসা একটু কষ্ট হয়ে যায়। আবার পুরুষতান্ত্রিক সমাজ, আমি ছোট করে বলছি না, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব কিন্তু এখনও কিছুটা কিছু কিছু পরিবার, সব পরিবার বলবো না, কিছু কিছু পরিবারে এখনও রয়ে গেছে যেগুলো মেয়েদের সেই এগিয়ে যাওয়াটাকে একটুখানি হলেও ব্যাহত করে।
1: আর আরেকটাও দিক যেমন আমি একটু যোগ করতে চাই, যে এই যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা,
0: হ্যাঁ, আর্লি ম্যারেজ যেটা,
1: হ্যাঁ, সেইটা কিন্তু খুব ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে মেয়েদের এগিয়ে যাওয়ার পথে। আর তার জন্য দায়ী কোথাও না কোথাও সেই
0: পরিবার,
1: সেই অভিভাবক,
0: সেই অভিভাবক,
1: সেই। তারপর একটু জানতে চাইব যে নারীদের কর্মক্ষেত্র বেছে নেওয়ার ক্ষেত্রে পরিবারের প্রভাবটা কতটা, যেমন আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে মেয়েদের জন্য এই কাজটা ঠিক আছে, ওই কাজটা ভালো না, মানে ওর মেয়েদের জন্য শিক্ষকতার কাজটা ঠিক আছে, তবে ওই মাঠে গড়ানে গিয়ে দৌড়াদৌড়ি ঝাপটা ঝাপটির কাজটা ঠিক নয়,
0: ঠিক নয়।
1: সেই ধারণাটা আমরা আমাদের মেয়েরাই অনেক অংশে পাল্টে দিচ্ছে, কিন্তু সেইটা কতটা প্রভাব সৃষ্টি করে একটু জানবো।
0: হ্যাঁ, তুমি যেটা বললে, পরিবার তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে এখানে। এটা ইতিবাচকও হতে পারে, আবার সেটা কিন্তু নেতিবাচকও হতে পারে। যেমন সমর্থন ও উৎসাহ যদি বলি, পরিবার যদি তাকে উৎসাহ দেয়, তুমি তো বললেই, হ্যাঁ, যে পড়াশোনা চাকরিতে, তাহলে সেই মেয়েটি আত্মবিশ্বাসের সাথে কিন্তু এগিয়ে যেতে পারে। সেই সঙ্গে রয়েছে আবার দায়িত্ব ভাগাভাগি, এটা আমি একটু জুড়ে মানে দিচ্ছি এখানে। যেমন পরিবারের কাজগুলো যদি একটু সবাই মিলে ভাগ করে নেয়, তবে কিন্তু সেই মেয়েটি কাজ ও পরিবারের এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য মানে ব্যালেন্স করে সে চলতে পারে। আর নেতিবাচক যদি আমরা ধরি, তাহলে তো সেই বলবো রক্ষণশীল মানসিকতার পরিচয় বা অতিরিক্ত দায়িত্ব মেয়েটির কাঁধে চাপিয়ে দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া, আবার তার নিরাপত্তা নিয়েও কিন্তু কিছু না কিছু উদ্বেগ থেকে যায়।
1: একদম একদম। আর সেক্ষেত্রেই মেয়েদের ওই সার্বিক অংশগ্রহণটাও কর্মক্ষেত্রে
0: প্রভাব, হ্যাঁ, প্রভাবিত হয়।
1: তার পরবর্তীতে একটু জানতে চাইব যে আসলে আমাদের মেয়েদের বিভিন্ন কি বলে রিস্কজনিত কাজে পাঠানোর ক্ষেত্রে মা বাবারা দ্বিধাবোধ বোধ হয় এই জন্যই করে যে নিরাপত্তাহীনতায় ভোগেন তারা, কারণ আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন সময় আমরা এখনও পত্রপত্রিকা খুললে সংবাদ মাধ্যমে মেয়েদের সাথে বিভিন্ন অপরাধমূলক কাজের কথা আমরা শুনতে পাই, দেখছি আমাদের সমাজে ঘটছে এই সব ঘটনা। এই বিষয়টাতেই আসছি যে নিরাপত্তাহীনতা কি এখনও নারীদের চাকরির ক্ষেত্রে বড় বাধা?
0: হ্যাঁ, অবশ্যই কিছু ক্ষেত্রে তো অবশ্যই বড় বাধা। তবে আমি মনে করি যেটা হচ্ছে যে এর ধরন আর মাত্রা, সময়, স্থান ও পেশাভেদে কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে? প্রথমত আমরা যদি বলি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নিরাপত্তার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কি ভাবে যে যাতায়াত নিরাপদ কিনা, মানে সে ও যেখানে যাবে সেই জায়গাটা নিরাপদ কিনা, কর্মস্থলে সম্মানজনক পরিবেশ থাকবে কি না, নাকি ওখানে কিছু হয়রানির শিকার সে হতে হবে তাকে, এসব কিছুই কিন্তু চাকরি নেওয়ার সিদ্ধান্তকে অবশ্যই প্রভাবিত করে। আবার যদি বলি চাকরির স্থায়িত্ব বা যেটাকে আমরা জব সিকিউরিটি বলি, সেটা নিয়েও অনেকে চিন্তিত থাকে। অস্থায়ী চাকরি, টেম্পোরারি যে জবগুলো থাকে, আমি তার কথা বলছি, কম বেতনের চাকরি বা হঠাৎ চাকরি আবার চলে যাবে হারানোর ভয়, অনেকেই নতুন কাজে কিন্তু যোগ দিতে এর জন্য নিরুৎসাহিত হয়ে পড়ে। আবার এখানে পরিবার ও সমাজের যে মানসিকতা, এটাও বড় ভূমিকা রাখে। তবে আমাদের এই ইতিবাচক দিকগুলো যেগুলো আমরা পাই, সেগুলো হচ্ছে নিরাপদ কর্মপরিবেশ। এখন তো প্রযুক্তির যুগে আমরা সিসিটিভি সবখানে পাচ্ছি আমাদের কর্মস্থলগুলোতে, তারপর আমরা অভিযোগ জানানোর একটা প্ল্যাটফর্মও পেয়ে থাকি কখনো কখনো, এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাগুলো কমানোর এখন চেষ্টা দেখতে পাই যে কর্মস্থলে হচ্ছে। আবার এখন কিন্তু আইন ও তার নীতিমালা যেগুলো আছে না, সেগুলো আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই শক্তিশালী হয়েছে। তো তার জন্য দেখো, এই বাধাগুলো যে নিরাপত্তাহীনতা আছে, কিন্তু ওই যে বললাম স্থান, সময় এবং পেশাভেদে সেগুলো অবশ্যই আলাদা হতে পারে।
1: একদম। আর সেক্ষেত্রে মানে যদি আমরাই আমাদের পরিবেশটাকে আরও বেশি সচেতন করতে পারি বা আরো বেশি আমরা নিরাপত্তা দিতে পারি, তাহলে হয়তো মেয়েদের কর্মসংস্থানে

0: বেসে যাওয়াটা বেড়ে যেতে
1: বেড়ে
0: পারে।
1: যেতে পারে, সচেতনতা একটা বিশাল মানে বড় ফ্যাক্টর
0: ভূমিকা
1: এটা।
0: একদম
1: হ্যাঁ,
0: একদম। এর পরবর্তীতে একটু জানতে চাইব যে বিভিন্ন কারণে মানসিক চাপ, একটা মেয়ের বিভিন্ন কারণে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন একটু যদি ধরি অফিস কালচারগুলো যেগুলো থাকে কর্পোরেট সেক্টরে, যে অফিস কালচারটা থাকে সেখানে তার যদি বিভিন্ন হেনস্থার শিকার সে হয়ে থাকে, তাহলে পরবর্তীতে তার সেটা মানসিক চাপে পরিণত হয়। এবং যার দরুন দেখা যায় বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে কিন্তু মেয়েরা খুব কম বয়সে, মানে 2-3 বছর চাকরি করার পরে বেরিয়ে আসে, মানে তারা আর কন্টিনিউ করতে পারে না সেই ক্ষেত্রে। তো সেইটা কিভাবে আমরা ঠিক করতে পারি বা এটা কতটা প্রভাব বিস্তার করছে?
1: এখানে হেনস্থা বা মানসিক চাপের কারণে অবশ্যই কিছু কিছু মেয়েরা তো চাকরি ছেড়ে আসছে, কিন্তু তার পরিসংখ্যানটা আমরা বোধহয় সঠিকভাবে ঠিক এক্ষুনি বলতে পারবো না। তো মোটামুটি বিভিন্ন বিশ্লেষণে যেগুলো উঠে এসছে সেগুলো হচ্ছে কিছু কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়াটা বোধহয় খুব দরকার। যেমন এখানে স্পষ্ট নীতি ও শূন্য সহনশীলতা, আমরা যেটাকে জিরো টলারেন্স পলিসি বলে থাকি, সেটা থাকা দরকার কর্মস্থলে। সেখানে যৌন হয়রানি বা বৈষম্যের বিরুদ্ধে কঠোর নীতি থাকতে হবে। অভিযোগ জানানো নিরাপদ, এটা কিছুক্ষণ আগেও বলেছি যে নিরাপদ ব্যবস্থা থাকতে হবে, সেটা অবশ্যই মেয়েদের গোপনীয়তাটাকে বজায় রেখে, এটা আমি এখানে একটু জোর দিয়ে বলবো। সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচিগুলো তো থাকতেই হবে, আবার সহায়ক অবকাঠামো তৈরি করতে হবে। এর পাশাপাশি যে কর্মঘণ্টায় নমনীয়তা, সেটা কি জিনিস, যেমন আমাদের অনেক সময় ওয়ার্কিং মাদাররা আমরা কর্মক্ষেত্রে থাকি, তো সেখানে যদি এই যে কর্মঘণ্টায় একটু নমনীয়তা থাকা যায়, সেটা কিভাবে মানে বলবো যে ওয়ার্ক ফ্রম হোম আজকাল হচ্ছে বা মেয়েরা যে ছুটি ছাটা নিচ্ছে, সে কিছুটা তার সুবিধে মতো সময়ে যদি সে বাচ্চাটাকেও দেখতে পারলো আবার সে তার কাজটাও চালিয়ে যেতে পারলো, তো সেই দিকগুলো বোধহয় একটু দেখা প্রয়োজন। আর মানসিক সহায়তা ও কাউন্সেলিংয়ের যে ব্যাপারটা সেটা তো রয়েই গেছে, তো সবগুলো মিলিয়েই মানসিক চাপ যদি কমানো যায় তাহলে মেয়েদের ক্ষেত্রে ওই যে চাকরি থেকে ওরা সরে আসবে সেই মানসিকতাটা থেকে ওরা আস্তে আস্তে ধীরে ধীরে মানে বেরিয়ে আসতে পারবে।
0: একদম একদম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকেই চলে এসেছি, আর কিছুটা সময় আমরা রয়েছি। আমি একটু জানতে চাইব যে এই যে সমান সুযোগ তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, এদের কি ভূমিকা থাকা দরকার, আপনি যদি একটু সংক্ষেপে আলোচনা করেন।
1: শিক্ষা প্রতিষ্ঠান তো সমান সুযোগের জন্য অন্তর্ভুক্তি পাঠ্যক্রম রাখা দরকার, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশিক্ষণ ও সাপোর্টের ব্যবস্থা করে তুলতে হবে, এটা আমরা মনে করি। আর পরিবার বললে সেখানে ছেলে মেয়ে উভয়ের প্রতি সমান গুরুত্ব উৎসাহ দিতে হবে। আমরা বলতে পারবো না ছেলেটি বেশি পড়াশোনা করবে, মেয়েটি কম সুযোগ পাবে পড়াশুনো, সেটা আমরা বলতে পারবো না, সমান নজরেই দেখতে হবে যেন তারা নিজেদের সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে ও এগিয়ে যেতে পারে। আর যদি বলি নীতি নির্ধারকদের কথা, তাহলে সেখানে সমতাভিত্তিক নীতি প্রণয়ন, আইন প্রয়োগ এবং সামাজিক যে সংবেদনশীলতা বাড়ানোর মাধ্যমে সমতাটাকে নিশ্চিত করতে হবে। এই তিনটে স্তর যদি একসাথে কাজ করে তাহলে সমাজে এই লিঙ্গভিত্তিক বৈষম্যটা কমে গিয়ে সমান সুযোগের ভিত্তি কিন্তু গড়ে উঠবে।
0: একদম। আর আজকে আমরা সামগ্রিকভাবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ তা কতটা বাস্তবায়িত হচ্ছে। এবং সর্বশেষ আপনাকে সেটাই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে আপনার দৃষ্টিতে নারীর প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা কবে বাস্তবায়িত হবে?
1: হ্যাঁ, অবশ্যই স্বপ্ন তো আমরা দেখি, সেই স্বপ্ন নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এটা আমাদের বিশ্বাস। তো নারীর অর্থনৈতিক স্বাধীনতা শুধু তার ব্যক্তিগত আয়ের ওপর নির্ভর করে না, এটা আগেও বলেছি শুরুতেই, এটা সামাজিক কাঠামো, সংস্কৃতি আর নীতির সমন্বয়ের ওপর কিন্তু নির্ভর করে। তাই শুধু অর্থনৈতিক সুযোগই নয়, নারীদের শিক্ষা, স্বাস্থ্য এবং নেতৃত্বের সুযোগও কিন্তু সুনিশ্চিত করে দিতে হবে, সেটা সমাজের দায়, সেটা করতে হবে বলে আমরা মনে করি। একসাথে এই সবগুলো যদি এগিয়ে যায় তাহলে নারী স্বাধীনতা সত্যিকারের অর্থেই প্রতিষ্ঠিত হবে। এর জন্য আমাদের নারীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন সবসময় হতে হচ্ছে, আবারও হয়তো আগামী দিনেও আমরা হব, আর সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে সব নারীকেই কিন্তু এগিয়ে যেতে হবে।
0: আর এই শুভ চিন্তা নিয়েই আজকের মতো আমাদের সময় বলছে আমাদের এখানেই থামতে হবে। আর আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষে এসে এই তো বুঝতে পারলাম

0: যে নারীর অর্থনৈতিক স্বাধীনতা শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের সূচনা, আর সবাইকে প্রচেষ্টা করতে হবে সেই সূচনায় অংশগ্রহণ করতে। আর আজকের এই সামগ্রিক আলোচনায় আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন শিক্ষিকা শ্রীমতী সোনালী চক্রবর্তী। মহোদয়াকে আবারও অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য।
1: আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে শ্রোতা বন্ধুদেরও অনেক ধন্যবাদ।
0: আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো ভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী, আকাশবাণী আগরতলা। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থী আসরে রাজ্যের দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন, এই প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন কার্তিক দাস পাউলের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 জানা অজানা অনুষ্ঠানে বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা বলবেন বিশ্বরূপ ভট্টাচার্য। রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠান রসে বসে শুনবেন রাত 8:30। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার বাদন শিল্পী প্রবীর কর। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35°C এবং 26°C। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34°C এবং 25°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 51%। শুনলেন আবহাওয়ার খবর।

0: पॉडकास्ट और वायरल रील्स के शोर में सोचो असली ओजी कौन है। बॉस रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी। वही सुकून वाली वाइब, म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग। ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते। आकाशवाणी 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज।
1: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।
2: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন। এই যত্ন আমরা কিভাবে নেব? আসলে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন সঠিকভাবে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি সরাসরি দুধ উৎপাদন এবং যে বাছুর

0: হচ্ছে সে বাছুরের বিকাশের উপর কিন্তু প্রভাব ফেলে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস। নমস্কার ম্যাডাম, আপনাকে
1: নমস্কার।
0: আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, ভীষণ প্রয়োজন যত্ন নেওয়া, কারণ এই দুগ্ধবতী গাভী থেকে বাছুরটা যেমন দুধ পাচ্ছে, বড় হবে, তেমনিভাবে আমরাও বেঁচে রয়েছি তাদের এই দুধে, বেঁচে রয়েছে এই অর্থে কারণ আমাদের বাচ্চাদের কিন্তু দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো সম্ভব হয় না, নিউবর্ন বেবি যারা রয়েছে। তো এই দুধের উপর আমরা নির্ভরশীল এবং দিন দিন কিন্তু রাজ্য সরকারও চেষ্টা করছেন কীভাবে এই উৎপাদন আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি করে দুধ উৎপাদন করা যায়। তো আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: আপনি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন যে দুগ্ধবতী গাভীর সঙ্গে কিন্তু আমরা মানুষরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত দুধ একটা আমাদের জীবনে মানে খুব দরকারি এবং উপকারী একটা খাদ্য দ্রব্য বা খাদ্য পদার্থ।
0: হ্যাঁ, সকালে যদি আমরা ব্রেড খাই তার সঙ্গে মাখন লাগে, এই মাখনটা কোথা থেকে আসবে? দুধ থেকে আসে।
1: মানে যেটা বলা হয় আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক বা বৃদ্ধ মানুষ হোক বা সে যে তরুণ হোক, যে কারোরই দুধ হচ্ছে একদম সম্পূর্ণ একটি খাদ্য। তো সেই দুধ আমরা যার থেকে পাই, যে গোমাতা আমাদেরকে এই দুধ প্রদান করে চলেছে যুগ যুগ ধরে, তো সেটার যে বৈজ্ঞানিকভাবে সেটাকে পালন পোষণ করা, সেই গোমাতার যত্ন নেওয়া, পরিচর্যা করা, এবং সেই গাভীটি থেকে যখন আমরা একটি বাচ্চা পাচ্ছি সেই সময়ে তার যে যত্ন সেটা ভীষণভাবেই দরকারি। এবং প্রতিটি প্রাণীপালক ভাইদেরই যত বেশি ভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন পোষণ করবেন, যত্ন করবেন, পরিচর্যা করবেন, সে তত বেশি লাভবান হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
0: এই দুগ্ধবতী গাভীর যত্ন শুরুটা কিভাবে, যত্নের শুরুটা কিভাবে?
1: একটা গাভী দুগ্ধবতী হবে তখনই যখন সে 9 মাস গর্ভকালীন অবস্থার পরে তার একটি বাচ্চা জন্ম নেবে। সে একটি ছোট বাচ্চা, গাভীর বাচ্চা হবে, তখন সে একটি দুগ্ধবতী গাভী হিসাবে তাকে আমরা চিহ্নিত করলাম। তো আমরা আসলে তার যত্ন যখন সে গর্ভবতী থাকবে তখন থেকে কিন্তু শুরু করে দেব।
0: আলাদা যত্ন?
1: হ্যাঁ, আলাদা যত্ন, একটুখানি আলাদাভাবে যত্ন নিতে হবে, যাতে মা এবং যে বাচ্চা গর্ভে বড় হচ্ছে এই দুজনেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে তার খাবার দাবার, তার টিকাকরণ, তার যে ঘর যেখানে সে থাকবে, তার বাসস্থান, তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব কিছুর দিকে আমাদেরকে মানে গর্ভাবস্থা থেকে শুরু করতে হবে। তারপর সে যখন তার সময় হবে তখন 270 দিন সাধারণত আমরা বলে থাকি, সেটা প্লাস মাইনাস 5 ডেজ হতেই পারে, 5 দিন আগে কিংবা 5 দিন পরে সে বাচ্চা প্রসব করলো, তখন থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যাবে, মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা মাথায় রাখব যে যখন সেই গাভীটি বাচ্চা দেবে তখন যেন একটা সুন্দর পরিষ্কার জায়গা আমরা বেছে দিতে পারি সেই গাভীটিকে, যেখানে সে তার বাচ্চাটি প্রসব করবে। নর্মাল বাচ্চা হয়ে গেলে খুবই ভালো। আমরা জানি যে সাধারণত দেখা যায় যে গাভীর নর্মাল বাচ্চাই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গাটাকে একটু শান্ত রাখতে হয়, সবাই মিলে হইচই না করে তাকে একটু সময় দিতে হয়, সে নর্মালি বাচ্চা প্রসব করে। কিন্তু কখনো কখনো কোনো কারণে যদি সে নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাটা বেরোচ্ছে না, বিভিন্ন রকমের উপসর্গ হচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার পার্শ্ববর্তী আমাদের যারা ভেটেনারি ডক্টর আছেন, প্রাণী চিকিৎসক আছেন, কিংবা আমাদের যারা ফিল্ড লেভেলের স্টাফ আছেন ARDA, ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অতি সত্বর সেই বাচ্চাটিকে বের করার ব্যবস্থা করতে হবে।
0: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যখন গর্ভবতী হবে তখন থেকেই তার প্রতি একটা আলাদা যত্ন নিতে হবে, তাকে কেয়ার করতে হবে,
1: তার যে প্রসব যে সময়, প্রসবের যে সময়, সেই সময়টা তাকে ভীষণভাবে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। প্রসবের ধরুন 10-15-20 দিন আগে থেকে, প্রসব হওয়া পর্যন্ত সেটা একটা খুব ইমার্জেন্সি একটা পিরিয়ড। এবং আমরা দেখেছি বা আমাদের বাড়ি ঘরে, আমরা যারা এখন যে স্টেজে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি ঘরেও আমরা গাভী পালন করতে দেখেছি, এবং আমরা দেখতাম মা বাবারা যখন গরুর বাচ্চা দেওয়ার সময় হতো রাত্রিবেলা উঠে টর্চ

0: পালিয়ে কিন্তু গরু ঘরে গিয়ে দরজা খুলে দেখতেন যে গাভীটির কোনো রকমের অসুবিধা হচ্ছে কি না, বা সে বাচ্চা দেওয়ানোর জন্য দেওয়ার জন্য এখন সে তৈরি হচ্ছে কি না। তো এখনও কিন্তু শহরতলিতে বা গ্রামেগঞ্জে যারা গরু পালন করেন, গাভী পালন করেন, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার।
1: সেটা আমরাও দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে,
0: একদম।
1: তো সেক্ষেত্রে হারিকেন জ্বালিয়ে বসে থাকতেন,
0: বসে থাকা
1: হতো, আমরা ওর পাশে গিয়ে বসে থাকতাম,
0: একদম।
1: হ্যাঁ, তো এটা হতো। তখন তাদের খাবার দাবারটা নিশ্চয়ই একটু অন্যরকম দিতে হবে, বা ওষুধপত্র, টিকাকরণ, এই বিষয়টি নিয়ে যদি একটু ছুঁয়ে
0: বলছি কি, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার ঠিক পরে পরেই বাচ্চার নাভিটাকে খেয়াল রাখতে হবে, সেই নাভিটা যেন নোংরা না হয়। সে যদি বাড়িতে, এখন তো ধরুন কী শহর কী গ্রাম সবখানি সব কিছু পাওয়া যায়, তো আগে থেকে একটুখানি পভিডিয়ন আয়োডিন যদি বাড়িতে রাখা হয়, অনেকে কী করেন, ডেটল লাগিয়ে দেন, কিন্তু এটা কখনোই উচিত না।
1: ডেটল ভীষণ
0: না, ডেটল একদমই না। আমরা বলি পভিডিয়ন আয়োডিন আপনি একটু হাসপাতাল থেকে বা আপনার পার্শ্ববর্তী যে সেন্টার আছে বা আপনি কিনে রাখুন, ওই পভিডিয়ন আয়োডিন দিয়ে ওই নাভির জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, এবং বাচ্চাটিকে রোজ সকাল বিকালে পভিডিয়ন আয়োডিন লাগিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, যেন কোনো রকম নোংরা না লাগে, কোনো ধরনের সংক্রমণ না হয়। আর যদি ধরুন পভিডিয়ন আয়োডিন নেই, সেই জায়গাতে হলুদ, হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি, সেটা ব্যবহার করা যেতে পারে। অথবা আমি বলি যে এটা আমাদের ঘরোয়া টোটকা, সর্ষার তেলের মধ্যে একটা আস্ত গোটা রসুন থেতো করে সেটাকে ফুটিয়ে রেখে দাও তুমি, ওই তেলটা সকাল বিকেল দুপুর দুই তিনবার নাভির মধ্যে যেন লাগানো হয়। এটা লাগানোর মানে হচ্ছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কেন কি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম ঘরোয়া টোটকা, ওইগুলি কিন্তু মানে আমরা সবসময় ব্যবহার করে আসছি আমাদের মানুষের জন্য, তো সেখানে সংক্রমণের সম্ভাবনা কম এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রথম চার ঘন্টার মধ্যে, প্রসবের প্রথম চার ঘন্টার মধ্যে বাচ্চা যেন অবশ্যই মার দুধ খেতে পারে, সেটা দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমও মার দুধের বাটে টানতে পারবে না দুধ, কিন্তু এক দুইবার যখন আমরা ওকে একটু সাহায্য করবো বাচ্চাটিকে, তখন সে তার মায়ের বাট থেকে দুধ টেনে খাবে। সেটা হচ্ছে যে শাল দুধ যেটাকে বলা হয়, বা ইংরেজিতে আমরা বলি কোলাস্ট্রাম, সেটা হচ্ছে সেই বাচ্চাটির জন্য অমৃতের মতো,
1: অমৃতের
0: একদম।
1: এবং একইভাবে মানুষের মতো,
0: মানুষের ক্ষেত্রে যেরকম আমাদের গাভী বা যে কোনো পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে সেরকম, তো সেই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে। কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেরকম কারোর বাড়িতে ধরুন জার্সি বা হোলস্টেন ফ্রিজেন বা যে উন্নত প্রজাতির, যে বিদেশি আমাদের মিশ্র প্রজাতির যে গাভীগুলো আছে, ওরা কিন্তু অনেকটা বেশি দুধ দেয়। তো সবসময় মাথায় এটা রাখতে হবে, বাচ্চার যা ওজন তার দশ ভাগের এক ভাগ দুধ ও চব্বিশ ঘন্টায় খাবে।
1: আচ্ছা,
0: তার মানে ধরুন একটি বাচ্চার ওজন যদি 10 কেজি হয়, তাহলে সেই বাচ্চাটি সারা দিনে 1 লিটার দুধ খাবে, কিন্তু মা কিন্তু তৈরি করছে ধরুন 5 লিটার 6 লিটার 7 লিটার দুধ, বা আরও বেশি যদি অধিক দুগ্ধবতী হয় তাহলে আরও বেশি দুধ হবে, তখন কিন্তু সেই সবটা দুধ কিন্তু বাচ্চাটা খাবে না, তখন ওই দুধটা কি ফেলে দেবেন? আমরা বলি সেই দুধটা ফেলবেন না, আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি এরকম ছোটো গরুর বাচ্চা থাকে ওদেরকে খাইয়ে দেবেন, কেন কি ওটা এত মানে পুষ্টিকর একটা খাদ্য। বা আপনার বাড়িতে যদি ধরুন আরেকটু বড় বাচ্চা থাকলো, গাভীর আরেকটু বড় বাচ্চা থাকলো, বা অনেক সময় অনেকের বাড়িতে ছাগল পালন করেন, ছাগলের ছোটো ছোটো বাচ্চা থাকে, সেটা ওনারা ওই গরুগুলিকে খাইয়ে দিলে সেই গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি কিছুই না থাকে গাভী, সেই বাচ্চাটিকে কিন্তু খাওয়াবে না, তাহলে ওর পেট খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে, তখন অনেকে জলে ফেলে দেন। তো এটা
1: কতদিন করবেন?
0: 10 থেকে 15 দিন তো সেই কোলাস্ট্রাম যেটা শাল দুধ এটা খাওয়াতেই হবে।
1: আচ্ছা, 10 থেকে 15 দিন পর্যন্ত কি এটা? অনেকে তো আছেন যে পরের দিন থেকে সেটা বিক্রি শুরু করে দেন।
0: না, এখন ধরুন যার বাড়িতে, আমরা এখন আমরা যে কথা বলছি সেটা আমরা বলছি ফার্ম লেভেলে কিন্তু কথা বলছি না, আমরা বলছি যাদের বাড়িতে একটি বা দুটো গাভী আছে, ওনারা যত্ন করেন, ওনারা ঘরের দুধ খান এবং অতিরিক্ত দুধটা ওনারা বিক্রি করে দিন দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা রীতি আছে বা সংস্কার বলুন, 7 দিন বা প্রথম যে রোববার হয় 7 দিন পরে কিন্তু আমরা দুধটা সূর্যকে প্রদান করি, সূর্যকে দুধটা দিয়ে তারপর কিন্তু তারপর দিন থেকে বাড়ির মানুষ হোক বা বিক্রি করা শুরু হোক ওটা করি। আগে তো আমরা দেখতাম 21 দিনে সূর্যকে দুধ দেওয়া হতো, এটার মানে হচ্ছে যে সেই 21 দিন 15 দিন 20 দিন 21 দিন ওই দুধটা সম্পূর্ণ বাচ্চাটা খাবে। যেরকম ধরুন দেশি গরুর বাচ্চা দিল, সেই দেশি গরু সারাদিনে আর কতটুকু দুধ দেয়? 1 লিটার 1.5 লিটার, সবটা দুধ ওর বাচ্চার জন্য প্রয়োজন। তো প্রথম 21 দিন যদি আমি নিজেরা দুধটা আমরা না খেয়ে সেই বাচ্চাটাকে খাওয়াই,

0: তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়, তার শরীর যতটা শক্তিশালী হয়ে উঠে, সেই কারণেই এই নিয়মটা ছিল। তো এখন কি করে, 21 দিন আর কি অপেক্ষা করে না, দুধও অনেক বেশি হয়, সেই কারণে আমার মনে হয় যে 7 দিন পর্যন্ত বিক্রি অনেকেই করেন না, 7 দিন পরেই দুধটা আসলে নেওয়া উচিত। আর সেই দুধটা এত ঘন হয়, এবং সেই দুধটা যদি আপনি জাল দিতে যান, উনানে যখন বসাবেন, অনেক সময় দেখা যাচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে, ছানা কেটে যাচ্ছে,
1: ছানা কেটে যাচ্ছে,
0: কারণ এর মধ্যে অনেক কিছু পোষক তত্ত্ব আছে না। তো ওই দুধটা কাঁচা যখন বাচ্চাটা খাবে, তার জন্য খুবই উপকারী।
1: আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে গর্ভবতী থাকাকালীন গাভীর খাবার খাদ্য কীরকম হবে, কীরকম দেওয়া উচিত?
0: গর্ভাবস্থায় যেমন যেমন ভাবে তার মাস বাড়তে থাকবে, প্রথম 1 মাস 2 মাস 3 মাস, যেভাবে যেভাবে তার গর্ভাবস্থার সময় বৃদ্ধি পেতে থাকবে, স্বাভাবিকভাবে পেটের বাচ্চাটিও বড় হতে থাকবে, তখন তার খাবার একটু একটু করে বাড়াতে হবে। বিশেষ করে তখন সুষম খাবার, যেটার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন জাতীয় খাদ্য আছে, যেটা বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চার মাসল তৈরি করতে, এবং মাকেও প্রসবকালীন সময়ে যে তার মধ্যে ধকল হয়, সেই ধকল সহ্য করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাদ্য তাকে একটু একটু করে, ধরুন প্রতি 15 দিন 20 দিন পরে পরে 250 গ্রাম 500 গ্রাম এরকম করে আমরা বাড়িয়ে দেব আর কি। তাহলে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। তো গাভীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য কী হবে, মানুষের মতো তো হবে না। তো গাভীর প্রোটিনের সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া, তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনাবাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনাবাদামের
1: খৈল, সর্ষের হয়,
0: হ্যাঁ সর্ষের খৈল হয়। তো এই ডালিয়া, এগুলি হচ্ছে তার মেইন সোর্স অফ প্রোটিন। তারপর ভুট্টার দানা হয়, সয়াবিন হয়, সয়াবিনের গুঁড়ো হয়। তো এই খাদ্যগুলি কেউ যদি মনে করেন আলাদা আলাদা কিনে আমি সাপ্লাই খাবার বানাবো, সেটাও হতে পারে, বা উনি রেডিমেড কিনেও আনতে পারেন।
1: আচ্ছা, তার সঙ্গে তো ঘাস, সবুজ ঘাস এবং খড় এগুলো দেওয়া যেতে পারে।
0: আর যদি কারোর বাড়িতে জায়গা থাকে, অনেকেই আপনি যে জানেন হয়তো বা যে যারা প্রাণী পালন করেন, অনেকেই কিন্তু গো খাদ্য চাষ করেন, মানে গো খাদ্য বলতে গো গাভীর জন্য যে ঘাস হয় সেই ঘাসটা চাষ করেন। দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে কাউপি বা ওই জাতীয় যে পেরিনিয়াল গ্রাস হয়, ঘাস হয় যেটা, সেটা যদি আমরা 5 থেকে 7 কেজি ডেইলি একটা গাভীকে দিতে পারি, সেখানে আলাদা কোনো কনসেন্ট্রেট রেশন, যেটা আমি বললাম খৈল ভুসি এগুলো ডালিয়া না দিলেও হয়। কিন্তু যদি সে যখন গর্ভবতী হয়ে যাবে, সে যদি আমরা ঘাস দিতে পারি তাকে, গাভীর জন্য যে ঘাস হয় সেটা যদি দিতে পারি, পাশাপাশি আমরা যদি তাকে প্রোটিন জাতীয় খাদ্য একটু বাড়িয়ে দিতে পারি, সেটা তো গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী। আরেকটা কথা আমি এখানে আপনাকে উল্লেখ করতে চাই, আমার প্রাণীপালক ভাইদের জন্য, দেখুন আজকাল দেখা গেছে যে রেশনে অনেক সময় ভালো চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো অনেকের বাড়িতে প্রয়োজন পড়ে না, হয়তো বা 2-3টা রেশন কার্ড আছেন বাড়ির, কেউ হয়তো বা শহরে থাকছেন, বা কেউ আনছেন না, খাচ্ছেন না, বা বাজারে একটু কম দামে যে মুসুরি ডাল পাওয়া যায়, কালো চানা যেটা পাওয়া যায়, বা যে কোনো ধরনের ডাল একটু সস্তা দামের গো খাদ্যের জন্য পাওয়া যায়, ওইগুলি এনে রাত্রেবেলা ধরুন 100 গ্রাম 150 গ্রাম বা 200 গ্রাম, যেভাবে গর্ভাবস্থা বাড়বে, যদি আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা যে প্রথম খাবারটা দেব, সবচেয়ে যে প্রথম বাড়িতে যখন ভাত রান্না হয়, ভাতের যে মাড়টা হয়, সেই মাড়ের সঙ্গে মিশিয়ে যদি ওই যে চানা বলুন বা ডাল বলুন বিভিন্ন ধরনের দিতে পারি, বা চীনাবাদাম যদি আমরা ভিজিয়ে রাখি, সেটা ভীষণ পুষ্টিকর, সেটা আমরা পুরো গর্ভাবস্থাতেও দিতে পারি। এরপর যখন বাচ্চা হয়ে যাবে, তখন তার খাবারটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে।
1: আচ্ছা, বাচ্চা হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে,
0: প্রথমে অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, অন্তত পক্ষে 7 থেকে 10 দিন 15 দিন, তারপর তাকে আবার খাবারটা বাড়িয়ে দিতে হবে দুধ উৎপাদনের জন্য।
1: আচ্ছা, তো এ তো গেল গর্ভবতীকালীন যে খাবার দাবার সেই ব্যাপারটা। আপনি বাছুরের যত্ন নিয়ে একটু বলছিলেন, তার নাভির যত্ন বা দুধ খাওয়ানোর ব্যাপারটা। এরপর দুধ উৎপাদনের জন্য, একটু বেশি দুধ উৎপাদনের জন্য, এবং যে বাছুর জন্ম নিল সেই বাছুর যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, তার জন্যে কী করতে হবে?
0: দেখুন, একটা গাভী কতটা দুধ দেবে সেটা কিন্তু মেইন ডিপেন্ড করে তার জাতিটা কি, মানে তার মা বাবা কতটুকু, তার মা এবং বাবার যে পরিচয়

0: সেই পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা গাভী দুধের পরিমাণ নির্ভর করবে। এখন একটা গাভীর মা যদি ধরুন 2 লিটার বা 5 লিটার দুধ দেয়, সেই তার যে বাচ্চা হলো সেই বাচ্চাটাকে যদি আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমেই বাচ্চা হয়, তো যেই গাভী 5 লিটার দুধ দেয় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন তার থেকে আমরা একটা মেয়ে বাচ্চা পেলাম এবং এটাকে বলবো আমরা F1, তখন সে যখন গর্ভবতী হবে এবং সে যখন দুধ দেবে তখন আমরা আশা করি যে সে অন্ততপক্ষে 7-8-9 লিটার দুধ দেবে। কেন কি, সে উন্নত মানের বীজ থেকে তৈরি হয়েছে। তার মা 5 লিটার দিত, সে যখন তৈরি হবে, দুগ্ধবতী হবে, তখন তার থেকে আমরা আরও বেশি 7-8-9 লিটার দুধ আশা করতে পারি। আর এখন যেটাকে, যে গাভী 5 লিটার দুধ দিচ্ছে, এখন যদি তাকে দেশিভাবে দেশি কোনো মেল দিয়ে মানে ব্রিডিং করানো হয়, তখন কিন্তু তার দুধের উৎপাদন সেভাবে বাড়বে না। তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে যে বাচ্চা দেওয়ার পর আমি যখন গাভীটাকে সার্বিকভাবে যত্ন করব এবং বাচ্চা দেওয়ার আগে থেকে যেটা বললাম, এবং তাকে সময় মতো টিকা করানো, তাকে খাবার দেওয়া, বা যেরকম গরমের দিন এখন যেই টেম্পারেচার হয়, খুব যখন বেশি গরম থাকে তাকে রোজ স্নান করানো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাকে রোদে নিয়ে না যাওয়া, তাকে রোদে নিয়ে যেতে হবে, রোদে নেওয়া যাবে না, হ্যাঁ, তখন তাকে ঘরে রাখতে হবে বা বাড়িতে ছায়ার মধ্যে তাকে রাখতে হবে, বিকেল 3টে 3:30টার পর তাকে আবার একটু যদি জায়গা থাকে তাহলে বের করবেন, তো বৃষ্টির দিনে সে যেন কোনোভাবে বৃষ্টিতে না ভিজে, আপনি স্নান করাবেন কিন্তু সে যেন বৃষ্টিতে না ভিজে, এটা মাথায় রাখতে হবে। সময় মতো টিকা করাতে হবে। আমাদের প্রাণী পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটা থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের প্রাণীরও একটা রোগ হতো অনেক দিন আগে, অনেক বছর আগে, যেটাকে বলা হতো রিন্ডারপেস্ট, সেটাকে কিন্তু ভারত থেকে নির্মূল করা হয়েছে। তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ভারত থেকে FMD ভ্যাকসিন, FMD যে রোগটা খুরাপেরা রোগ, সেটাকে আমরা 25-এর মধ্যে নির্মূল করে ফেলবো। হয়তো বা যদি 25-এ না হয় সেটা হয়তো একটু 2-3 বছর বাড়তেও পারে, কিন্তু আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রাণীপালক ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখন রেগুলার প্রতি 6 মাস পরে পরে আমাদের এখন 5th ফেজ চলছে ভ্যাকসিনেশনের, ওনারা যেন কোনোভাবেই ওনাদের বাড়ির যে 3 মাসের উপরে যে বাচ্চাগুলি থেকে শুরু করে একদম বৃদ্ধ গাভী বা পুরুষ মহিলা কোনোটাকেই যেন FMD ভ্যাকসিন থেকে বঞ্চিত না করেন, অবশ্যই করাতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম যে টিকাকরণ যেগুলো হচ্ছে সরকারিভাবে সেগুলোর থেকে যাতে তাদের কিছুতেই বঞ্চিত না করা হয়। মানে আমাদের সময় অনেকটাই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রাণী পালন পালক ভাইদের জন্য, তো এই ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলে দেন, সংক্ষেপে কিভাবে খুব কম খরচে আমরা আরো বেশি করে গাভী পালন করব।
0: আমাদের যে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের স্কিম চলছে, এখন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা স্কিম সেটা হচ্ছে কাফ গ্রোথ মিল, CGM বলা হয়। সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে বেটি বাচ্চাগুলো আমাদের তৈরি হচ্ছে, সমস্ত ত্রিপুরা স্টেটে তৈরি হচ্ছে, আমাদের ডোরস্টেপে আয়, আমাদের নিজেদের সেন্টারের মাধ্যমে, তো যে বেটি বাচ্চাগুলো ইনজেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলোকে আমরা প্রতি বাচ্চা পিছু ওদেরকে আমরা রেশনের জন্য কিছু ফান্ড দেওয়া হচ্ছে। আগে আমরা রেশন কিনে দিতাম, তো দেখা গেছে যে অনেক সময়, এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো ফান্ড রেশন তো আমরা অনলাইন দিতে পারবো না, সেই কারণে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যেটা স্কিমে ধরা আছে সেটা আমরা ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই, ওনারা সেই টাকা দিয়ে ওনাদের বাচ্চাদেরকে ভালো উন্নত মানের রেশন কিনে খাওয়ান, এবং সেই বাচ্চাটি যেন খুব শীঘ্রই 1.5 বছরের মধ্যে যেন ডাকে এসে সে একটি সুস্থ সবল গাভীতে পরিণত হতে পারে, সেই স্কিমটা আমাদের দপ্তরে চলছে। যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, ওনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় কিংবা প্রাণী চিকিৎসা উপকেন্দ্র যেগুলো আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে এই সুবিধাটা নেওয়ার জন্য।
1: আচ্ছা, আর সব
0: তাছাড়াও আরেকটা আছে আমাদের, আরও অনেক স্কিম আছে, এটা একটা বললাম, আরেকটা আমি বলবো যে যেরকম এগ্রিকালচারে দেওয়া হয়, যাদের কাছে ধানি জমি আছে ওনাদেরকে টাকা দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় একটা, ঠিক সেরকমভাবে আমাদের প্রাণী পালন সম্মান নিধি বলে একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে, সেখানে আমরা প্রত্যেক প্রাণী পালককে যাদের প্রাণী আছে, ধরুন

0: ধরুন গাভী আছেন, শুকর আছে, ওদেরকে আমরা ওদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে 6,000 রুপিস করে, ওদেরকে যাতে ওরা দেখাশোনা করার জন্য, প্রাণীটিকে যাতে আরও ভালোভাবে যত্ন করতে পারে, এটা আমাদের একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে এবং এটাও একটা খুব সুন্দর ভালো স্কিম তো, এবং খুব জনপ্রিয়তা লাভ করছে দুটো স্কিমই।
1: আচ্ছা, এটা পাবে কিভাবে, লোকটা সামলাতে পারছে না?
0: হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে ইসে আছে, মানে প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসা উপকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা তো নাম দেই না, নাম আসে পঞ্চায়েত সমিতির থেকে, যা পঞ্চায়েত সমিতিতে যারা আমাদের যে জননেতারা আছেন, সমাজসেবকরা আছেন, প্রতিনিধিরা রয়েছেন, ওনারা কিন্তু নাম সিলেকশন করে দেন। তো বছরের শুরুতেই যখন আমাদেরকে বলা হয় যে তোমরা এই স্কিম করবে, তখন আমরা জনপ্রতিনিধিদেরকে বলে দিই যে এই পঞ্চায়েতের জন্য এতজনের নাম আপনারা সিলেকশন করে দিন, তখন ওনাদের থেকে যখন নাম আমাদের কাছে আসে তখন আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করি। তো প্রাণীপালক ভাই বোনেরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, জানার অনেক কিছু ছিল, আসলে এত বিস্তারিত একটা বিষয় এই 20 মিনিটে সম্ভব নয় আলোচনা করা, তো আজকের সময় কিন্তু একেবারেই শেষ, তাই আর আমরা এগোতে পারছি না, এখানটায় আমাদের থামতে হচ্ছে।
0: না, অনেকটাই আমরা আলোচনা করলাম, ভালো
1: লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস।
2: আসরে এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী কার্তিক দাস বাউল।

0: tam hunbatsoi angleru noro go sikhaiba ang khana soni no donuri phaisinai ta
1: do akon tai tamo khanya sa khana soni ya ru phanya hankha khana no ru phaisidi ta
0: hai ke asun kok ang tabu himgra kha ata somprom tai batsoi
2: do akon
1: khana phungono ru phaji do bejua
0: khana phungono sokwai nai ang thaka
2: o bejua khaiba abo biangi laite laite khes rai rok nai tu gui mani tu tu buhno
1: bole no go tong thagya ye siya gara himnai thangnai borok bula
2: ha tamo phanye rok abo aing da gini pungki song haisha
1: borok no ta biang ni phailai khana sa borok abo
2: bukmui song ni kamui che thangai phailai khana do
1: hai rok no ang khana pungki song no nugya a khine no balok ma haing kha
2: ang khai us kango hatio mal mal ke haipan kok rok chalai jak le ya ta
1: sini yang bakak no phelai bla sa
2: pungki no bo agi rong sai taisa rotoma hai khenyo nu huma kalai kha no gana tei phai kha ba kisa ha bai thana rok khang kana ta
1: pungki ni bihing no bo tabok te kisa milip soram soram hai ke nu hor ka
2: a pungki no bo hani ta agi ni chai chai rotom ja khani hu ka
3: tam sa ta ba sei sini hori man lia hai ja
1: sini hori ni no ro bu khung ni nya te kisa rotom ja hai ke ma tong kha ta
2: Bunkini slai wajig rokno te she rotom ja khai nukha
4: sido boi rok bo hai rok hnenyo salai bla ang sak sak no le agini kahanyo matongo sai me ta
3: ata somprom saman abo sonyo tongo nunga ni slai te she rono rotom kha
1: kui shobam ti bo agini slai rotom kha ang khai tamo bakso no baksa hai ke se nuk bla sa
2: un ki ta she rotom kha ta do akok no tongradi নরক লে তাবুক বিয়াংনি ফাইমানি বা আবস সাগরা দি পুঙ্খি
3: ও আতা সংখ্যাই উ কুমি কত সঙ্গে নগসে কিসা থাঙ্গি ফাইমানি
1: সঙ্গ হাইরক নানসুক লাইখে হকুতু দা ওয়াইকলাই কই পুঙ্খি
3: মিয়া ওয়াইকলাই হিনে থাংমানি রহর জাগলিয়া হরসা থুই মা ফাইকাবলা হনো
4: থাঙ্গা বালুগুই থাংমা বা ওয়াইকলাই রহর না রক সৈলালিয়া তা
2: কক বাবন তা থাঙ্গা বালুগুই থাংলাই মা বা নরক হনিলে বাহাই ওয়াইকলে রক হনি টং লাইছা
1: আংব আনি আহন কুসুনি নগ থাংজাগিয়া বালগুই টং খাতা সংব সালজা বুফুরু থাঙ্গৈ ফাইনা নিং খাসিদো
2: হুম ইয়াং নগ সে বিতি করিখু হানুনি নগ বুফুরু থাঙ্গানি
3: তামো বমতি বিতি করিবে আতা সম্ভ্রম
1: সেরাই নানে বরক মানিয়া খু হাইপান তাবুকলে মানছিনে হনে চিনি বেজোয়া সালে সালাঙ্কা সিদো আবু নগ সক পাই খাইছি সাইমানছিনাই
4: চিনি তাবুক সাকজরা ইংগিয়া খুনতা হনু তাবুক কুমি কত সঙ্গে নগ থাঙে ফাইমাব আবুনি বাকি নাঙে ফাইলাইমান তা
1: হাইকে বাহাইসা সামুং দাস আবু খাসা
3: ইংগিয়া বাসুই তাবুকনি জরাবো সরাই খরকসা খরকসা ন তুবুনানি আবো বেলাই খে কক সালে নকলাইখা
2: তাম সাপুংখি নর খাহায়ং সেরাই টঙ্গো হনই থাংলাইমানি দা তামো
3: সরাই খরকসা টঙ্গো সালে নাই ফেদি হনই কুমি কত সাহরি ন থাঙ্গই মা ফাইলাই মানি তা
1: তামসা গথক লালি এটা
4: আবো অংগিয়া বাসই চেরানি বুমা বুফা সং বেলাই খে কক গবাং গজা
3: আংবো বেজোয়া বাইনো কিসা মালাইনি হনই তঙ্গো আতা খনাসু গ্রগ থাঙ্গই কিসা মালাই সেমা ফাইগরা নাই
2: নরক ফাইমানি কিচ্ছা সগাং দ্রব ন বেজোয়া সি নং থাংতা
1: তাই সা সগাং সক পাইখান নরক সিনে নগন মালাই সে মান খামুতা
4: থাংনানি হিংকাই তাবুক সারিগন থাঙ্গই মালাই ফাইদি আবো বিয়াক তৈয়া সাক অংলা খা
3: হাইকে সঙ্গে লেস লেলিয়া আতা সম্প্রম তৈ বাসই বিয়জনি কক ন সঙ্গনানি হিনি নংনি নগ মা ফাইমানি তা
1: তামুনি সা ফাইকাবা তৈ রক দুমা রক সিমি পানো নঙ্গি থাংলাইছি দি তা
2: সিদু আবো তাম হনই কক ন সাওই তংখনা
4: আতা বাসই অংখা তৈ দুমা রক তা হিনছি দি থানো থাংলাইগ্রা সিন
3: তে সালসা ফাইয়ই তৈ দুমানো কারই মাইবো জাফাইনাই তৈ নুবু নুফাইনাই আতা সম্প্রম তৈ বাসই সঙ্গতাবু মানো মা হিমগ্রা সিনাই
1: আমো তামো হনমানি ককসা হনো
4: হানো মা অংলাইগ্রা সিনাই বাসই বুঝিয়া তাংসিদি
2: দ আশকসে বেজোয়া হাঁখাইবা ওলো তাই সাসা মাংলাই সিনাই তা
3: আবুনু ককে আতা সম্প্রম জং বাসলাইগ্রা কা হাইকে
1: দ আকন
5: চিপরক ব্যাং থাকা এই চিপরক
6: আং ইয়াং গো

0: le bezwa
1: hanyo ta
0: abose iko ne basai buka sakal phan chokti chogi atine se ochi promano borok bamri mano karibo nukhni bebak samongno tangri bui tongu thaike ba angkhe bamti rong nugi hai buka yogo ta tonti ti chat tei
2: abo ko gungi manya jere bu sano nanye ni bagai simile angchi porokno tubuya
1: ihi basai ata sabuni kok sonyu tong Siprong mana? Nok misterai busan aja ni bagai semisa ang monor payo. Akok no ba? Tasingo no iko. Ata sorabo sakablasa.
2: Nada jessupano sawi tongtong. Abo ngui manja.
1: Basoi, neng jessupano sadi. Ata samani kok abo sonyu tong.
2: Diro, bezua. Tamu neng buda ang bay walanya bagai pay.
1: Basoi, ang norak bay walanya bagai paya. Neng se walanya ni lama naju ki tonglasa.
2: Tamo? Ang da walanya lama nai tuk, kutul di, tabung no ang khurlang di oru ni.
0: Hey, kok be kok jesa phana chalai di, hai rakhe nok ni, tarik lai di. Tamu ni ni bokhra go ba, yong da bang kha.
2: Nung le bupur ni simi a ni bokhra go, yong hap ma ni nuk kha ba.
0: Nuk na ni nangya, ni ni tamung no na si jagu.
2: Hoda ba ba na ni ta nai di, a ni da bokhra go yong bang, ni ni da bom tom palam nai di.
1: Basay, nung ba lai no chanai, lai no khinai borok si ble.
2: Tamo? Nung da anu layu no sanai layu no kinai hinai, nung ba bumung no sholai borok bezua sebele. Kutul di, tabung no nongkhor lang di.
1: Ey basi, nung tabuk bakhe wai ni, ni nong ni rikhalai ka piya.
2: Wai ni nyok arui, wai shini se rikhalai nyai. Nung anu tamu khai nai, ha?
1: Ey, ata chora, abu tamu sa.
3: Hai, tam no ti asu khai kok banglai tonglai khasa ata chora.
0: Abu kok dalam, buji nai rog ni hinkai kothoma. তাই বুঝিয়া রং নি হনকাই থতমা হনতই অঙ্গই টংলাই খাতা
2: নংদা থতমা আংদা কথমা
3: হাই খুবাসই আং সংমাকাই তামন তুই কক বাংলাই মানি আবস সাগা দিবাসই
2: আবো খাই কো বেজওয়ানন সংসিদি
3: আতা বেজুবা দ নং ফানো সাই খান গ্রাসি দিখাই
1: সানানি হনকাই আং সানানি নাঙ্গো
2: তাবুক সাসলাং ন ন ন সাদি হনি টংখনা ব্লাসা
0: বখে তাবুক সাদা হনবা কবি কক ন সাই খানারলা বেজুবা
3: দ সাগা দিখাই আতা বেজুবা
1: কক বাংলাই মানে হনকে হাইসি সাসলা তাবু ই ক আতা সরা বাই বাসি সম্পলিক সাউন বরক বরক বাইনানি চেরাই খরকসা নাইটুগুই আংন তুনি রে ফাইমানে
0: বেজওয়া নং টংর সিদি আংন সাউই খনারিসিন
3: সাদি আতা দ নুফান সাউই খনারি রাসিদি গাই
1: দ সাদি
0: খনাদি চেরাই বুসান নাইনানি হনই ই ক ফায়ং বেজওয়া ন নাইটুগুই তুনি রে ফাইকে আবসে আসরাই ফান ছগে ন বরক নাইমন কারই নুখুনি বেবাক সামগোসে হাই দাগি দাগি বই তাংরো হনকাবা নক কক বানাই খাতা
3: হংখা আং জে বুঝিনা তংমানি বুঝিউই পাইখা তাবুং নরক অবনতই ককরতা বাংলা সিদি আং খনা সরিনি বিশিংগন চিনি কামিনি বেবাক বরগতই কাইসা অ্যাওয়ারনেস প্রোগ্রাম খাইনাই আমুনি বাগিন আং তিনি কামিও ফাইউ আং তাবুং মা থাংরা সিনাই খনা আং নরক ন খাম খাই সাউই খনা রিসিন আসন কক তাবুং আং হিমরাকা
1: সাজলাং নাইসিংদি আং গন নং বেবাকসান থাংসিউন তা
3: ফাইদি আতা দ ফাইদি
0: হাই বেজো নং বহাই তাবুন থাংরা সিনে হাইদিয়া
1: থাংরা সিনে আতা চরা খনা সনে জি ইকো সিনি ফায়ুং সাউই বুসির সিনে হিংকাইবা তাবুক থাংরা সিনে তা
2: সাসলাং নং বতা লে দিতা ডাক্তি সাউই বুজিরি রনানি খাই দিতা
3: লেরিয়া বাসই খনা হায়া খাইবা সনি জে সাকাই ফানো সাউই খনারি নাই আসুন কক হিমরা খা তাবু
0: দা কন আসুন কক তা
1: থ
2: কুবুঞ তিনি সিনি নগ তাম ন তৈসে আসুকলাইনে হিনকামু
4: চেরাই ফানছগে রং ন সামুঙ্গ চুপংমান তুই ফৌ
2: বব তুই চেরাই ফানছগে আবো
4: দির চিন্তাবু সামুনি চেরাই নাইটুকুই টং দিবা
2: ই নাইটুকুই টংলাইও হাকে তাম খাবা
4: এই অবহাই ফানছগে চেরাই রং নি বাগন অ্যাওয়ারনেস প্রোগ্রাম খাইনা ফৌ
2: তাম ন হনমানে আবো তাম সে হিনকামু
4: অ্যাওয়ারনেস আবং খাই ক তাবুক চেরাই ফানছগে রং ন তামুনি বাকি ফানকরা সামুং তাংরু আবন তুই নাহামকে সাবই মানে নাইতা
2: ইকো ইয়ং নাইসিগ্রা দে ইয়াখং আসুখাই বখাইন অঙ্গানবলা
4: ই ইঙ্গান ই কলে বরক বাপ ফাইনাস সেনখাবলাসা
2: সাবরক খাবো
4: নিনি মকল আসুদ থাংখা আবরক বা আত সম্ভ্রম বাই বাসই সিংতিসেবলাসা
2: আ কুবুয়া খাই তামসা হাকসামনি হংকাই কাহামকাই নুহুলিও
4: ই ক বংনি উলদ্রব খাইন তে জরসা ফাইসে দখা
2: আবরক আতা সরা সং বুকুং নই ইংখানা

0: ko bongni uldrop kheno bezo phai tong jau kha
1: tamna ase kai gedna phologai nahali ma tong haba punki
0: o norokni uldrop uldrop no te rokbo phailai tong mano tuino nahari tong layo ato somprom
2: o kubuya kai tam sa chiniu ko logo phai no tong lai bla sa
1: phanyani ko khankai ba ma phai banyani ta
3: obose basei আংখাই হাকসানি বরকন কাহামকাই সিনি হরি মালিয়ে দ আকন আসুক লাইগ্রা দি আতাতে বাসে
4: খুলুমখা আতা সম্প্রম খুলুমবাইখা বেবাকন ন
0: ফাইদি ওয়াইসন আসু থায়ন আসু ফাইবেছিদি
3: ফাইদি বেজুয়া ফাইদি নংখাই বাহাইকে বুনি ছলাই উল কলাই হাসা
5: আং নংখরমাতি হিংকাই আনসি শিকাং কেবু সপয়া কইয়া
6: বড় তামুঙ্গি কসামানি কলাই খেসা হাইকে
5: লামা কসা ফাইসি সাসলাংব চিনি জি প্রগমান তুই ফাইজি হনকেবা তেইসে কিফুলি নাহারিসে মা তঙি থাতা
2: হাকে সাসলাংখাই ফায়ে কহাজা
5: সাসলাং ফাই দঙ্গ তমাব মানির খাতুই থুমুই তমানি নু গোতা সকয়ানে তামন
1: ই কুলে সকয় খেপলাসা
0: নং বিয়াং থাংক
3: সাসলাং এডভোকেট নি বাগে চে নাহারি তঙ্গ তাম্বা
0: ও আ কংনো ন সানানি নাইমানি টুবরি ইয়াঙ্গন ওর ফাইসিদি
7: খুলুমবাইখা আতা তাই বাসি সংন আং খিসা লেরমা দা খলাই খাতাম
1: লেরিয়া জরান বিসিঙ্গাই ন সবাই খেবলা
4: চেঙ্গে কিসা সকাং ন ফালাগার খাতা ফাইং উকিল
7: আমো হান ইয়ংনা নাংতা আতা চরা জেফুর ফানো জরা রিজাং নি সলাই তাই খিসা সকাং ন ফালে নাঙ্গো
0: সুংবো বনো সরংতুই বেলাই খেলই হামনে সরংলাইখা নুগেদা জেসা জরা ফানো জরা নি সকাং ওয়াই ছাপন সুরুপাক সাংই মানলাই লিয়া
2: তিনিলে বাহাইকে জরানি সকাং ন সুরূপ বাক্সা আংলাকে সিদ
3: আংলে জেফ্রু পানো বুনি ছাই ওল সগৈকাই কিসা লাচিমা হাইসে এংজাগো ও সকাঙ্গ চিনি বুড়ি রকনি কাইসা গথুম লাইথানি মোসাং শুক্লি আং লাইখা ফুংনি দামসিনি হই সাকলাইজাক টংমাসে দামচি রগসে সক পাইবায়ু
5: আগি চিনি সঙ্গে জরাও হংকাই অমাহ জরাখাই জরানো জরা খাজাং ইসলাই সকাংসে বেবাক ন মা সকাই বাই
7: কবিকং সারা থাকাই তামুনি জরাও চুনি তমু হামেন গবাং কুক সাইখা ইয়া ফাঙ্গ চিনি দফানি বড় রং আমি তমাইয়া ককরই তিনি নমখাই আগিনি জরা কিফিলি ফাইমানি ইকলাইখাতা হায়াদা আতা বাজে সং
1: জ্যাফ্রো ফানো জরা রোজাংনি সকাং ন সকাই বাইনি নাঙ হাইকাই সে জরানি সামুং জরানি বিশৃঙ্গন পাই
4: হাইকে সাসলাং চেঙ্গি মালাই খেবলাসা
7: ই আতা চেঙ্গি নমালাইখা
0: চেঙ্গি রেছি রে সাসলাং
7: দহাইকে বেবাংনার খুলুমবাইখা তিনি চং অমহাই খাই মা কুথুম লাইমানি খা চেরাই ফানছয়া রং সামুঙ্গ চুপুং মানো তুই আবানি কজিয়া এলেমবাংনি ককসি
2: দতা মবমতে কিসা সাউই খনারে লাসা সাসলাং
3: কুবিন সাসলাং নং উকিল পরি উই পাইজাক সেবলা না উকিল পরি উই পাইজাক অঙ্গি ন এলেমবাংনি কং ন সানানি নাইতা
5: দক চিনি উকিল সারানা রেগ্রা সিদি
4: সাসুগুই মালায়ানি বাকি সঙ্গলাই খানাতা দা কনি কক জেন সিদিকে সাসলাং
1: খাবাইদি সাসলাং এলম বাকি কক সাহুই টংফ্রু কেব ফান কচার তা কেবেন বাইদি নাংখাই বি কক পাইমেনি উল সঙ্গলাইদি
0: আবকে কক নু জেন সিদি সাসলাং নি কক
7: বুঝিয়া আংকাই সঙ্গি মানু হাই পানো আনি কক পাইখাই সঙ্গলিতা কক রই তিনি কক বখরিং খা চেরাই ফান ছয়ান সামুক্রাগ চুপুমান তৈ আং তাবু পুলিয়ান আতা বেজুয়ান মা সঙ্গরা নাই নিয়াও তামুনি বাকি বাসে সম্পলিক বাই কংমা বাংলাইখা আবন খিসা সাবি খেনাগ্রা রে
5: খুলুমকা খুলুমবাইখা মিয়া বাসে সম্পলিক বাই কংমাক বাংলাইমানি হংকাই ই ক চিপ্রকমান তৈনু তামুনি হনমালে চেরাই বসা বাইনানি বাকি বড় খরকচা নাঙি তঙ হই সামানি তাবু আতা চরা বাই বাসে সাম্পলিক আনো সাকা হনকেবা আংব চিপরকমান বুমা বুফা সংবাই সাকলাই কুকলাই তুনসাই রেফাইকাতা আবনি উল তামুং লাইখা আংব আশুক সিগারা ইয়া খাও ও সঙ্গে আচমসা খামকেন আনো বংনি নগ ফাইগ্রা দি হই আতা চরা রিংখা হনকেবা আংব মা থাকাতা থাঙ্গি ন অমাহাই জঞ্জালো গসাহুই তঙ্গো
7: তামো বুমতে জঞ্জালাব
4: আব খাই আং সাগারছি
7: দক্রি সাদিয়া দাচরা
4: নাসিঙ্গ তিনি কক বখরি সামানি আ কক নি বজর ন জিপ্রক মানো সঙ্গি নগ বসা বাইনানি বাকি নবানি ফিয়াবা

0: আনে লগিনী আবখাই জি পরকমানো চাই সিমিনো বামরুলিয়া চাই বসা বামরুমানো কারই নুখুনি তাই কুবুনি সামুং ক্রাক ক্রাক রকনব দাগিউই দাঙ্গিউ হাইকেবা আংখে আবরণ নুগুই বখাই অক্তা আবখাই হাই চাই ফানছ গিয়া রকন যাহাই ফান ক্রাক ক্রাক সামুক দাঙ্গি দন হনকাবা আবন ন সাজাংমনো তৈ আনো জলে যাগো প্রা প্রা নুখুঙ্গ টংকচাং টঙি মানালিয়া হাইনি বাকি ন জিপরকমা ন বুমা বুফানে নগ দনসাইরি সিদি হই আং বেজে অন মারিং মানি তাই বন তৈন আশালো জঞ্জাল পাতি লাই আফর নব সগুই রফাই কথা
1: হাইকে আংবো কিসা মা সাসি নাইখা কুইয়া সাসলা
2: সাদিবাসী আং নংনি নংনি বেবাক ন মারি উসিংনানি হই তঙ্গো সাদিবাসী
1: খুলুমবাইখা কক হনকাই জেসানি সামুঙ্গ বরক নারকাই বন মুংসানি বাকি সিমিলে নারগলাইয়া আবনতুই কক বাংনানি এবা খাইয়ক নারকি জাকতা আংখাই আসুকনো সাগ্রাসিনো নাংখাই উলতাই ওয়াইসা সাফিনাইতা
2: ওংখা খা খাই উলতাই চেফানো সানারক নাংলা খনই তামনি হনমালে জিনী মূসানো তৈন কক সালাইজাকাই আবংখা ফানসজা চেরাই রকন ফানক্রাক সামুং তাংনি মা চাইয়া আবো নিনে আনি কজ্যা এলেমবাকি ককসি তামুঙ্গি অ এলেমবাক রায়দা খাইজাকা চেরা ইংকাই বেবাক নো কলৈ ইয়ং কলৈ বেকরেং কলৈ বাহান কলৈ বিশুমা কলৈ বেবাক সে কলৈ হাইনি বাকি ন চেরাই ফানসজা রকন ফানক্রাক সামুঙ্গ তা চুপক দি হই এলেমবাক রায়দা ক্রাক খাই খাইজাক দো রায়দানি ফাতর থাঙ্গি চেরাই ফানসজা ন ফানক্রাক সামুং তাঙ্গি খাই মাজরা ক্রাক বেরজাকাই আবো এলেমবাকি রায়দাও দঙ্গু আমো তাবুক আতা বেজুয়া আতা চরা তাই বাসই সম্পলিক সঙ্গে নকনি কক সিমিয়া চিনি কামি আম চাইও আং বে বাক নাজাক চেরাই বসানো নারী না হই তলাংখাই নুখুনি তাই কুমুনি ফানক্রাক সামুঙ্গ চুপুকলায়ু আবরক সিমিয়া বুমা বুফা অংনাই সুদিসে বাইথাংনি বসা ফানসজ্ঞান নুখুনি ফানক্রাক সামুঙ্গ চুপুকই সাকন ফারি দংলাই মানে নুগজাগো আবো বেলাইখে চাইয়া এলেমবাক বিনি বাকি বেলাইখে মাজা ক্রাক দঙ্গ ককরই নরক সিয়ানি বাকি হাইর অঙ্গি ফানো মানখানা ফিয়াবা আং তাবো খরকসা এলেমনি বরক অঙ্গি নরক ন সাবই বুঝিরিনানি আবো নানি সামুং হাইনি বাকি আং তিনি নরক বেবাক ন রঙ্গি কক সালামে পান্ডা সংসার জাকমানি খা খাই নরক বেবাক তিনি অ রায়দান রুগী চেরাই ফান সকিয়ান ফানক্রাক সামুঙ্গ চুপুক বাই গ্লাখানই হাইকে নরক তাবুক আনি কক নক হামখাই বুঝি মানবাই খেনাবলে
1: বুঝি মা খাই বুঝি ওই মানখা হাইফানো আং কিসা মা সাগ্রা সিনাইখা কুয়া সাসলা
2: সাদিবাসী নং তামো সানানি মুসুং সাদি
1: আং সানানি নাইমাখাই গোতামিয়া সিয়ানি বাকি গোবাং মা সামুং চাইয়া তাঙে খিবি জাকা আবুনি বাকি যত নিশাই সকাং নং আনু নাকারই রাজাগ্রা সিদি আবুনি লগি ও আনি লগি সং তাই ফায়ুং বেজোয়া নরকব আনু নাকারই রাজা সিদি সাসলাং আং ন খুলুমিয়া নিনি সাকনি সীমানো সে খুলুমু দৌ আসুক নো আনি কক
2: দং খাবাচৈ ননব বেলাইখে হামবাই তামনি হিনমালে নি কক ন কাহাম খাই বুঝুই নাকার সানমানি বাকি
3: সাসলাং আং কিসা সাহায্য মানো
2: আবু দা কক আতা সম্প্রম আংখাই তাবুং নন সিমিন খিজা কক সারিউই পান্ডানো মুথাগে রিসিদি হই সানানি নাই দংমাসে সাদি আতা সম্প্রম নং কক সাবাইখাই তিনি অ পান্ডানো ব নং নমুথাগে রিসিদিতা
3: হাইকে খুলুমকা বেবাক নন খুলুমবাইখা কক খাই যং তিনি অরক দংনাইর বেবাক ন আসক সারমই সিয়ানি মানাগ গলগৈ দংমানি তাবক চিনি এলেমক্রং এবা এডভোকেট সাসলাংসং ন গাহাম কাই চাই ফানসজ্ঞানী রাজ্যানো সাবই খানা রেখা অ কগ্ন খনাবই বেবাকন মকল গ্লাংসা কিয়ক বাই খেনা হই খা খাই হাইনি বাকি ন চিনি ওয়াইজিগ্র বিনি চায়ানো গছবই যতনি সামো বাসাবই নাকার সানকা আবো বেলাই খাতুমানি কক আংবো তিনিলে যতনি থানি নাকানো মা সানছি নাই তামনি হুমালে জরা কাইছে আংবো জেরাই ফানছজ্ঞান সামুং ক্রাক দাঙ্গি জাকমানি বাকি তাবক যং খনাকা তাই শিকা তিনি সিমি যং তাই অমহাই চাই ফানছজ্ঞা রকন সামুং ক্রাক নি সামুন তাই দাঙ্গিলিয়া অমন অংশিনাই চিনি তিনি সমাই হাইকে অরণ তিনি চিনি অ কক সালাইমানি পান্ডাব মথাক জাকা হাই হাই যতন ন

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গালে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত

0: পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানা হায়দ্রাবাদ কে হাজারো নৌজবানো কো রোজগার কা মাধ্যম বনেগা। ইহা বননে ওয়ালি গাড়িয়া মশিনরি, ইহা নগলে ওয়ালে ফুড প্রসেসিং উদ্যোগ, ইয়ে তেলেঙ্গানা কে শ্রমিকো আর কিষানো কো ভি সশক্ত করেঙ্গে। আব হাম আপনি উস বিরাসত কো ফির সে সশক্ত কর রহে হ্যায়। ওয়ারঙ্গল কা পিএম মিত্র পার্ক দেশ মে টেক্সটাইল ক্রান্তি কো গতি দেগা।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর 12টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ

এর মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2-3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরূপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চুন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চুন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝায় একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরে বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএলের অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব কিশোর দেব বর্মা তিনি ককটমানে বোবাল রকমখা মন্ত্রী বক্রম মোদী তিনি তেলেঙ্গানাও খকসুকু সাই ব্রিডার জাক রাংনি কবাংমা বেখ্রেপ্তাই সাম খর বার্তা তাংবো তাংন সংসাই রেখা তাই হলং থংব কাইখা টংখরনি পজা শিক্লারকনি ফান বাংরমা তাই ফলানি টং কাহামনি বিসিংটি কাহামকুক বারত সানাম থানি

0: যতনি সাকঠার মুগ্নি বাকী মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কবক্ষা থাস্তে নিসংমরি কমিশন জেলা পরিষদ এবার টিটিএডিসি ভিলেজ কমিটি নিসংমরি বাকী তিয়ারঙ্গী টংখা হাস্তে সংমরি কমিশন খনা বুট কেন্দ্র রকনি সংসা গ্রামা বুমুং বুতাং ন কারিওয়ান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাতালিয়া মুঙ্গ তিনি কাইথাম থমুং ওংখা তাবো কক তোমা শুক্রবৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি তেলেঙ্গানা ও খক সুকু সাই ব্রীরা রাজাক রাংনি কবংমা বেক্রেপ্তাই সিনামখর তাংবুতাং ন সংসাই রেখা তাই হলংথংব কাইখা অ তাংবুতাং রকনি নাহার মুংখা মানজুমুং রকন তৈব সেব সাপ কাহাম খে খাইনানি লজিস্টিক্স রং কুকনানি কাহাম কুক খাইনানি নাইমুথাং রকন রাগ নানি তাই লকু রকন লাইসুথানি কাহামকে সেব সাপ রক মানথগ্রেনানি বাকে হায়দ্রাবাদ হায়ুং বেরামনি কনভেনশন সেন্টারও সংসারজাক অমেল মন্ত্রী বক্রক সাকা কেন্দ্র হাফংনি ইয়াপ্রি রমজাক মারকনি বাকে ভারত সালতাং এশিয়ানি বিসিং থকনতুই আসাইজাক বিয়াল তংমুং ন মোকাবিলা খেলাই দঙ্গ ফাতনি তুবুজাক পেট্রোলিয়াম তাই কুবুনি মানিখনই নাং সুকমা জরাও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতনি রাং খাটি থানি তাই বিয়ালনি তংমুং ন ইয়াকাক নানি সুবাওয়ানো ব তাইব সাকা সাতুংনি ফান বাই ফেরাং আসাই রুথানি ভারত যতনি কুসুক থাইও তংথাই হাক্তর নই সিনি জাখা মেলো তেলেঙ্গানা হাস্তেপা শিবপ্রতাপ শুক্লা মন্ত্রকরা এ রেবন্দ রেড্ডি কেন্দ্রনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আকসং তংবাইখ্যা মন্ত্রী বক্রন্দ্র মোদী তংখরনি পজা শিক্লারকনি ফান বাংরেমা তাই ফলানি তং কাহামনি বিসিংটি কাহামকো ভারত সিনামথানি যতনি সাকথার মুং বাকী কবখা তিনি ফুঙ্গ বেঙ্গালুর আর্ট অব লিভিং ফিল ব্রিসি বা বিসি ফুং সামা মেল কক নারকপুর ব অমুতি কক রকন কবখা ব আর্ট অব লিভিং ইন্টারনেশনাল সেন্টার কটাল সামজাক ডেন মোতাই নকন ব সংসাই রেখা মন্ত্রী বক্রক সেবা ফলানি ওয়ানসুকমা কথার তাই হদান সলাইথানি আর্ট অব লিভিং ফাউন্ডেশন সামুং ন বলাইখা ব সাকদা হাক তোর তাবুক মিশন লাইফ নি সাকা ফান বক্সিনি দঙ্গ আব তাইব গবাংকে পজা নাহাও নাওই তাই হজাক তঙ্গি তংনানি চানানি বাকে কাইসা আওয়াইমুং আব তংখরনি লগি মসাংরি ওই লামা হিমনানি কাইসা তংমুং চামুং ন খাফুর জাগ মিশন লাইফ বাবাই ইয়ন আর্ট অফ লিভিং ন কাইসা রিক প্লি
1: সেবা পরমো ধর্ম হ্যা হামারে সমাজ কা স্বাভাবিক চরিত্র হ্যা পিঢি দর পিঢি ये संस्कार सरिता हम सबको संस्कारित करती है प्रेरित करती है ऊर्जावान बनाती है भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्रतिबिंब नजर आता है
0: রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু এন রঙ্গসামিন্ন পুডুচেরী মন্ত্রকরা হই সীতকা বনত সীতকমানি উল লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাস নাথন কেন্দ্র বাই নাইকলজাক হামসায় কাইসা কেটাল হাফাং খানা বাকে মসাং রঙ্গসামিন্ন জারখা অ মেটালনি বুসকাং সালসি থাম মসাং রঙ্গসামী মন্ত্রকরা আঙ্গি সুমাই তাঙানো রংকক সংলাই নগ তুমা জরানি সুটিও হাক্তর গনাঙ্গি যত রংনক রগন ভারতনি কক সামার ক্যাম্প নৈসাই নৈসি ডক ন যোগালিওয়ানো হাতিবারসা রমুই অ ক্যাম্প ফরিনাই রকনি বাইথাংনি সিনিমুং কক বথফ বাংরেমা তংমুং চামুংনি কগলম কগলাম তাই হুকুমুন সাইমান্না ন তুই জুদা জুদাই ইন্টার অ্যাক্টিভ তাংবুটাংনি ইয়াক্রি ভারতনি জুদা জুদা মানি কক বাই ফুইলা বেরম কক সালাইনানি সেপ সিনামানো সোমনাথ মতাই নগ্ন সুনামফিল মানে বিসি স্নিজি বা পুং সকমান রগৈ খনা সোমনাথ অমৃত বেরামন সংসার জাগান মন্ত্রক্রক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত বেরাম মানজাগান বক্ষনা ত্রিবেণী হেলিপেডনি সেংক্রাক হামির জি গুহিলনি মাং হলং জরা কিলোমিটার কাইসা রমুই মেগা রোড সুও তৈফাংগানো বিনি বেড়াইমা জরাও মন্ত্রী বক্রক সোমনাথ মতাই নগ কুম্বা বিশেক বানা পুজি লাইমা তাই মতাই রিমা সামু রকন খেলায়নে ওয়ানসুক কথারনি মেল রগ সংসা জাকমানি উল মন্ত্রী বক্রক সদভাবনা পান্থ রগ লুকুথুম কাইস কক নারগান আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে অকক তোমাক।

অরণি নগাঁও ক্রিকেট বাতালে মঙ্গ তিনি কাইঠাম থমু ওখা ককরক ককতমা পরিমুং তিন বাগর পাইখ্যা উল্লি ককতমা আওয়াইঙ্গানে খনাফুংনি দামসিনী তামুই সতী ব্রিজি ও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙ্গালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। এবারে বিস্তারিত খবর। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আগামীকাল ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। আগামীকাল থেকেই ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ সকালে বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপরও গুরুত্ব দিচ্ছে। এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচার অভিযান। এটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলা একটি জীবনধারা গ্রহণের পক্ষে সমর্থন জানায়। মিশন লাইফে অর্থে আর্ট অফ লিভিংয়ের একটি প্রকাশিত রূপ।
1: सेवा परमो धर्म है, ये हमारे समाज का स्वाभाविक चरित्र है। पीढ़ी दर पीढ़ी ये संस्कार सरिता हम सबको संस्कारित करती है, प्रेरित करती है, ऊर्जावान बनाती है। भारत के अनेक आध्यात्मिक आंदोलनों ने अंततः स्वयं को मानव सेवा के माध्यम से ही अभिव्यक्त किया है। मुझे खुशी है कि आर्ट ऑफ लिविंग के हर प्रयास में सेवा की इसी भावना का प्रतिबिंब नजर आता है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকার একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ প্রকল্পগুলির সম্মিলিত লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, লজিস্টিক দক্ষতা উন্নত করা, নিরাপত্তা বৃদ্ধি করা এবং জনগণের জন্য আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা। হায়দ্রাবাদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাতে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে। আমদানি করা পেট্রোলিয়াম পণ্য শুধুমাত্র প্রয়োজনের সময়ই ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে এবং চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। তিনি আরও বলেন, সৌর বিদ্যুৎ উৎপাদনে ভারত অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। এই নিয়োগের পর লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে একটি নতুন

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে আজ পর্যালোচনা করেছেন। আজ নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রযুক্তি সহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং প্রশাসন ও জনগণকে সহযোগিতা করতে গুয়াহাটি থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী বা NDRF-এর 30 সদস্যক টিম ঊনকোটি জেলাতে এসে পৌঁছেছে। বিপর্যয় মোকাবেলা বিভাগের ঊনকোটি জেলার প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, NDRF-এর প্রথম ব্যাটালিয়নের এই টিমটি আগামী অক্টোবর মাস পর্যন্ত ঊনকোটি জেলাতে অবস্থান করবে। টিমটি জেলার নানা স্থানে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় আগে ও পরে কী কী করণীয় সাবধানতা ও সতর্কতা বিষয়ে জনসাধারণকে অবহিত করবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু আজ সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙালী বিহু উৎসব। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, রঙালী বিহু নতুন বছরের ভালো ফসল উৎপাদনের এক উৎসব যা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। রঙালী বিহু আসামবাসীর হৃদয়ের টান। আসাম অ্যাসোসিয়েশন এই উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে বলে অভিমত প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে ভাষণ দেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। ত্রিপুরায় আসাম অ্যাসোসিয়েশনের সভাপতি পুলিন চ্যাংমাই, সংস্থার প্রাক্তন সম্পাদক প্রিয়াংশু রানা বট্ঠাকুর প্রমুখ। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি আগামীকাল ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরাজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাভিষেক, ধ্বজপূজা ও মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলির পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক বিশাল জনসমাবেশে ভাষণ দেবেন। সহস্র বছরের ইতিহাস, আঘাত, দীর্ণতা আর পুনর্জাগরণের এক অনন্ত প্রতীক সোমনাথ। গুজরাটের প্রভাসপট্টনে অবস্থিত এই পবিত্র জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয়, এটা ভারতীয় সভ্যতার আত্মার প্রতিচ্ছবি। একটি প্রতিবেদন।
1: বারবার ধ্বংস হয়েছে কিন্তু কখনো হারিয়ে যায়নি সোমনাথের চেতনা। আক্রমণের ধ্বংসস্তূপ পেরিয়ে আবারও বেজেছে শঙ্খধ্বনি, জ্বলে উঠেছে ভক্তির দ্বীপ। ইতিহাস সাক্ষী, বিশ্বাসকে পরাজিত করা যায় না। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে নতুন করে পুনর্নির্মিত হয়েছে সোমনাথ। 1951 সালে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে পুনরায় উন্মুক্ত হয় এই ঐতিহাসিক তীর্থক্ষেত্র। সেই মুহূর্ত ছিল জাতীয় আত্মমর্যাদার পুনর্জাগরণ। আজ সোমনাথ স্বাভিমান পর্ব 2026-27 গোটা দেশ উদযাপন করছে 1000 বছরের সহনশীলতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক শক্তির ইতিহাস। দর্শন অভিযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ও ঐতিহ্যের মাধ্যমে গোটা দেশ স্মরণ করছে সভ্যতার এই শিকড়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমনাথ আজ নতুন রূপে এক জীবন্ত সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কেন্দ্র। সোমনাথ আমাদের শেখায়, একটি সভ্যতা তখনই অমর হয় যখন তার শিকড় থাকে ঐতিহ্যে আর দৃষ্টি থাকে ভবিষ্যতের দিকে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে আজ সকালে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ও সাধারণ নাগরিকদের সাথে যোগ দেন। শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পটি শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব

জীবনে কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষায় প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। খেলার খবর, আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। আজ দ্বিতীয় ম্যাচেও রাজ্য দল জয় পেল। নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 করে নেয়। আবহাওয়ার খবর, ভারতীয় আবহাওয়া বিভাগ আগামী 15 এবং 16 মে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 20.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামীকাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আর্থিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, রঙালী বিহু উৎসব ত্রিপুরা ও আসামের মধ্যে সৌভ্রাতৃত্বকে আরও মজবুত করবে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন আগামীকাল। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: जाना और जाना।
1: জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা। লিখেছেন বিশ্বরূপ ভট্টাচার্য। সমুদ্রের অক্সিজেন শুষে নিচ্ছে দক্ষিণ চীন সাগরের রহস্যময় ড্রাগন গর্ত। দক্ষিণ চীন সাগরের ড্রাগন হোলকে কেন্দ্র করে বাড়ছে রহস্য। সিঁড়ির মতো ধাপে ধাপে পাতালের দিকে নেমে গিয়েছে ওই গর্ত। কিছু দূর যাওয়ার পরই ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন। সমুদ্রের বুকে একটা নীল গর্ত, আর সেটিকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। কি আছে ওই গর্তের অন্দরে? কোনো অদৃশ্য শক্তি কি সেখানে পাহারা দিচ্ছে? গর্তটির ভেতরে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত মিলতেই এই নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। বিজ্ঞানীদের থেকে অবশ্য এ ব্যাপারে একাধিক তথ্য সামনে এসেছে। দক্ষিণ চীন সাগরের ওই গর্তটির নাম শানশা ইয়ংলে। সমুদ্র বিজ্ঞানীদের কাছে অবশ্য সেটি ড্রাগন হোল নামে বেশি পরিচিত। গত এক দশকের বেশি সময় ধরে এটিকে নিয়ে চলছে গবেষণা। তাতে রহস্য দূর হওয়া তো দূরে থাক, উল্টো সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। গর্তটার গভীরতা নিয়েও যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। গবেষকদের কথায় সমুদ্রের তলদেশে এই ধরনের গর্ত তৈরি হওয়া একেবারেই আশ্চর্যজনক নয়, কারণ প্রবাল প্রাচীর বা ছোট টিলায় ধাক্কা খেয়ে প্রায়ই সেখানকার জলে তৈরি হয় ঘূর্ণি। খুব ছোট এলাকা জুড়ে সেটা গোল হয়ে ঘুরতে থাকলে ওই ধাক্কায় জন্ম নেয় ছোট ছোট গর্ত। কিছু কিছু জায়গায় সেগুলি বেশ অগভীর, আবার কয়েকশো মিটার নিচে চলে যাওয়া গর্তও রয়েছে। দক্ষিণ চীন সাগরে ড্রাগন হোলের অস্তিত্ব খুঁজে পাওয়ার

পর এর রহস্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের মধ্যে হুড়োহুড়ে পড়ে গিয়েছিল। গোড়ার দিকে একে পৃথিবীর গভীরতম নীল গর্ত বলে মনে করেছিলেন তারা, যেটা প্রায় 301 মিটার নিচে চলে গিয়েছে। যদিও পরবর্তীকালে মেক্সিকো উপসাগরে আরও গভীর সামুদ্রিক গর্তের হদিশ মেলে দুনিয়ার তাবর নীল গর্তগুলির মধ্যে শীর্ষস্থান হারালেও গঠনশৈলীর দিক থেকে ড্রাগন হোল কিন্তু অনন্য। বিজ্ঞানীরা কখনোই একে শুধুমাত্র রেকর্ডের তালিকায় থাকা কোনো প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং জলবায়ু পরিবর্তন এবং সময়ের সঙ্গে কীভাবে সেটা প্রাকৃতিকভাবে সংরক্ষণ পেল সেটা বোঝার চেষ্টা করেছেন। সমুদ্রের বুকে তৈরি হওয়া নীল গর্তকে সাধারণভাবে উলম্ব খাদ বলা যেতে পারে, কিন্তু ড্রাগন হোল একেবারেই সেরকম নয়। দেখা গেছে যতই নিচে নেমেছে ততই কাত হয়ে গিয়েছে এই গর্ত। 2017 সালে ড্রাগন হোলের রহস্য উদ্ঘাটনে কোমর বেঁধে লেগে পড়েন বিজ্ঞানীরা। সামুদ্রিক দিক নির্ণয়কারী সরঞ্জাম এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন রোবট নামিয়ে সংশ্লিষ্ট গর্তটির ত্রিমাত্রিক এক মানচিত্র তৈরির চেষ্টা করেন তারা। তাদের পরিশ্রম বৃথা যায়নি, মানচিত্র তৈরির ব্যাপারে অনেকটাই সাফল্য পায় ওই গবেষক দল। এবারে আমরা জানব বায়ুমণ্ডলের সঙ্গে প্লাস্টিকের কণা মিশে বদলে যেতে পারে বৃষ্টির ধরন, কেমন প্রভাব পড়তে পারে মানব সভ্যতায়। বিজ্ঞানীরা জাপান এবং চীনে মেঘ পরীক্ষা করে তাদের প্লাস্টিক কণার উপস্থিতি খুঁজে পেয়েছেন। তা থেকেই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুধু নদী সমুদ্র নয়, বায়ুমণ্ডলেও ছড়িয়ে রয়েছে প্লাস্টিক কণা। প্লাস্টিক শুধু মাটি নদী সমুদ্র নয়, বায়ুমণ্ডলকেও দূষিত করছে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় প্লাস্টিকের কণা, আর তার প্রভাবে বদলে যাচ্ছে মেঘের গঠন, বদলাচ্ছে বৃষ্টির ধরন, এমনকি উড়ানের ক্ষেত্রেও বিপদ ডেকে আনতে পারে এই প্লাস্টিক কণা। মানব সভ্যতাকে ঠেলে দিতে পারে ধ্বংসের মুখে। পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্লাস্টিক কণার প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন। জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এআর সেই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখিয়েছেন জল জমে বরফ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বায়ুমণ্ডলের প্লাস্টিক কণা। এমনিতে জল যে তাপমাত্রায় জমে বরফে পরিণত হয়, এই প্লাস্টিক কণা তাতে উপস্থিত থাকলে তার চেয়ে বেশি তাপমাত্রায়ও জল জমে বরফ পরিণত হয়। বিজ্ঞানীরা জাপান এবং চীনে মেঘ পরীক্ষা করে তাতে প্লাস্টিক কণার উপস্থিতি খুঁজে পেয়েছেন। তা থেকেই তারা সিদ্ধান্তে পৌঁছেছেন যে শুধু নদী সমুদ্র নয়, বায়ুমণ্ডলেও ছড়িয়ে রয়েছে প্লাস্টিক কণা। 2023 সালে পূর্ব চীনের মাউন্ট তাই এবং জাপানের মাউন্ট ফুজির উপরে ভেসে থাকা মেঘের মধ্যে থেকে জলকণা সংগ্রহ করে তাতে প্লাস্টিক কণার উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানীরা। গবেষকরা পরিবেশে 4 ধরনের প্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করেছেন: কম ঘনত্বের পলিথাইলিন, পলিপ্রোপাইলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিথাইলিন টেরেফথালেট, যা পিইটি নামে পরিচিত। জলের ফোঁটায় মিশে থাকে ওই প্লাস্টিক কণা। সেই জলের ফোঁটা যখন জমে বরফে পরিণত হয়, তখন প্লাস্টিক কণাও জমে যায়। তার প্রভাবে জলের বরফে পরিণত হওয়ার প্রক্রিয়া কোনোভাবে প্রভাবিত হয় কিনা তা দেখার চেষ্টা করেন বিজ্ঞানীরা। তারা দেখেন প্লাস্টিকের কণাযুক্ত জলবিন্দু বিশুদ্ধ জলবিন্দুর তুলনায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রাতেও জমাট বাঁধতে সমর্থ হয়। বায়ুমণ্ডলের অবস্থা যখন আদর্শ থাকে, তখন এক বিন্দু জল জমাট বাঁধে -38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বিশুদ্ধ জলকণা ওই তাপমাত্রা পর্যন্ত তরল থাকতে পারে, যেখানে অবিশুদ্ধ জলবিন্দু 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হয়। এক বিন্দু জলে যখন প্লাস্টিকের কণা মিশে থাকে, তখন তা অর্ধেকের বেশি জলবিন্দু -22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে। তা থেকেই বিজ্ঞানীদের মনে হচ্ছে প্লাস্টিক কণা জল জমাট বাঁধার ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে কাজ করে। এবার এই

ব্যাকটেরিয়া কীভাবে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে তা নিয়ে গবেষণা করেন পেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা জানান, যখন মেঘে থাকা জল বাতাসের অধিক সংখ্যক ভাসমান কণার মধ্যে ছড়িয়ে পড়ে, তখন ছোট ছোট জলকণা তৈরি হয়। এই জলকণা অনেকটাই ছোট হয়, ফলে বৃষ্টি হওয়ার মতো জলকণার আকার নিতে তার অনেক সময় লাগে, ফলে প্রাথমিকভাবে কম বৃষ্টির প্রবণতা দেখা যায়। পেন বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক মিরিয়াম ফ্রিডম্যান জানিয়েছেন, এই প্রক্রিয়া শেষে যখন বৃষ্টি হয় তখন আর তা প্রবল বেগে হয় না, বরং হালকা বৃষ্টি হয়। বিজ্ঞানীদের একাংশের মতে এই কারণে গোটা দুনিয়ার বৃষ্টিপাত প্রভাবিত হতে পারে, বাড়তে পারে খরা, বদলাতে পারে জলবায়ু, তবে তা নিয়ে এখনও অনেক গবেষণা বাকি বলে জানিয়েছেন ফ্রিডম্যানেরা। সময়ের সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলে প্লাস্টিক কণার কোনো পরিবর্তন হয় কি না বিজ্ঞানীরা তাও দেখার চেষ্টা করেছেন। তাদের উপর আলো, ওজন এবং অ্যাসিডের প্রভাব পরীক্ষা করেছেন। তারা দেখেছেন সব রকম প্লাস্টিক কণার উপরে এগুলির প্রভাব একই নয়। কম ঘনত্বের পলিথাইলিন, পলিপ্রোপাইলিন, পিইটির ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের বরফ তৈরির ক্ষমতা কমেছে, তবে পিভিসির বেড়েছে। বিজ্ঞানীরা দেখেছেন টায়ারের ক্ষয়, সিনথেটিক কাপড়ের তন্তু, শহর এবং শিল্পাঞ্চলের প্লাস্টিকের জিনিসের ক্ষয়ের কারণে প্লাস্টিকের কণা বায়ুমণ্ডলে মিশে যায় মাটি, জল, বরফে, তারপরে ক্রমে ক্রমে মানুষের শরীরে। বিজ্ঞানীদের একাংশ মনে করছেন প্লাস্টিক কণা নিঃশ্বাসের মধ্য দিয়ে মানুষের শরীরে প্রবেশ করলে ফুসফুসের কলার ক্ষতি হতে পারে, প্রদাহ হতে পারে। তেমনি বায়ুমণ্ডলে প্লাস্টিকের কণা বদলে দিতে পারে মেঘের চরিত্র, তার জেরে বদলাতে পারে বৃষ্টির ধরন, কমতে পারে তার পরিমাণ, তার জেরে খরার প্রকোপ বাড়তে পারে। তবে এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা অজানা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল বিজ্ঞানের টুকিটাকি নিয়ে কিছু কথা। লিখেছেন বিশ্বরূপ ভট্টাচার্য।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আজকে প্রথম গানখানি শুনবেন কুমার শানুর কণ্ঠে মিস্টার আশিক ছবি থেকে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন রসে বসে অনুষ্ঠানে শুনবেন কৌতুক নকশা হচ্ছেটা কি।

0: ইসে, যে অন্ধকার, অফিস করিয়া বাইর করানো তো মুশকিল। আরে এখানে যেমন একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, এটা নি কেডা জানে কিটা লেখা? আকাশবাণী প্রসার ভারতী ফেলিস কম্পাউন্ড দূর, এটা না ভগবান দয়া করো নইলে মরছি। আরে সামনে যেমন আর একটা বড় দালান দেখা যাইতেছে, দেখিছে? এটাই প্লেন অফিস। ওমা কি উদ্যো নাই, দরজার তালা, ব্যাপারটা কেমন জানি লাগতেছে, এটা মুকাল।
1: এক দুই তিন
0: ওমা
1: চার,
0: এত রাত্রে এক দুই ভরে গেল, কোন আওয়াজ এগিয়ে এদিকটা তুই যেমন সাধুর উপরে বেটা কিটা করতেছে, একবার বহ একবার উডে, কেউ হই কেন কেউ না শুনছি না কি তো হুন্য উত্তর দেয় না, আর দেখেছি যেমন হ্যাঁ হ্যাঁ আসি কিটা করে না তো রাত্রে গেল কাকু। ও দরজা খুলছে,
2: এই যে এই যে, আরে এদিকে এদিকে আসুন,
0: আই আই আই
2: এদিকে এদিকে।
0: ও আপনি এসে তো আসলেন, কিটা করতেছেন উপরে?
2: এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ।
0: কিটা করছেন?
2: আরে মশাই কসরত।
0: এটা কিটা?
2: ব্যায়াম ব্যায়াম, দিনে দিনে বয়স হচ্ছে তো নাকি, ভেতরের কল কবজাগুলো যাতে ঠিক থাকে।
0: ও ব্যায়াম করছেন, তুই ইডেনি ব্যায়ামের সময় কোনদিন চাইন ফুরিয়ে দেবেন কে উপরতে?
2: তা আমি না হয় ব্যায়াম করছিলাম, আপনি কি চুরি করতে বেরিয়েছেন নাকি?
0: কিটা বলেন, চুরি করতে বেরিয়েছি? আমার দেখলে কি সুর মনে হয় না কিটা?
2: আরে রাগ করছেন কেন, রাগ করবেন না রাগ করবেন না, আপনি ভেতরে আসুন ভেতরে আসুন, একটু বসুন, আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি।
0: না না আমার কথা শুনুন, লেগে এই ইতে

0: মন লাগতো না। আরে একটু অপেক্ষা করুন, আমি হাত মুখটা ধুয়ে আসি অন্তত।
1: ও ইডানি কইছেন, যান যান যান। আরে তেনের কথা দিয়ে যেমন কলিকাতার লাগলো, রাখ সবটা খবর হইলই তো। আর
0: তারপর এবারে বলুন, এত রাত্রিরে এখানে কি করছেন?
1: এত রাত্রে মানে কটা বাজে?
0: 4:20 মানে ওই 4:20
1: খাইছে। তুমি তো সব গজব হয়ে গেল গা, বাদ ফার মেলা দেখছি, এমন অফিস তো জীবনে দেখছি না।
0: কোন অফিস জীবনে দেখেনি? কিসব বলছেন, কিছু বুঝছি না।
1: আরে আপনি রিলেটেড হইতেন, কারণ একটু দেখে গিয়ে দরজাটা খুলছেনি।
0: কোনখানের দরজা?
1: আরে মশাই ওই ফ্লেন অফিসের, 4:30 ফ্লেন, অমন অফিস বন্ধ, চাকরি দিছে সরকারে, আজ আগুন লাগিয়ে দিমু ফ্লেন না আইলে।
0: আরে বলছেন কি, রাত 4:30 আগরতলা থেকে কলকাতায় ফ্লাইট যায় নাকি?
1: আপনার বাড়িতে মনে হয় কোন রতই না গিতা।
0: হ্যাঁ ঠিকই বলেছেন।
1: তাহলে ইডা গিতা যে গেলেন, আপনি কি 8টা গুলি এত যান? ফ্লেন চলছেন নি জীবন?
0: না বলছিলাম মানে এই নতুন শেডিউলে যে রাত 4:30 ফ্লাইট চালু হয়েছে সেটা তো জানি না।
1: ইডা যান বেন কেরে, হুনতে খারাপ লাগলো। একটা কথা কই, বাড়ির গরু গাডার গাছ খায় না, গরের লোকে অফিস। এই টাইমে ফ্লেন যখন না তখন টের ফান না, এত ওরও আওয়াজ দেওয়া হয়
0: না। মানে এই সময় তো কোনোদিনই প্লেন আসেনি।
1: আরে কিটা কোন আবলতা বল, এই টাইমে প্লেন এ না, মরণের টিকিট দেখে সময় গিয়ে দিছে আমারে।
0: মরণ? মরণ কে?
1: আরে মরণ আমাদের এলাকার ওই সেলম্যান।
0: সেলম্যান?
1: আরে গুলবাজারের বড় দোহানের মাল, সারা আগরতলা গুজে গুজে বেছে, ফ্লেন অফিস তো তার কাছে জল বাদ, কোন গলিত কুন্ডা চোখ বুঝা আমাদের কইতে পারে সব।
0: সেলসম্যান? হ্যাঁ তাহলে সে তো পারবেই, সেলসম্যান যখন তখন আগরতলা শহরটা তোর হাতের তালুতেই থাকার কথা।
1: এই তুলন কোন তে কি ভুল করতে পারে, তে কইছে কাহা 4:30 ফ্লেন, আগে ভাগে গেলাম পোস্টিং করার লাগবো।
0: পোস্টিং?
1: আর ইডেও বুঝেন না, ফ্লেন আওয়ানোর আগে যে মানুষ ফ্লেনে উঁচু জায়গা না, ইডে আর কি
0: রিপোর্টিং। আচ্ছা আচ্ছা
1: ইডে ঠিকই কইছেন, আমি কয়টা আইসি জানেননি, 3টের সময় আছি গিলা।
0: রাস্তায় পুলিশ ধরেনি আপনাকে?
1: পুলিশ ধরব? আমারে পুলিশ ধরব, পাপের ভাগি তো।
0: পাপের ভাগি আপনাকে? পাপের ভাগি হবে?
1: আরে ওই দেখেন, ওই দেখেন আমার কপালে কত বড় তিলক, আর আত ওই দেখেন আত জামা ডাল গিদে।
0: না না না না না, থাক থাক থাক থাক থাক, হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না, হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আচ্ছা কটা বাজে দেখছে
0: এখন? তা প্রায় 4:45 হতে
1: চলল। 5টা খাইছে? তুমি তো সবই গেল, ছাড়তাম না, এত সহজে ছাড়তাম না। শেষ দীক্ষা ছাড়ো ত্রিপুরার মানুষের লোক এইটা করেন নি, বাইর ঘুরে দেবো পাইছে কি?
0: আর আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হবার কিছু নেই, আমার তো মনে হচ্ছে আপনি বোধহয় ভুল করেছেন।
1: ভুল? ভুল করছি? কোন জায়গাটা ভুল করছি কোনছেন?
0: ওই সময়টা নিয়েই বোধহয় আপনার কোনো একটা গণ্ডগোল হচ্ছে।
1: সময়টা নিয়ে মানে?
0: মানে বলছিলাম কি, আপনার ফ্লাইট বোধহয় মনে হচ্ছে বিকেল 4:30, আর আপনি চলে এসেছেন রাত 4:30 কথা ভেবে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন না।
1: কারণ কারণ বিকাল না সকাল, সকাল না বিকাল? মরুন মন বিহালের কথাই কইছিল না? ঠিকই আছে, আমি ঠিক।
0: তাহলে এবার বুঝুন ব্যাপারটা, বিকেলের জায়গায় চলে এসেছেন আপনি আজকে।
1: রাখ একদিক দিয়ে ভালো হয়েছে।
0: তবু বলছেন ভালোই হয়েছে?
1: না না আপনি এটা বুঝবেন না, ব্যাপারটা হয়েছে আমি জীবনে কলিকাতা গেছি না, ওই যে দূর হুনছি মানুষের কাছে।
0: কি শুনেছেন আপনি?
1: ওই হুনছি কলিকাতা বলে ফাউ ফলানের জায়গা নাই, হুদা মানুষ আর মানুষ, আর মানুষ বলে খালি দৌড়াইতেছে।
0: কেন শুধু দৌড়চ্ছে কেন?
1: আরে এই গাড়ি যদি সাফা দেয়। আর আচ্ছা আরেকটা কথা, ইয়ে বলে মানুষের মাথা মানছে গাড়ি দেখি সত্য নেই
0: মশাই। আরে লোক বেশি তো এই জন্যেই এই সমস্ত উল্টোপাল্টা কথা বলা হয়।
1: আচ্ছা আমরা কিন্তু কদ্দূর বেশি কনছেন লোকটা?
0: আচ্ছা আগে বলুন দেখি এখানকার লোক সংখ্যা কত?
1: আমরা কি হেমাজ গাইছি তখনে এই যে ফ্লেন অফিস আকাশবাণী হগল তামনের জঙ্গলে ভরা আসলো, আর লোকজন আসলো করে গোনা। রাত্রে রাত্রে আমাদের বাঘের শিয়ালের ডাক শুনতাম। তুই ওখানে উঞ্চি হানের জনসংখ্যা 30 কোটি না 30 লক্ষ, লক্ষ না কোটি, ওই দুইটার ভিতরে একটা,
0: দুইটার ভিতরে একটা। আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু বলার নেই আপনাকে।
1: না না না, আপনার বলার না থাকলেও আমার কিন্তু অনেক জানার আছে, কারণ তাহলে আমার অনেক সুবিধা হইব, ঠাকুর যা করে মঙ্গলের লেগেই করে।
0: ঠিক বুঝতে পারলাম না আপনার কথাটা।
1: দেখেন আইলাম কি এর লেগিয়া, আপনারে ডা হই দিলাম।

0: রে, আর আপনি আবার দাগার মানুষ?
1: জায়গার মানুষ মানে?
0: আরে কলিকাতার মানুষ না আপনি? আচ্ছা, রাস্তাঘাট কি হেনের মতোই কলিকাতা?
1: হ্যাঁ, এখানকার মতোই
0: না। ওই শুনছি বাসটা সবই চলে, আর একটা জিনিস বলে আছে, এটার বলে হরেন নাই।
1: হরেন নাই মানে হরেন কি?
0: আরে ওই গাড়িটারি যেমন যায় রাস্তা খালি করণের লিগা বাজায় যে
1: হর্ন। হ্যাঁ ঠিক বলেছেন, ট্রামে কোনো হর্ন নেই।
0: আচ্ছা ইটা গেল। ওহনে এটা ছাড়া আরেকটা কথা শুনছি, মাটির নিচে দিয়ে বলে রেলগাড়ি চলে।
1: হ্যাঁ, এটাকে পাতাল রেল বলে।
0: ওমা গো, তুমি কি মাটির নিচেও মানুষ আছে?
1: আরে না না, মাটির নিচে মানুষ থাকবে কেন, উপরের মানুষরাই ওই ট্রেনে চড়ে।
0: বাবা, তুইলে আমার উপরে নিচে দুই দিকেই চলাচলের সুবন্দোবস্ত নাকিটা। ওমা, আপনি যেন একটু গম্ভীর হয়ে গেলেন গা।
1: না না, মানে ওই সকাল তো প্রায় হয়ে এলো।
0: না না, ও বেশি আর সময় নিতাম না। আচ্ছা, এই কলিকাতার ডাক্তারবাবুরা সম্পর্কে কিছু জানা আছে নি আপনার?
1: সব কিছু বাদ দিয়ে। আচ্ছা, আপনি হঠাৎ এই ডাক্তারের কথা জিজ্ঞেস করছেন?
0: না না, কারণ আছে, কারণ আছে। কোন না ব্যাপারটা কোন?
1: শুনুন, কলকাতায় যেমন ভালো ভালো চিকিৎসা কেন্দ্র রয়েছে, ঠিক তেমনি ভালো ভালো ডাক্তারও রয়েছে।
0: ডাক তুলে নিশ্চিন্ত হইলাম।
1: নিশ্চিন্ত হলেন কেন?
0: মানে এদিন মানে জীবির ভাগ লাগার তো আসলাম, তো জীবির তেমন কলিকাতা ফাটাইছে।
1: ও, তাহলে আপনি পাগলাগারও দিচ্ছিলেন?
0: আচ্ছা, আপনার কি মনে হয়নি আমি পাগল?
1: কিছু মনে করবেন না তো।
0: না না, যা খুশি কইতে পারেন, পাগলের তো ওগুলোই কয় অগলতা।
1: না মানে আমার মনে হয় কি, আপনি দেখিয়েই আসুন, ভালোই হবে আপনার।
0: তবে আমি একটা কথা কই, আপনারও মনে হয়
1: মানে কি বলতে চাইছেন কি আপনি?
0: না না, কিছু না। ওই যেই টাইমে ব্যায়াম করেন, কোনো সুস্থ মানুষের সময় ব্যায়াম করেনি।
1: তাহলে কি আপনি বলতে চাইছেন যে আমিও এক ধরনের পাগল?
0: না, শিক্ষিত মানুষ আপনি, নিজের তো বুঝেন।
1: যান যান, বেরিয়ে যান। পাগল আমি? বেরিয়ে যান বলছি।
0: আরে জায়গা জায়গা জায়গা। তবে ওই কলিকাতা সম্পর্কে অনেক কিছু কইছেন, এটার লেগিয়া অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ দিতে হবে না। তবে তুমি যে পর্যায়ের পাগল, কলকাতায় তোমার কিচ্ছু হবে না, তুমি রাঁচির টিকিট কাটো গিয়ে যাও।

এখন শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় ও কানন দেবীর দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন কানন দেবী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। পরের গানখানি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

পরের গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: इसके साथ ही आज की रविवासरीय अखिल भारतीय संगीत सभा में विद्वान डी श्रीनिवास का वीणा वादन अब संपन्न होता है। आपके साथ संगत कर रहे थे मृदंगम पर श्री यशवंत हम्पी होली और घटम पर श्री यम चंद्रकांत। ये संगीत कार्यक्रम रविवासरीय अखिल भारतीय संगीत सभा के लिए आकाशवाणी हैदराबाद के स्टूडियोज में रिकॉर्ड किया गया और आकाशवाणी के दिल्ली केंद्र द्वारा प्रसारित हुआ।
1: আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন সকাল 6:15। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 যুববাণী, সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে সকাল 9:30, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বাংলা ছবির গান শুনবেন সকাল 11:00, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার, বেলা 12:55 চাষের কথা বিষয় জলপাই চাষ, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 1:05 বিভিন্ন শিল্পী কণ্ঠে, দুপুর 1:40 শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে, দুপুর 1:50 নজরুল গীতি শিল্পী অখিল বন্ধু ঘোষ, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, চাকমা গান শুনবেন বিকেল 5:45 শিল্পী রূপথী চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান থেকে পদার্থের পৃথিবীকরণ থেকে পাঠ দেবেন বাণী চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ ভৌমিক, সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে প্রাকৃতিক চাষে কীট শত্রু নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডক্টর নবেন্দু নায়ারের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন রাখাল দাস পাউলের কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:15, রাত 8:30 আধুনিক গানের শিল্পী অমিত কুমার, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, ক্রীড়া প্রসঙ্গ রাত 9:30, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান, শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে

বছর সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে, যথাক্রমে 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন